0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার 29/27 মহরম, 13 জুলাই, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহনাজ পারভীন। শুরুতেই শিরোনাম। বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী সফরে বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ তারেক রহমানের। মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দেশের জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের আহ্বান জানালেন রাষ্ট্রপতি। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অব্যাহত। ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত 1,05,00,000 টাকা ও 2,050 মেট্রিক টন চাল বরাদ্দ। প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের দাফন সম্পন্ন। জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। থাইল্যান্ডের ব্যাংককে একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত 27 জনের মৃত্যু। এবং উইম্বলটন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জাভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন ইতালির ইয়ানিক সিনার। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী সফরে বরিশাল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ, জেলা সদরের 30 গোডাউন বধ্যভূমি এলাকা এবং 30 গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া প্রধানমন্ত্রী বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে BNP ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকা ফিরবেন। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে বরিশাল জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে এই সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তার কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের DIC, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সুযোগ নেই উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন। এ সময় চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করেছে, তবে সিলেট অঞ্চলে মনোনতের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ধানমন্ডি, গুলশান এবং বারিধারা লেক সংস্কার ও সংরক্ষণ এবং যথাযথ সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে সমন্বিত উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। বৈঠকে ধানমন্ডি লেক সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবর নির্মাণ এবং ঢাকার পয়োনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়সীমার মধ্যে ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দুটি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সংক্রান্ত এক বৈঠকে এই গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণ পদক জয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। গতকাল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী স্বর্ণ পদক জয়ী শিক্ষার্থী সহ প্রতিনিধি দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধার বিকাশে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাষ্ট্রপতি ভারসাম্যপূর্ণ জনসংখ্যা নিশ্চিত করা এবং এর গুণগত মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
2: মানসম্মত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, উন্নয়নের মূল ভিত্তি, সমৃদ্ধির চাবিকাঠি। আবার অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। একটি জাতির প্রকৃত শক্তি তার জনসংখ্যার আকারে নয়, বরং এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, কর্মসংস্থান ও উৎপাদনশীলতার উপর নির্ভর করে।
0: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল এক প্রতিবেদনে কেন্দ্রটি জানায়, দেশের তিনটি নদীর পানি পাঁচটি পয়েন্টে বেড়েছে। সাঙ্গু নদীর পানি বান্দরবান ও দুয়াহাজারি, কুশিয়ারার পানি মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর পানি কলমাকান্দা স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবারে শুনুন সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন।
3: টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের সাত জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই সাত জেলায় 58টি উপজেলা, 386টি ইউনিয়ন এবং 11টি পৌরসভা বন্যা কবলিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 2,67,918 পরিবার। ক্ষতিগ্রস্তদের জন্য সরকার 1,131টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার জরুরি ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা কবলিত জেলার সঙ্গে মন্ত্রণালয়ের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, এনজিও এবং স্থানীয় সমাজকর্মীদের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় সরকারের সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে। এদিকে চট্টগ্রামে বৃষ্টি কমার কারণে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও ক্ষতিগ্রস্ত লোকজন। প্রশাসনের সাথে বন্যা দুর্গত বিভিন্ন উপজেলার অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনীও। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, চলমান বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। সেখানে বন্যা ও পাহাড় ধসে অনেকজন নিহত হয়েছেন। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজার বন্যা পরিস্থিতিতে পানিবন্দী হয়ে পড়েছে 2,50,000-এরও বেশি মানুষ। ডুবে গেছে জেলার বিভিন্ন সড়ক, ঘর বাড়ি ও ফসলি মাঠ। সেই সাথে অব্যাহত রয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ। আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানিয়েছেন, মৌলভীবাজারে সবকটি নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ক্রমাগত বৃষ্টিপাত, মনু ও ধলাই নদীর ভাঙন দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় জনমনে এখনো স্বস্তি ফেরেনি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হচ্ছে। সরকারিভাবে এখন পর্যন্ত 110 মেট্রিক টন চাল, নগদ 5 লাখ টাকা, 350 প্যাকেট শিশু খাদ্য সহ প্রায় 4000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জে গত দুই দিনে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার নদ নদীর পানি বাড়ছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে টানা মৌসুমী বর্ষণে গতকাল রাজধানীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়ে। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ নগরবাসীকে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ঢাকায় 175 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আজও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চট্টগ্রামের জন্য 50 লাখ টাকা ও 1000 মেট্রিক টন চাল এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার জন্য 30 লাখ টাকা ও 700 মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করেছে। এছাড়া কক্সবাজারের জন্য 20 লাখ টাকা ও 250 মেট্রিক টন চাল এবং সিলেটের মৌলভীবাজারের জন্য 5 লাখ টাকা ও 100 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে এই অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। এর আগে দেশের 64টি জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে নগদ 4,60,00,000 টাকা এবং 8,950 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগের এই কঠিন সময়ে কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল চট্টগ্রাম নগরের চান্দগাঁও, সিএনবি, মোহরা ও দক্ষিণ কাঠরলি এলাকার বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের জানালিহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী প্লাবিত ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানা যায়। রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, গতকাল থেকে ঢাকা কক্সবাজার, চট্টগ্রাম কক্সবাজার, কক্সবাজার চট্টগ্রাম এবং কক্সবাজার ঢাকা রুটের সব ট্রেন নিয়মিত চলাচল করবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মাহফুজ আক্তার সুমি। জাতীয় সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। এর আগে গতকাল বাদ জোহর ধানমন্ডির তাকুয়া মসজিদে প্রথম এবং বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সহ সংসদ সদস্যরা। এ সময় তারা মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। আগে জানানো হয়েছে, গতকাল ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারে শুনুন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের জীবন ও কর্ম নিয়ে একটি প্রতিবেদন।
5: 1931 সালের 1 ডিসেম্বর দেশের সর্ব উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক নিভৃত পল্লী থেকে শুরু হয়েছিল যে জীবনের পথচলা, নিজ মেধা সততা আর প্রজ্ঞার জোরে সেই জীবনই একদিন আসীন হয়েছিল রাষ্ট্রের সর্বোচ্চ আসনে। রাজনীতির সেই অভিভাবক সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার চিরতরে বিদায় নিয়েছেন। তার এই মহাপ্রস্থানে বাংলাদেশের রাজনৈতিক আকাশে নেমে এসেছে এক অপূরণীয় শূন্যতা ও গভীর শোকের কালো ছায়া। দেশের চরম ক্রান্তি লগ্নে যিনি বারবার ত্রাতা হয়ে হাল ধরেছেন, দলমত নির্বিশেষে ছড়িয়েছেন ব্যক্তিত্বের দ্যুতি, তার এই প্রস্থান দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা পেরিয়ে সুদূর যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি নিয়ে সুপ্রিম কোর্টের আঙিনায় যিনি ছিলেন আইনের এক প্রদীপ্ত বাতিঘর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তার যে রাজনৈতিক যাত্রা, তা এদেশের সংসদীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে তার নিরপেক্ষ ও বলিষ্ঠ ভূমিকা এবং দেশের সংকটময় মুহূর্তে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গুরুদায়িত্ব যেভাবে তিনি সামলেছেন, তা আজ ইতিহাস। আইন, শিক্ষা, পররাষ্ট্র কিংবা গণপূর্ত, রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি রেখে গেছেন তার দূরদর্শিতার চিরস্থায়ী স্বাক্ষর। তার সেই বর্ণাঢ্য ও কর্মময় জীবনের অবসান ঘটল। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার চলে গেছেন ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ ও কীর্তি এদেশের মানুষকে পথ দেখাবে আজীবন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে গতকাল শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে মরহুম ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে স্পিকার হাফিজুদ্দিন আহমেদ বীরবিক্রম ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের প্রতি সম্মান জানিয়ে সদস্যদের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে সংসদ আজ বেলা তিনটা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। এদিকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে দলটির পক্ষ থেকে আজ ঢাকা সহ সারা দেশে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শোক কর্মসূচির অংশ হিসেবে সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্যাংককের একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চারণভিরাকুল আজ এ তথ্য জানায়। মধ্যরাতে আগুন লাগার পরপরই অগ্নি নির্বাপকদের ঘটনাস্থলে ডাকা হয়। জানা গেছে তারা প্রায় আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, তবে ততক্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। থাই সংবাদ মাধ্যম থাইরাত জানায় বেশ কিছু মানুষ এখনও নিখোঁজ রয়েছে। অগ্নিকাণ্ডের কারণটি এখনও তদন্তাধীন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে। ইরান জানায় শত্রুপক্ষের 10 থেকে 11টি ক্ষেপণাস্ত্র কেশম দ্বীপকে লক্ষ্য করে ছড়া হয়। পাশাপাশি বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের বেপরোয়া আচরণের মুখে হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রস্তুত ও মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এমন ঘোষণার পরপরই এসব হামলা চালানো হল। এদিকে গতকাল গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 6 জন নিহত হয়। এছাড়া যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। খেলা খবর টেনিস। ইতালীয় টেনিস তারকা ইয়ানিক সিনার গতকাল রাতে জার্মান আলেকজান্ডার জাভেরেভকে 3-1 সেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিলম্বন শিরোপা জিতেছে। এর আগে চেক তরুণী লিন্ডা নাসকোভা স্বদেশী ক্যারোলিনা মুখোভাকে 2-1 সেটে হারিয়ে উইলিম্বন্ডন নারী শিরোপা জয় করেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় রাত একটায় ফ্রান্স স্পেনের এবং বুধবার রাত একটায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। সেমিফাইনালের বিজয়ী দলের মধ্যে আগামী রবিবার রাত একটায় নিউ ইয়র্কে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর বারোটা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা১৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা৪৯ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী সফরে বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ তারেক রহমানের। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত, ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত ১,০০,০০০ টাকা এবং ২,০৫০ মেট্রিক টন চাল বরাদ্দ। থাইল্যান্ডের ব্যাংককে একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু। এবং উইলিম্বলডন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন ইতালির ইয়ানিক সিনার। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে ৯০.৪

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা।

0: আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়।

0: কখনো কি আমার।
1: জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ ইট?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং হেফাজতে আছেন, কারণ সত্যি কথা বলতে বৃষ্টি হচ্ছে প্রচুর এবং ঢাকা শহরও কিন্তু প্রায় বলা যায় যে ডুবে যাচ্ছে, কারণ হচ্ছে ঢাকা শহর কিন্তু আমাদের বাংলাদেশের প্রাণ কেন্দ্র, একদম মাঝখানে অবস্থিত। সো বলা যায় যে অন্যান্য জায়গা থেকে, অন্যান্য ইয়ে থেকে একটু নিচু জায়গায় বলা যায়, তাই না? মানে পাহাড়ি এলাকার তুলনায় একটু নিচু জায়গায়, আবার যেগুলো একটু ঢাল এলাকা সেখান থেকে আবার ঢাকা কিন্তু একটু উঁচু জায়গায়, মানে বলা যায় যে একটা নিউট্রাল জায়গা এটা, কিন্তু সেখানেও কিন্তু প্রচুর জলাবদ্ধতার সৃষ্টি হয়ে গেছে অলরেডি। তো আমি আজকে তানহা হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে গল্প করব, তবে তার আগে আপনাদের সাথে অনেক কিছু লাইক এই যে মানে আমাদের যেই মানে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে বর্তমানে সেসব নিয়েও আসলে কথা বলবো। ওকে, তো শুরু করছি মর্নিং মাইক, গল্প করব, আড্ডা দিব এবং থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও আছি, আজকে সোমবার এবং 13 তারিখ মাসের, এবং যেহেতু বর্ষাকাল চলছে এটা খুব স্বাভাবিক যে বৃষ্টি হবে, বাট আপনারা খেয়াল করতে পারছেন কিনা আমি জানি না, বৃষ্টি হলেও ওয়েদার কিন্তু স্বাভাবিকই, মানে অতটা ঠান্ডা না আবার অতটা গরমও না হয়তোবা, কিন্তু দেখা যায় যে একটা মানে নর্মাল ওয়েদারই আছে। যেমন আমি ভেবেছিলাম যে প্রচুর ঠান্ডা লাগবে, শীত করবে, সেটা কিন্তু হচ্ছে না, তাই না? আর সবথেকে মর্মান্তিক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে চট্টগ্রাম শহর কিন্তু প্রায় 70% ডুবে গেছে, মানে বুঝতে পারছেন ওই সেখানকার মানুষের অবস্থা অসম্ভব সংকটে আছে, এবং আমরা যে যেখান থেকে পারবো, যে যেভাবে পারবো আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর এবং তাদেরকে সাহায্য করার। এবং এই বৃষ্টিতে আমি সবাইকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে দরকার ছাড়া বাসা থেকে বের হওয়ার কোনো দরকার নেই, কারণ রাস্তাঘাটের অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। মানে মানে যারা একেবারেই না বের হলেই না, তাদের ছাড়া আমার মনে হয় না বাসা থেকে বের হওয়ার কোনো দরকার আছে। এবং আরেকটা জিনিস আমি আসলে দেখলাম, খেয়াল করলাম রাস্তায় যে এই ঝুম বৃষ্টির মধ্যেও এই মানে বন্যা হয়ে গেছে এক কথায় যেটা বলে, সেখানেও অনেক বাচ্চা দেখে, ছোটো ছোটো বাচ্চাদেরকে হচ্ছে স্কুলে যেতে হচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষা ব্যবস্থার মানুষেরও এটা খেয়াল রাখা উচিত, প্লাস আমাদের গার্ডিয়ানদেরও এটা খেয়াল রাখা উচিত। এত ছোট বাচ্চাকে আসলে এই বৃষ্টি বা ঝড় ঝাপটা এগুলো থেকে একটু একটু মনে হয় সেফ করা উচিত, তাই না? কারণ স্বাভাবিক ঠান্ডা লেগে যেতে পারে বা রাস্তার কাদা লেগে কোনো ইনফেকশন হতে পারে বা চুলকানি হতে পারে। সো এই জিনিসগুলোকে অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। আমার মনে হয় যে 2-1 দিন স্কুল বন্ধ দিলে তেমন একটা পড়াশোনার ক্ষতি হবে না বলে আমার মনে হয়। তো যাই হোক, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন গার্ডিয়ানরা, আর যারা আমরা বড় হয়ে গেছি, অ্যাডাল্ট আছি, তারা তো আমরা বুঝি যে আমাদের কতটুকু আসলে না করলি না, কাজে তো বের হতেই হবে, সেটা যেভাবেই হোক যেভাবে করেই হোক। বাট তারপর আমি বলবো অবশ্যই পর্যাপ্ত সেফটি নিয়ে তারপর বাসা থেকে বের হবেন। আপনারা চাইলে বড় বড় প্লাস্টিকের বুট পাওয়া যায়, যেটা পায়ে পড়লে আপনার পাটা অলওয়েজ সেফ থাকবে, কোনো কাদা মাটি বা এই যে বৃষ্টির পানি বা ড্রেনের পানি, যেহেতু বন্যা মানে একদম জলাবদ্ধতা হয়ে গেছে, তো ড্রেনের পানি আর নর্মাল পানি কিন্তু এক হয়ে গেছে, তো সেখান থেকে কি নানা রকমের রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে, তো সেটা কিন্তু করতে পারেন, মানে লাইক সেই বুটটা পরে থাকতে পারেন। আর রেইনকোট তো অবশ্যই ক্যারি করবেন এবং ছাতা তো অলওয়েজ ক্যারি করবেন, তবে এই বৃষ্টিতে আমার মনে হয় শুধু ছাতা আসলে এনাফ না, অলওয়েজ রেইনকোট ক্যারি করা উচিত, এবং ব্যাগে অলওয়েজ একটা পলি ব্যাগ রাখা উচিত, কারণ হুট করে দেখা যায় যে আপনার মানে দরকার লেগে যেতে পারে মোবাইল বা মানি ব্যাগ রাখার জন্য। ওকে, সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। আমি আবারও একটু পরে ফিরবো এবং আরও কিছু কিছু টিপস দিব, আরও কিছু ইনফরমেশন দিব। সো এখন একটা গান শুনবো ভবের গড়ে, গানটি শুনতে শুনতে সেই গানটি দিয়ে মর্নিং মাইক শুরু করবো। সো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। সো একটু পরে ফিরছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ঠিক সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটির অপরডারে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। অনেক গল্প করব, আড্ডা দিব, মজা মজা গসিপ করব। তবে তার আগে আজকে আমি একটা স্পেশাল টপিক নিয়ে কথা বলতে চাই, তবে এখনো সেই পোস্টটা আপলোড করা হয়নি, সো আমি এখন আপলোড করে দিচ্ছি পোস্টটা, তারপর আমি সেই টপিক নিয়ে কথা বলবো। তো এখন একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে এবং সেই টপিক নিয়ে গল্প করবো, সো স্টে টিউনড।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর কানে সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং আমি একটু আগেও বলেছি যে বৃষ্টির মধ্যে অবশ্যই দরকার ছাড়া বের হওয়ার কোনো দরকার নেই, কারণ রাস্তাঘাটের অবস্থা প্রচন্ড খারাপ। এবং যারা অবশ্যই কাজে যাচ্ছেন, মানে লাইক অনেক বেশি ইমার্জেন্সি, তাদের জন্য বলবো অবশ্যই সেফটি নিয়ে বাসা থেকে বের হবেন, তাড়াহুড়া করবেন না। কারণ আমার কাছে মনে হয় যে জীবনের সময়ের থেকে জীবনের মূল্যটা অনেক বেশি, তাই না? সো অবশ্যই সেফ সিকিউর ভাবে রাস্তাঘাটে চলাফেরা করার চেষ্টা করবেন। যেহেতু বৃষ্টি, অবশ্যই সাথে রেইনকোট অ্যান্ড প্লাস্টিকের বুট ইউজ করতে পারেন অথবা ছাতা ইউজ করতে পারেন, এবং অলওয়েজ পলি ব্যাগ রাখতে পারেন সাথে, ফোন এবং মানি ব্যাগ সেফ রাখার জন্য। ওকে, এবং যারা মানে লাইক নর্মালি যদি কোনো দরকার না থাকে বাসা থেকে বের না হওয়ার চেষ্টা করুন এবং বাসায় থাকার চেষ্টা করুন। এবং আমি একটা জিনিস বলবো যে বাচ্চাদেরকে অবশ্যই একটু সেফ রাখার চেষ্টা করুন, কারণ বৃষ্টির দিন বা স্যাঁতস্যাঁতে অবস্থায় কিন্তু রোগবালাই এবং জীবাণু কিন্তু বেশি ছড়ায়। তো তাদেরকে একটু মানে প্রোটেক্ট করার চেষ্টা করুন। ওকে, সো চলুন এখন আবারও গল্পে ফিরে যাই। আমি একটু আগে বলছিলাম যে টপিক নিয়ে আমি আজকে গল্প করব। সো আমার টপিকটা ছিল আজকে, আমি যেটা একটু আগে পোস্ট করেছি মর্নিং মাইকের পোস্ট হিসেবে, শো পোস্ট হিসেবে, সেই পোস্টে আমি লিখেছি যে আপনার পছন্দের কোন সিরিজ অথবা মুভিতে যদি কোনো ক্যারেক্টার প্লে করতে বলা হয় সেটা কোন ক্যারেক্টার হবে এবং সেই ক্যারেক্টারের ন্যাচারটা কেমন হবে, মানে ক্যারেক্টারের ডিটেলসটা কেমন হবে। সো এটা নিয়ে কিন্তু আমি পোস্ট আপলোড করেছি। সো আপনাদের কি মতামত আমি জানি না, বাট আমার কিন্তু পার্সোনালি যদি বলা হয় যে সব থেকে প্রিয় সিনেমা বা প্রিয় সিরিজ যদি কেউ কোনো কিছু থাকে, সেটা হচ্ছে আমার স্ট্রেঞ্জার থিংস। কারণ আছে এখানে, প্রথম কারণ হচ্ছে যে আমি অলওয়েজ নিজেকে টিনেজ ফিল করতে চাই এবং আমি আমার চাইল্ডহুডটাকে অনেক বেশি মিস করি। সো এই সিরিজটা অবশ্যই একটা চাইল্ডহুড বাচ্চাদের সিরিজ যেহেতু, সেখানে সেটার জন্য আমার এটা পছন্দ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে অ্যাডভেঞ্চার লাইক করি, মানে অ্যাডভেঞ্চার লাইক লাইক হরর এবং লাইক মিস্ট্রি, এই জিনিসগুলো আমার প্রচুর পছন্দ এবং এই টাইপের মুভি এবং সিরিজ আমি অনেক বেশি পছন্দ করি। সো দ্যাটস ওয়াই আমার স্ট্রেঞ্জার থিংস আমার সবসময় টপ লেভেলে থাকে, মানে আমার চয়েসের বা পছন্দের টপ লেভেলে থাকে। এবং স্ট্রেঞ্জার থিংসের একটা অ্যানিমেশন ভার্সন বের হয়েছে, টেল অফ 82, যেটা সিজন 2 এবং 3 এর মাঝখানের সময়টাতে টাইম লাইনে করা হয়েছে। সো সেই সিজনটাও সেই সিরিজটাও আমি দেখছি। সো আমার কাছে মনে হলো যে আমি যদি সেই ক্যারেক্টার সেই সিরিজে কোনো ক্যারেক্টার প্লে করতাম তাহলে আমার ক্যারেক্টারটা কেমন হতো। সো আমি আমার নিজেকে একটা ক্যারেক্টার দিয়েছি, সেটা হচ্ছে অবজারভার, মানে আমি সব কিছু অবজার্ভ করি। আমার কিন্তু পার্সোনালিও আমি কিন্তু অনেক বেশি অবজার্ভ করতে পছন্দ করি, মানুষের ক্যারেক্টার রিড করতে পছন্দ করি। সো আমি আমার সেই ক্যারেক্টারটাই প্লে করেছি এবং সেখানে আমার লুক থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমি আমার ড্রিম লুক বলা যায় ড্রিম লুকটা দিয়েছি, মানে আমার কিন্তু ফ্রন্ট ব্যাং দেন রেড হেয়ার কালার আমার খুব পছন্দ। সো আমি সেই রকম একটা লুক কিন্তু আমি দিয়েছি। সো আমার এই পোস্টটা দেখতে হলে আপনাদেরকে চলে যেতে হবে আমার ফেসবুক পেজে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এছাড়াও আপনাদের মতামত আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে। আমি এই নিয়ে আরও গল্প করবো, আরও আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, মজার মজার স্টোরি শেয়ার করবো। তবে তার আগে একটা ব্রেক নেব, ব্রেক থেকে ফিরছি একটু পরে। সো স্টে টিউনড। এক নেশন এক স্টেশন।
1: হ্যালো,
0: হ্যাঁ, আপনাদেরকে চলে যেতে হবে আমার ফেসবুক পেজে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এছাড়াও আপনাদের মতামত আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে। আমি এই নিয়ে আরও গল্প করবো, আরও আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, মজার মজার স্টোরি শেয়ার করবো। তবে তার আগে একটা ব্রেক নেব, ব্রেক থেকে ফিরছি একটু পরে। সো স্টে টিউনড। এক নেশন এক স্টেশন।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।

0: স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, আম্বারাটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ, অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারাইটি আইপি ফোন অ্যাপ। আম্বারাইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

Nation X Station.

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনি সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনি সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমবার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আমবার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আমবার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এবং মর্নিং মাইকের একটা পোস্ট কিন্তু আপলোড করে দিয়েছি, যদিও আজকে আমি বলেছি যে আমার একটা পছন্দের টপিক নিয়ে আমি কথা বলবো, সো আমি সেইটা নিয়েই কিন্তু পোস্ট শেয়ার করেছি। আমি লিখেছিলাম যে আপনাদের পছন্দের কোনো মুভি অথবা সিরিজে কোন ক্যারেক্টার প্লে করতে চান, বা যদি নিজেদের কোনো ক্যারেক্টার মানে কাস্ট করা হতো তাহলে কোন টাইপের ক্যারেক্টার আপনি প্লে করতে চাইতেন। সো আমি আমার নিজের ওপিনিয়ন শেয়ার করেছি এবং সেটা নিয়েই গল্প করছিলাম একটু আগে। এবং তাছাড়াও আমি বলছিলাম যে বৃষ্টি নিয়ে কথা বলছিলাম, যে বাইরের ওয়েদারের অবস্থা অনেক বেশি খারাপ এখন। ঠিক কবে যে সূর্য উঠতে পারে তার কোনো ঠিক ঠিকানা আমরা দেখতে পাচ্ছি না। সো সব কিছু মিলিয়ে কিন্তু আসলে একটা মানে কি বলবো, একটা মানে বর্ষাকালের একটা মৌসুম চলছে। তো যাই হোক, এই ঋতুতে কী কী করতে হবে, কী কী করতে হবে না, সেই জিনিসগুলো কিন্তু আমি আলোচনা করছিলাম। এছাড়াও আমি আপনাদের সাথে আরও গল্প শেয়ার করব বলে জানিয়েছিলাম। সো আমি গল্প শেয়ার করছি এবং আপনাদের জন্য পছন্দের সুন্দর সুন্দর গানও কিন্তু আমি প্লে করছি। এছাড়াও চাইলে আপনারা কিন্তু আপনাদের পছন্দের গান আমাকে রিকোয়েস্ট করতে পারেন, বা আপনাদের পছন্দের যে স্টোরি বা কোনো গল্প শেয়ার করতে পারেন। 01841904904 এই SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আমাদের ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে কিন্তু আমরা অনেক মজার মজার ফানি ভিডিও এবং অনেক মজার মজার পোস্ট, মিম এবং নানা রকমের পোস্ট শেয়ার করতে থাকি অলওয়েজ, ভিডিও শেয়ার করতে থাকি অলওয়েজ। সো সেইগুলো দেখার জন্য এবং সেই আপডেট থাকার জন্য আপনি কিন্তু আমাদের ঢাকা FM এর ফেসবুক পেজটি অলওয়েজ ফলো দিয়ে রাখতে পারেন, আই মিন ফেভারিট দিয়ে রাখতে পারেন। তাহলে অলওয়েজ আপনার কাছে সবার আগে যাবে, মানে স্টার দিয়ে রাখা আর কি, যেটাকে বলে। সো যাই হোক, আমরা আবারও গল্পে চলে যাই। টেইলর সুইফট এবং ট্রাভিসের বিয়ে হয়েছে রিসেন্টলি, আমরা কিন্তু জানি এবং সেটা নিয়ে কিন্তু আমি গল্প করেছিলাম। তবে আপনি কি জানেন সেই বিয়ের যত বর্জ্য ছিল, মানে যেগুলো ফেলানো জিনিস ছিল, হয়তো বা খাবার হতে পারে বা ইউজ করা কোনো জিনিস বা সেই ডেকোরেশনের কোনো জিনিস, সেগুলো সেইখানে মানে কি বলে এটাকে, মানে প্রায় অনেক দাম দিয়ে বিক্রি করা হচ্ছে। মানুষ প্রায় $100 দিয়েও হচ্ছে সেই জিনিসগুলো কিনছে। সো এইটাই আসলে সেলিব্রিটিদের এটাই লাইফ, যে তাদের মানে কি বলে ইউজ করা জিনিসও মানুষ অনেক টাকা দিয়ে কিনে নেবে, এটাই মানে ম্যাটার করে আর কি। যাই হোক, এদিক দিয়ে আমির খানও কিন্তু বিয়ে করেছেন, তার 3 নম্বর বিয়ে সে কমপ্লিট করেছেন। তার ওয়াইফ এখন বর্তমানে গৌরী এবং তাকে নিয়ে সে কিন্তু হানিমুনে চলেও গেছেন অস্ট্রেলিয়াতে। সো এইরকম মজার মজার আরও গসিপ আড্ডা জানতে আমাকে শুনতে থাকুন, মানে মর্নিং মাই শুনতে থাকুন এবং ঢাকা FM 90.4 এর সাথে থাকুন। আমি আবারও একটু পরে ফিরছি বিরতি নিয়ে গান শুনে, সো স্টে টিউনড।

0: আপনার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন 10:11 অলরেডি বাজে, তো সময় কিন্তু খুবই অল্প। বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা আমি বারবারই বলছি যে প্রচন্ড খারাপ, এবং স্কুল আজকে যাদের বাচ্চারা যারা আছেন, গার্জিয়ানদেরকে বলবো অবশ্যই স্কুল আজকে না গেলেই বেটার, কারণ যে অবস্থা দেখতে পাচ্ছি, সো কোনো রকম একটা দুর্যোগ বা বিপর্যয় যাতে পড়তে না হয়, কারণ স্কুল শেষেও তো দেখা যেতে পারে যে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে স্কুলের সামনে, সো সেই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রেখে বাচ্চাকে বাহার থেকে বের করবেন। এছাড়াও কাদা, মাটি, বৃষ্টির পানি অথবা লাইক কোনো ময়লা পানি যদি গায়ে লাগে সেখানেও কিন্তু রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আরেকটা ব্যাপার কিন্তু অবশ্যই আমাদের সবার সতর্ক থাকা উচিত, সেটা হচ্ছে যে বৃষ্টির সময় সব থেকে বেশি যে জিনিসটা হয় সেটা হচ্ছে ডেঙ্গু মশা, কারণ বৃষ্টির সময় বিভিন্ন জায়গায় পানি জমে থাকে এবং এই জমানো পানিতেই কিন্তু মশার উৎপত্তি হয়। সো আপনাদের যেটা করতে হবে, অবশ্যই আপনার আশেপাশে চারপাশ পরিবেশ অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি কোথাও জমানো পানি দেখতে পান তাহলে অবশ্যই এটা ক্লিন করার ব্যবস্থা করবেন, এবং নিজের ঘরেও অলওয়েজ চেষ্টা করবেন ড্রাই রাখার, এবং ওয়াশরুম বলেন বা বারান্দা বলেন অবশ্য সবসময় চেষ্টা করবেন ড্রাই রাখার, পানি কোনোভাবে যেন জমে না যায় সেটা চেষ্টা করবেন। আর বৃষ্টির মধ্যে সব থেকে বড় যে সমস্যাটা হয় আমাদের মাদের বা আমাদের হাউসওয়াইফ আপুদের, যে কাপড় চোপড় ধুতে এবং সেটা শুকাতে অনেক বেশি সমস্যা হয়, তো চেষ্টা করবেন বৃষ্টির মধ্যে একটু কম কম কাপড় চোপড় ইউজ করার, এবং সেটা যেন ধুতে না হয় বা ওয়াশেবল কাপড় চোপড় একটু অ্যাভয়েড করার, লাইক যেটা আপনি লাইক ড্রাই করা যায়, ড্রাই করে মানে মানে ইয়ে করা যায়, ক্লিন করা যায় তেমন কাপড় চোপড় পরার ইউজ চেষ্টা করবেন। আর একটু লাইক ঘরের মধ্যে হয়তো বা আপনি পাখা ছেড়ে হয়তো বা কাপড় শুকাতে পারেন, কিন্তু সেটাও আবার আরেকটা ব্যাপার আছে, কারেন্ট এখন থাকে না, কারণ বৃষ্টির কারণে কারেন্টের অনেক সমস্যা দেখা যাচ্ছে এবং কারেন্টের বিলও বেশি আসার একটা চিন্তাভাবনা থাকে। সো সব কিছু মিলিয়ে আসলে আমাদের একটু দুর্যোগ বা বিপর্যয়ের মধ্যেই যেতে হচ্ছে, তো এই সময়টাতে সব থেকে বেশি যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে সাহস এবং বুদ্ধি এবং সেফটি, তাই তো? তো নিজের সতর্কতা সহকারে নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে এবং সাহসের সাথে সবকিছু সুন্দর করে ম্যানেজ করা, হ্যান্ডেল করার এই ব্যাপারটা থাকা উচিত, তাই না? তো যাই হোক, আমরা এখন আবারও গল্পে বা আড্ডায় ফিরে গেছি এবং গল্প করছিলাম। সো বৃষ্টির দিন যেহেতু তাই বারবার বৃষ্টির কথা বলছি, এবং বৃষ্টির দিনে কিন্তু এটা চা খাওয়ার এবং খিচুড়ি খাওয়ার একটা অন্যরকম ব্যাপার স্যাপারও থাকে। সো জানি গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই হয়তো বা আজকে এতটা খিচুড়ি খেতে ইচ্ছে করছে না, কিন্তু চা কিন্তু মিস করা যাবে না, তাই না? আমি তো সবসময় লাইক চা না খেলে একটু ভালো লাগে না, গরমের দিন হয়তো বা অ্যাভয়েড করা যায় বাট ঠান্ডার দিন বা বৃষ্টির দিনে কিন্তু চা ছাড়া কিছু বোঝা যায় না, তাই না? তো যাই হোক, সবাইকে অনেক অনেক স্বাগতম আমার এই মর্নিং মাইকে, আশা করি সবাই জয়েন হয়ে গেছেন এবং আমাকে শুনছেন, এবং আশা করি আমাকে শুনতে আপনাদের ভালো লাগছে। তো চাইলে আপনাদের মতামত এবং ওপিনিয়ন জানাতে পারেন আমাকে, এছাড়াও আমার শো পোস্টের হিসেবে কমেন্ট করতে পারেন সেখানে। সো আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে, ফেসবুকেও ইনবক্স করতে পারেন বা ওই যে বললাম পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ আই লাভ ঢাকা FM। তো চলুন এখন একটা গান শুনি, অযথাই যেহেতু বকবক করছি সো অযথাই গানটা প্লে করে দিচ্ছি আপনাদের জন্য, সো একটু পরে ফিরছি, স্টে টিউনড।

0: Pasok na siya, banner gun, shunun. Burn beef set.
1: Hey, Doc! Tony and Doc!
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

যাই হোক সবাই কেমন আছেন এবং কি করছেন এবং কোত্থেকে আমাকে শুনছেন এবং কিভাবে শুনছেন, এটা কিন্তু আমার জানার খুব দরকার। কারণ এই বৃষ্টির মধ্যে যদি রাস্তাঘাটে থাকেন তাহলে অবশ্যই আমি জানি যে অনেক বেশি হ্যাজেল হতে হচ্ছে এবং হয়তো বা সমস্যার মধ্যে আছেন, বৃষ্টি কাদা এই সেই হ্যান ত্যান অনেক কিছু, তো সব কিছু মিলিয়ে হয়তো একটু কষ্ট হচ্ছে। তারপরও চাইলে কিন্তু কানে একটা হেডফোন দিয়ে একটু শান্তির খোঁজে আমাকে শুনতে পারেন, তাই না? কারণ এত মিষ্টি করে কথা বলি, এত মিষ্টি করে আপনাদের সাথে গল্প করি, আড্ডা দিই, একটু যদি আমার সাথে কথা না বলেন বা আমাকে না শুনেন তাহলে তো আমার মন খারাপ হবে, তাই না? সো আমি আশা করব যে আপনারা এই দুর্যোগের মধ্যে আমাকে কানে হেডফোন দিয়ে শুনবেন। যাই হোক, কানে যদি হেডফোন না থাকে সাথে তাহলে চাইলে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন ঢাকা এফএম 90.4, সেখানে কিন্তু আপনি হেডফোন ছাড়াই শুনতে পারবেন। ওকে, সো আশা করি সবার ভালো লাগছে আমাকে শুনতে এবং আমাকে এনজয় করছেন, আমার গল্পগুলো আপনাদের ভালো লাগছে। আর বাই দ্য ওয়ে, একটা রিসেন্টলি একটা হরর সিনেমা বের হয়েছে, অবসেশন নামের একটি সিনেমা বের হয়েছে। খুব কম বাজেটের একটি সিনেমা কিন্তু ছিল সেটি, কিন্তু রিলিজ হওয়ার পরে অনেক, মানে কি বলবো, এটা মানে 10 গুণ বেশি টাকা ইনকাম করে ফেলেছে এই সিনেমাটি। অবসেশন সিনেমাটি কে কে দেখেছেন জানিয়ে দিন আমাকে এসএমএস এবং কমেন্ট করে, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakaFM। তো যেটা বলছিলাম যে অবসেশন সিনেমাটি কিন্তু 10 গুণ টাকা বেশি ইনকাম করেছে, মাত্র 12 কোটি টাকা বাজেট দিয়ে এই হরর সিনেমাটি বানানো হয়েছিল। এবং এই সিনেমার সব কাস্টের মধ্যে সব থেকে কম, মানে কি বলে, কাস্ট, মানে কম দামি কাস্ট যদি বলে আর কি, মানে যদি সব থেকে বেশি পারিশ্রমিক, সব থেকে কম দাম, মানে কম টাকা পারিশ্রমিক নিয়েছেন যিনি, সে হচ্ছেন যে এই সিনেমার মেইন ক্যারেক্টার নিকি, সে কিন্তু মাত্র 12 লাখ টাকার মতো পারিশ্রমিক নিয়েছেন। আর এই সিনেমাটির পুরোটা বাজেট ছিল 12 কোটি টাকা, কিন্তু এই সিনেমা কত টাকা আয় করেছে আপনি জানেন? অনেক বেশি আর কি, 4000 কোটি টাকার বেশি ইনকাম করে ফেলেছেন। মানে বুঝতে পারছেন, 12 কোটি টাকার সিনেমা যেটা বাজেটে খরচ হয়েছে সেটা ইনকাম করেছে 4000 কোটি টাকা। মানে লিটারেলি একটা কথা আছে না, যে কার যে কখন ভাগ্য খুলে যাবে এবং কে যে কখন মানে লাইক কি বলে, লাইক সুখের চেহারা দেখে ফেলবে সেটা আসলে আমরা কেউ কখনো জানি না। সো ডিরেক্টরও হয়তো কোনোদিন ভাবতে পারেননি তার এই সিনেমাটি এত বেশি হিট হবে এবং এত বেশি টাকা ইনকাম করবেন। তো যাই হোক, আমরা অবশ্যই আশা করব যে এই অবসেশন সিনেমার পার্ট 2 মানে ডিরেক্টর আমাদেরকে উপহার দিবেন। তো দেখা যাক কি হয়, সিনেমাটা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানিয়ে দিন এটার রিভিউ এবং কেমন লেগেছে। আমি তো দেখেছি, আমার মোটামুটি ভালোই লেগেছে। আমি এটাকে যদি নাম্বার দিতে বলা হয় তাহলে আমি নাম্বার দিব 7/10, কারণ আসলে সিনেমাটার কাহিনী কিন্তু খুব ইজি কাহিনী, মানে যেটা আমরা বলি যে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজে যদি বলি বা হরর সিনেমার ল্যাঙ্গুয়েজে যদি বলি, কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক করা যেটাকে বলে, সেই জিনিসটাকেই জাস্ট একটা অন্য কি বলে পার্সপেক্টিভ থেকে দেখানো হয়েছে। সো আমার কাছে 7 মনে হয়েছে। বাট যে নায়িকা ছিল ফ্রিকি নিকি, যে ক্যারেক্টারটি প্লে করেছিলেন, সে কিন্তু অসাধারণ অভিনয় করেছেন। এবং এই সিনেমার একটা মজার ব্যাপার কি জানেন, আপনি এই সিনেমাটা দেখা শেষ করার পরে বুঝতে পারবেন যে ভিকটিম কিন্তু আসলে এইখানে লাইক কি বলে এটাকে, তাকে মনস্টার হিসেবে দেখানো হয়েছে, কিন্তু যে অ্যাকচুয়ালি মনস্টার তাকেই কিন্তু ভিকটিম হিসেবে দেখানো হয়েছে। মানে লাইক বেয়ার কিন্তু অ্যাকচুয়াল মনস্টার, কারণ সেই কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক বা যেই জিনিসটা হোক সেটা কিন্তু করেছে। এবং নিকি কিন্তু আসলে ভিকটিম, ও কিন্তু জানতোই না যে ওকে কি করা হয়েছে, কিভাবে হলো এত কিছু, তাই না? কিন্তু ওকেই কিন্তু মনস্টার আকারে দেখানো হয়েছে। সো আমাদের বাস্তব জীবনেও কিন্তু সেম, আমরা যাকে মনস্টার ভাবি সেই কিন্তু আসলে ভিকটিম, আর ভিকটিম যাকে ভাবি সেই কিন্তু মনস্টার হয়, তাই না? সো বাস্তব জীবনের সাথে কিন্তু আমি এই সিনেমাটার এই দিক থেকে আসলে মিল পেয়েছি। যাই হোক, আপনাদের মতামত জানিয়ে দিন। এখন আবার একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা FM 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

গল্প করতে করতে যাওয়ার সময় হয়ে গেছে, এখন বিদায় নিব। তো আশা করি সবার ভালো লেগেছে আজকের মর্নিং মাইক এবং সবাই এনজয় করেছেন। সো সবাই আবার অপেক্ষা করবেন কালকের মর্নিং মাইকের জন্য, কালকে ঠিক সকাল 8টা বাজে চলে আসব। তবে দোয়া করবেন আমার জন্য, কারণ যেহেতু বৃষ্টির মধ্যে যাওয়া আসা করতে হচ্ছে, কোনো রকমের যেন বিপদ বা দুর্যোগ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। ওকে, সো আর নিজেদের প্রতিও খেয়াল রাখবেন। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত শ্রুতি কাব্য নিয়ে আমি থাকি রেডিও আম্বার 102.4 এফএম এ, চাইলে সেখানেও আমাকে শুনতে পারবেন। তো আজকেও দুপুরবেলা থাকবো সেখানে, সেখানে আপনি কিন্তু আমাকে জয়েন হয়ে যেতে পারেন এবং আমার সাথে গল্প করতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে মিস করবেন এবং আমার জন্য ওয়েট করবেন। সো কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: জুলাই আন্দোলনের চেতনা হোক মানবতা, ন্যায় এবং সমতার বাংলাদেশ গড়ার প্রেরণা। এগিয়ে যাক বাংলাদেশ অদম্য সাহস নিয়ে। ঢাকা FM 90.4।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।
5: You know what? I like that idea.
6: Yeah?
7: I like it.

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
5: এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: FM 90.4.
1: Midday. Midday. Field.
2: Hello. ঢাকাবাসী সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। আরজি রিদম হাজির হয়ে গেল বরাবর 2টা বাজে মিড ডে ফিল্ড নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই যুক্ত আছেন। লিসেনার্স, বৃষ্টি ভেজা একটা দুপুর, চারিদিকে একটা থমথমে পরিবেশ, পানিময় একটা পরিবেশ, সবাইকে এই বৃষ্টি ভেজা দুপুরে স্বাগত জানাচ্ছি। এই শুরুর মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হয়ে গেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যাই হোক বন্ধুরা, বরাবর 2টা বাজি হাজির হয়ে গেলাম, আছি কিন্তু একদম বিকাল 5টা পর্যন্ত মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি অনেক অনেক গল্প হবে, আড্ডা হবে, তাছাড়া প্লে লিস্ট জুড়ে অবশ্যই সব সুন্দর সুন্দর গান তো আছেই। লিসেনার্স, শুরুর মুহূর্তেই বলে দিতে চাই, খুব ইজিলি কিন্তু রিদমের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন, রিদমের সাথে কিন্তু আড্ডায় জমে উঠাতে পারবেন আজকের এই দুপুরটা। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে। লিসেনার্স, ফেসবুক পেজ আমাদের facebook.com/ILoveDhakaFM, সেখানে চলে আসলে লিসেনার্স অলরেডি কিন্তু আমার পোস্ট চলে এসেছে, মিড ডে ফিল্ডের আমাদের যে পোস্টার সেটা কিন্তু চলে এসেছে, এবং পোস্টের কমেন্ট সেকশনে যদি আপনি কমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু সেখান থেকে আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের নাম্বার আছে অফিসিয়াল নাম্বার, সেখানেও মেসেজ করতে পারবেন 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন, আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠাতে পারবেন। তাছাড়া আমাদের একটি অ্যাপ আছে, বাংলাদেশে বর্তমানে আমরা সবাই জানি যে বৃষ্টি বাদলের কিন্তু একটা সিচুয়েশন চলছে বা চারিদিকে বৃষ্টিময় একটা এনভায়রনমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। সো বিভিন্ন জায়গায় হয়তোবা অনেকে অনেক সময় রেডিও শুনতে পারছেন না বা রেডিও হয়তোবা সিগন্যাল পাচ্ছে না, সো নো ওরিজ, আমাদের একটি অফিসিয়াল অ্যাপ আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলেই কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন, এবং ডাউনলোড করে ফেললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু খুব ইজিলি শুনতে পারবেন রিদমকে, শুনতে পারবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। সো লিসেনার্স, আশা করছি দেরি না করে এক্ষুনি ফোনটা হাতে নিয়ে নেন এবং যুক্ত হয়ে যান আমার সাথে। আর যারা আমাকে আসলে নাম্বারে লিখেন বা নাম্বারে আমাকে প্রতিনিয়ত মেসেজ করেন, আমি সবার উদ্দেশ্যে বলবো যারা ফেসবুকে আছেন কাইন্ডলি আপনারা ফেসবুকের পোস্টে কমেন্ট করবেন, কজ নাম্বারে আসলে ওভাবে মেসেজগুলো পড়া পসিবল হয় না। সো আমি মোটামুটি ফেসবুক থেকেই এখন কমেন্ট পড়বো। সো যারা আমাকে শুনছেন বা যারা আমার সাথে যুক্ত হচ্ছেন, যুক্ত হতে চাচ্ছেন, সবাই একটু ফেসবুকের আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসবেন, ফেসবুক পেজের কমেন্ট সেকশনে চলে আসলে সেখান থেকে কিন্তু আমি খুব ইজিলি আপনাকে পেয়ে যাবো। তো যাই হোক লিসেনার্স, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন বিকাল পর্যন্ত। আর বাংলাদেশের অবস্থা কিন্তু মোটামুটি একটু ক্রান্তিলগ্নে বলা যায়, কারণ হচ্ছে চারিদিকে কিন্তু মানে মোটামুটি এই বৃষ্টির যে ব্যাপারটা এটা এতটা গড়িয়ে যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বন্যার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আমরা জানতাম যে ইতোপূর্বে চট্টগ্রামের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল, তাছাড়া আমি যদি বলি রংপুরের কথা, সিলেটের কথা, দেন নরসিংদীর কথা, দেখতে দেখতে কিন্তু লিসেনার্স আমাদের ঢাকার অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে, এবং ঢাকাতেও কিন্তু মোটামুটি চারিদিকে একটা বন্যার প্রবণতা কিন্তু বাড়ছে। আমি যদি আমার অফিসের কথা বলি, আমাদের গুলশান এরিয়াতেও কিন্তু আমাদের যে একটা মেইন সড়ক আছে সেই রাস্তাটাও কিন্তু হচ্ছে গতকাল কিন্তু ভেঙে গিয়েছিল ফুটপাতের সাইডটা। সো আশা করছি যে যেখানে আছেন একটু সাবধানে চলাফেরা করবেন, সবাই সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন, সবাই হচ্ছে বাচ্চা কাচ্চা যেখানে আছে বা ফ্যামিলি মেম্বারসদের মধ্যে হচ্ছে বাচ্চা যারা আছে তাদেরকে একটু দেখে রাখার কিন্তু চেষ্টা করবেন, কজ যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, আশা করছি অবশ্যই আমাদের বাংলাদেশের অবস্থা খুব জলদি আবারও ঠিক হয়ে যাবে, আবারও সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, অবশ্যই উপরওয়ালা আছেন। তো যাই হোক বন্ধুরা, আমরা এই দুপুরটাকে যেহেতু বৃষ্টি হচ্ছে চারিদিকে, সো আমরা একটা বৃষ্টির গান দিয়ে শুরু করবো। আমরা আয়ুব বাচ্চু স্যারের একটা গান শুনবো, যেটা হচ্ছে রিমঝিম বৃষ্টি অ্যালবামের গান, গানটির নামই কিন্তু হচ্ছে রিমঝিম বৃষ্টি। সো এত কথা না বলি আমরা সোজা রিমঝিম বৃষ্টিতে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Mr. Fields.
1: Hello, John O'Gon. সবাই শুনেন দিয়ে মন আর জি রিদম ইজ ব্যাক এগেইন উইথ ইউর ফেভারিট শো মিট দ্য ফিলস। লিসেনার্স, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, যুক্ত হয়ে গেছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। তখন বলছিলাম যে বৃষ্টি ভেজা একটা দুপুর, সো বৃষ্টি ভেজা দুপুরে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে মোস্ট ওয়েলকাম, আর আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত কিন্তু আছি। আজকে জমিয়ে আড্ডা হবে, জমিয়ে গল্প হবে, এবং মোটামুটি বলা যে বেশ কয়েকদিন পর কিন্তু আসলাম, অর্থাৎ লাস্ট এসেছিলাম হচ্ছে বৃহস্পতিবার, এবং দেখতে দেখতে কিন্তু নতুন উইকের আজকে সোমবার। সো অনেকটা গ্যাপ হয়ে গেছে। যাই হোক, আশা করছি সবাই একটু হলেও মিস করেছেন আমাকে। আমি সবাইকে মিস করেছি, আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা ফ্রেন্ডকে কিন্তু আমি মিস করেছি। যাই হোক, সবার সাথেই গল্প হবে, আড্ডা হবে, আর অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে, সবার মেসেজ পড়বো। যাই হোক, আমি এই মুহূর্তে আরও একবার একটু বলে দিব, যদিও শুরুতে বলে দিয়েছিলাম, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন। আমাদের ফেসবুক পেজে চলে আসলেই হচ্ছে, আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM। লিসেনার্স, ঢাকা FM 90.4 এর পেজে যদি চলে আসেন অফিসিয়াল পেজে, সেখানে কিন্তু আমাদের পোস্ট পেয়ে যাবেন, এবং পোস্টের নিচে কমেন্ট করে ফেললে কিন্তু আমি আপনার সাথে যুক্ত হতে পারছি। আপনার লাইফের যে কোনো মজার ঘটনা, যে কোনো খারাপ লাগার ঘটনা, যে কোনো কিছু কিন্তু শেয়ার করতে পারেন রিদমের সাথে। ভালো লাগছে না, খারাপ লাগছে, মনটা ভালো না, দুপুরটা ভালো কাটছে না, দুপুরটা বিরক্তিকর কাটছে, নো ওরিজ, রিদম ইজ হিয়ার। আপনার জাস্ট খালি রিদমের কাছে চলে আসেন, একটা কমেন্ট হচ্ছে ড্রপ করলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি আপনাকে। তাছাড়া আমাদের নাম্বারেও আপনি মেসেজ করতে পারবেন, 01841904904, এই নাম্বারে মেসেজও করতে পারবেন, হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠাতে পারবেন। তাছাড়া আমি একটু বলবো যে যারা আসলে আমার সাথে যুক্ত হচ্ছেন, যারা ফেসবুকে অ্যাক্টিভ আছেন, প্লিজ কাইন্ডলি সবাই একটু ফেসবুকের পেজই কমেন্ট করবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। যাই হোক, অনেকেই যুক্ত হয়ে গেছে, আমি কমেন্ট সেকশন থেকে একটু ঘুরে আসি, দেখি কে কে আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি ইমরান তুহিন কিন্তু যুক্ত হয়ে গেছে। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন, এবং অনেক অনেক ধন্যবাদ শুরুর মুহূর্তে যুক্ত হয়ে যাওয়ার জন্য। অমৃত বোস দাদা কিন্তু চলে এসেছে দেখা যাচ্ছে, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বৃষ্টি দুপুর, আর্জেন্টিনা ইনটু সেমি ফাইনাল, ভামোস। হ্যাঁ, এটা তো আসলে আমি সেই শুরু থেকেই জানতাম। বাই দ্য ওয়ে, আসলে আমাকে কিন্তু অনেক আমার ফ্রেন্ড কিন্তু অনেকেই পোক করেছিলেন, দেখি আপনারা কে আছেন কি না, আজকে দুপুরবেলা দেখা যাবে কে কে আছে এখন পর্যন্ত, যারা রিদমকে আসলে বারবার বলেছিলেন যে আর্জেন্টিনা কিছুই করতে পারবে না এই সেই। ঠিক আছে, সব বিষয়েই কথা হবে, সব বিষয়েই গল্প হবে, আড্ডা হবে, আছি আপনাদের সাথে। MD জাকারিয়া হোসেন কমেন্ট করেছেন, কেমন আছেন রিদম ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাইয়া, আশা করছি আপনিও ভালো আছেন। পাবনার কি খবর? পাবনা থেকে বৃষ্টি টিষ্টি হচ্ছে কিনা জানাবেন কিন্তু কমেন্ট করে। আজহারুল ইসলাম জুয়েল ভাই যুক্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে যুক্ত হয়ে গেলাম ইতালি থেকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, দেশ থেকে, দেশের বাইরে থেকে, যে যেখান থেকেই শুনছেন আমার সাথে যুক্ত হয়ে গেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মেসেজও কিন্তু অনেকে চলে এসেছে, প্রথমেই দেখতে পাচ্ছি জিনিয়া আছে, আর যে নামটা তোমার রাইসুল আলম হলেও ডাক নামটা রিদম, কথার সুরে আটকে রাখো আমার মন, তাই তা বেশ বেশ খুব সুন্দর লিখেছেন জিনিয়া, কেমন আছেন আপনার? আপনি তো মাঝখানে বলেছিলেন একটা অ্যাক্সিডেন্টের কথা, এখন শরীরের কি অবস্থা বা ওইটার কোনো আর কোনো সমস্যা হয়েছে কিনা জানাবেন মেসেজ করে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু তমা যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, ওকে ফাইন, কোথায়, হাই আর জে, কি খবর তোমার, আমাকে ভুলে গেছো নাকি? আমি তমা বলছি রংপুর থেকে, না না বুঝিনি, হাফ ইয়ারলি এক্সাম চলছে। আচ্ছা, ফোন হাতে নিতে দেয় না আম্মু, করি না, কাউকে ভুলে যাই নাই, আর হ্যাঁ প্রে করো যাতে আর্জেন্টিনা ফাইনালে যায়। হ্যাঁ, আর্জেন্টিনা ফাইনালে যাবে ইনশাল্লাহ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, কে যুক্ত আছে, আচ্ছা আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আমার আম্মু বেশ ভালো আছে, আমার বাসার সবাই বেশ ভালো আছে, আপনার যেমনটা দোয়া করছেন আর কি, অবশ্যই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। তারপর দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা কিন্তু যুক্ত হয়ে গেছে, হাই টুইঙ্কেল টুইঙ্কেল সুইট স্টার ভাইয়া, হাউ আর ইউ, ক্যান ইউ রিমেম্বার মি, হ্যাঁ জান্নাতুল হীরা, এটা কেমন কথা হলো। যাই হোক, চট্টগ্রামের কি অবস্থা একটু জানাবেন জান্নাতুল হীরা, আমি অপেক্ষায় রইলাম। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে তামিম ইকবাল যুক্ত হয়ে গেছে, এটা ফার্স্ট, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ তামিম ইকবাল যুক্ত হয়ে যাওয়ার জন্য। যাই হোক লিসেনার্স, আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত থাকবেন। আমরা এখন একটা গানে চলে যাব, এখন আমরা আমাদের সবার পছন্দের সিঙ্গার অরিজিৎ সিং এর গ্যাংস্টার অ্যালবামে একটা গান শুনবো, তোমাকে চাই, বেশ সুন্দর একটা গান। এত কথা না বাড়িয়ে সোজা গানে যাচ্ছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিডডে ফেজের সাথে, আর অবশ্যই যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: Midday. Midday. Feels.
1: Hello. Listeners, welcome back again. RJ Rhythm কিন্তু আছে আপনাদের সাথে বিকাল 5টা পর্যন্ত. Listener শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. আমি আছি মিডডে ফিল নিয়ে. অনেকে যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য এবং মেসেজ করার জন্য. আমাকে অনেকেই মেসেজ করছেন, লিখছেন, আমি কিন্তু দেখছি, বসে বসে সবার মেসেজে পড়ছিলাম, ভালোই লাগছিল. যাই হোক, আমি সবার মেসেজ করব, সবার সাথে গল্প করব. তবে একটা স্যাড নিউজ আপনাদের সাথে একটু শেয়ার করি. স্যাড নিউজটা হচ্ছে, আমরা তো মোটামুটি আসলে হলিউডের সাথে তো আমাদের সবারই একটা কানেক্টিভিটি আছে. আমরা যেমন বলিউডের ফ্যান, যেমন আমরা ডলিউডের ফ্যান, তেমনিভাবে কিন্তু আমরা হলিউডেরও ফ্যান. অ্যান্ড হলিউডের বেশ কিছু মুভি কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড, আসলে এই মুভিগুলো কিন্তু কখনো হচ্ছে মানে মানুষের মন থেকে সরে যাবে না, এরকম মুভি কিন্তু আসলে হলিউড বানিয়ে থাকে. আর হলিউডের আমি যদি অন্যতম একটা মুভির কথা বলি, ঠিক সেরকম একটা মুভি কিন্তু হচ্ছে জুরাসিক পার্ক. জুরাসিক পার্ক মুভিটা দেখেনি এমন মানুষ কিন্তু খুব কমই আছে আমার মনে হয়। এবং জুরাসিক পার্কটা আসলে কি, জুরাসিক পার্কটা এটা ঠিক আছে একটা ফ্যাসিনেটিং স্টোরি, বাট তাদের যে কাজটা ছিল বা আসলে জুরাসিক পার্ক দেখে কেউ ফ্যান হয়নি এই ব্যাপারটা মানে বলা যাবে না কিন্তু কখনই. আর জুরাসিক পার্কের কথা আমি কেন বলছি সেই ব্যাপারটা একটু শেয়ার করি. সেটা হচ্ছে জুরাসিক পার্কে একটা ক্যারেক্টার ছিল, যেই ক্যারেক্টার মানে ছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা স্যাম নীল. সো লিসেনার্স, আমি এই কথাটা কেন বলছি সেটার কারণ হচ্ছে এই হলিউডের জনপ্রিয় অভিনেতা স্যাম নীল কিন্তু মারা গেছেন. এই ব্যাপারটা একদম আজকেরই একটা নিউজ. অ্যান্ড হচ্ছে মোটামুটি তার ফ্যামিলি কিন্তু এটা নিশ্চিত করেছে যে হ্যাঁ, সে আমাদের ছেড়ে চলে গেছে বা সে মারা গেছেন. মৃত্যু সময় তার বয়স ছিল হচ্ছে 78 বছর বয়স এই অভিনেতা. আমি আমি আমি যতটুকু বলবো যে জুরাসিক পার্কের কথা যদি বলি, জুরাসিক পার্কে যে তার স্কিলটা ছিল বা তার আসলে যেই কাস্ট ছিল বা তার যে ক্যারেক্টার ছিল দুর্দান্ত ছিল. আর এই জুরাসিক পার্ক মুভিটা আসলে মোটামুটি কিন্তু খুবই জনপ্রিয় একটা মুভি. আর তারপর আমি যদি তার কর আরও একটা মুভির কথা বলি, দ্য পিয়ানো বলা যায়, দেন পিকি ব্লাইন্ডার্সও কিন্তু আমরা মোটামুটি অনেকে দেখেছি যারা আসলে মুভি ফ্রিক আছেন বা মুভি দেখেন বা মুভি দেখতে ভালোবাসেন এবং হচ্ছে হলিউড মুভিজের প্রতি আসলে একটা ভালো লাগা কাজ করে. সবাই কিন্তু জানেন যে পিকি ব্লাইন্ডার্স যেই সিরিজটা আছে সেখানেও কিন্তু স্যাম নীল কিন্তু অভিনয় করেছিল. আর তার পরিবারের পক্ষ থেকে যে সোশ্যাল সাইডে যে একটা নিউজ আসে সেখানে এভাবে বলা হয় যে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার সদস্যদের উপস্থিতিতেই শান্তিপূর্ণভাবে কিন্তু সে

শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর মৃত্যুর কারণটা আসলে ওভাবে জানায়নি, তবে এটা মোটামুটি বলেছে তার মানে এই যে মৃত্যুটা এটা টোটালি একটা আনফর্চুনেট মৃত্যু ছিল। তবে মৃত্যুর সময় কিন্তু সে কোনো ক্যান্সারের সাথে কানেক্টেড ছিল না, এরকম একটা ব্যাপারও কিন্তু আমরা মোটামুটি কনফার্ম হয়েছি। আর 2023 সালে যেই তার একটা আসলে আত্মজীবনী প্রকাশ হয়েছিল যে ডিড আই এভার টেল ইউ অ্যাবাউট দিস, খুব সুন্দর একটা আত্মজীবনী কিন্তু ছিল। সেখানে কিন্তু মোটামুটি স্যাম নীল একটা ব্যাপার জানিয়েছিল যে 2022 সালে তার তৃতীয় ধাপের এনজিও ইমিউনোব্লাস্টিক টি সেল লিম্ফোমা যেই ক্যান্সারটা আছে সে সেটার সাথে কিন্তু কানেক্টেড ছিল। বাট পরবর্তীতে আসলে সেখানে সে চিকিৎসা নিয়েছিল এবং হচ্ছে মোটামুটি এটা থেকে কিন্তু ভালো একটা রেসপন্সও কিন্তু পেয়েছিল। তো যাই হোক, আসলে এই ব্যাপারটাতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এক শোক বার্তায় বলেন যে স্যাম নীল অসংখ্য প্রিয় অস্ট্রেলীয় গল্পের অংশ ছিলেন, তার অভিনয়ের রসবোধ ব্যক্তিত্ব তাকে দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে। মানে মোটামুটি আসলে সবার কিন্তু তার প্রতি একটা পজিটিভ ভিউ ছিল এবং মোটামুটি তার অ্যাক্টিংয়ের কিন্তু সবাই ফ্যান ছিল। সো আসলে আনফর্চুনেটলি এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর এই ব্যাপারটাতে আমার যতটুকু মনে হয় যে হলিউড ইন্ডাস্ট্রি কিন্তু মোটামুটি এখন আপসেট এই ব্যাপারটা নিয়ে। যাই হোক, অনেক অনেক দোয়া রইল, রেস্ট ইন পিস স্যাম নীল। অনেকেই যুক্ত আছে আমার সাথে, প্রথমেই দেখতে পাচ্ছি তৌহিদুল কিন্তু যুক্ত হয়ে গেছে। আচ্ছা, তৌহিদুল লিখেছে, একজন ব্যক্তি ছিল, সে কথায় রেগে ঝগড়া করত। তো একদিন সে শেখ সাদির কাছে এসে বলল, কি এমন করলে আমার সারাটা জীবন বদলে যাবে? সাদি শান্ত গলায় বলল, রাগের সময় কথা বলবে না, আনন্দ সময় প্রতিজ্ঞা করবে না, এটা মেনে চললে সে সফলতা পায়। অর্থাৎ যে রাগকে জয় করতে পারে সে আসল বিজয়ী। হ্যাঁ, নাইস নাইস তৌহিদুল, খুব সুন্দর একটা কথা কিন্তু লিখেছেন। আসলে এটা আমিও মনে করি। ইভেন আরও একটা কথা কিন্তু আছে যেটা মোটামুটি কোয়ান্টামের সাথে যারা কানেক্টেড আছেন তারা বলতে পারবেন, যে রেগে গেলেন তো হেরে গেলেন। সো রাগকে আসলে যারা জয় করতে পারে তারা লাইফে সাকসেসফুল হতে পারে। এটা এটা খুবই সুন্দর একটা কথা বলেছেন তৌহিদুল। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু হিমাদ্রি আছে রংপুর থেকে, কাল এক্সাম তাই পড়ছি আর তোমাকে শুনছি। অনেক অনেক ধন্যবাদ দুইটা একসাথে করার জন্য, তবে আশা করছি পরে মন দিবেন, পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে। সাবিব আর সোয়াইব কিন্তু আছে আমার সাথে ঢাকা বাসাবো থেকে, সঞ্জয়ের সির সির গানটা প্লে করবেন। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবো। বাই দ্য ওয়ে সঞ্জয় কিন্তু খুব জলদি বাংলাদেশে আসছে, এই বিষয়ে আমরা গল্প করব, এই বিষয়ে আমরা আড্ডা দিব। শুভ দুপুর ভাইয়া, কেমন আছো? তোমাকে কি আমি মিষ্টি ভাইয়া বলে ডাকতে পারি? সিলেট থেকে হালিমা। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম হালিমা, আর খুব সুন্দর নাম মিষ্টি ভাইয়া, প্লিজ। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছেন রাধিকা, রাধিকা বেশ সুন্দর নাম রাধিকা। আচ্ছা রাধিকা লিখেছেন, রিদম আপনার অনেক বড় ফ্যান আমি, আই লাভ ইউ সো মাচ, আপনার কণ্ঠ খুব ভালো লাগে, আপনার শো সবগুলো আমি শুনি। থ্যাংক ইউ সো মাচ রাধিকা, আশা করছি সবসময় যুক্ত থাকবেন আমার সাথে। যাই হোক, লিখেছেন স্যার একটা গানে চলে যাব, এখন আমরা শিরিনের একটা গান শুনবো, মাতোয়ালি, বেশ সুন্দর একটা গান, আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথেই।

0: Midday. Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। So, listeners, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম কিন্তু হাজির আছি আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। অ্যান্ড দুপুর দুইটা থেকে আছিলাম, দেখতে দেখতে কিন্তু লিসেনার্স আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, 3:06। সময় সময়ের মতো এগিয়ে যাচ্ছে। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, যেহেতু 5টা পর্যন্ত আছি আপনাদের সাথে, অনেকেই যুক্ত আছেন আমার সাথে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে একটু দেখে আসতে চাই কে কে আছে আমার সাথে। প্রথমে দেখতে পাচ্ছি, আমি প্রথমে একটু হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি, ওই মনটা ভালো নাই রে, এতদিন আপুর সাথে রংপুরের বাসায় ছিলাম, আপু রাজশাহী ইউনিভার্সিটি থেকে MA কমপ্লিট করছে, আচ্ছা এখন জব করছে, সো ফ্রাইডে আপুর ম্যারেজ ডে, আমাকে এবার আবার ম্যাসে যেতে হবে, কিন্তু তোমাকে আর টেক্সট দেওয়া হবে না, তখন আমার অ্যান্ড্রয়েড ফোন থাকবে না, আর আমি এতদিন আপুর ফোন থেকে টেক্সট করেছিলাম, ভালো থাকবে, দোয়া করবে তোমার, দোয়া করি তোমার জন্য, ওকে। আর অ্যাডমিশন ঢাকায় করলে দেখা হবে ইনশাল্লাহ। তাসনোবা, তাসনোবা মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, অবশ্যই অপেক্ষায় রইলাম, আমাদের দেখা হবে কখনো না কখনো। আর যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি আবারও চলে আসবেন, আবারও আপনার মেসেজের অপেক্ষায় থাকবো, আসবেন, মেসেজ করবেন, গল্প করবো, আড্ডা দিব। ফেসবুকেও কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছে, কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছি মুজাহিদুল ইসলাম কিন্তু যুক্ত হয়ে গেছেন, কমেন্ট করেছেন হ্যালো রংপুর থেকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম মুজাহিদুল ভাই। আফ্রিদা ওয়াসিম আছে, হাই ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নোমান আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন জাদুকর? আবার সুযোগ পেলাম কমেন্ট করার, ধন্যবাদ কমেন্ট করার জন্য নোমান ভাই। উম্মে রায়হান আছে, হ্যালো রিদম ভাইয়া, মিড ডে ফেজ নিয়ে হাজির হয়ে গেলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো আছি। আচ্ছা ফায়াদ হোসেন কিন্তু কমেন্ট করেছেন, ভাইয়া আসসালামু আলাইকুম, অনেকদিন পর টেক্সট করলাম রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ ফায়াদ ভাই, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। চলেন একটু নাম্বারে দেখে আসি কে কে আছেন আমার সাথে। আচ্ছা নাম্বারে আমি এতক্ষণ বসে বসে মেসেজ পড়ছিলাম, যারা খুব রাগ দেখাচ্ছেন, যারা খুব অভিমান দেখাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে একটু বলবো যে আমি মেসেজ পড়বো, আমি সবার মেসেজই পড়বো, বাট একটু কষ্ট করে আমাকে ফেসবুকে কমেন্ট সেকশনে যদি চলে আসেন তাহলে আমি আপনার মেসেজ পড়তে পারবো আর কি, বা আপনার টেক্সট আমি পড়তে পারবো। তাছাড়া আমার মনে হচ্ছে যে রাগ অভিমান দেখালে আসলে এখানে আসলে আর কিছু বলার থাকবে না আমার। দেখতে পাচ্ছি রংপুর থেকে যুক্ত আছে আমার সাথে সানিম, সানিম অনেক অনেক ধন্যবাদ, আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে ফেরিস, ফেরিস ওকে, রংপুর গঙ্গাছড়া থেকে ফেরিস, নামটা নামটা বেশ সুন্দর। তারপর দেখতে পাচ্ছি কেউ একজন আছেন, ও সামারা আছে, ওই কালু ভাই কেমন আছেন? তুমি আমার মেসেজ পড়ো না কেন? দেখবেন কালু ভাই তুমি ভালো বউ পাবে না, চিকন মেয়েকে বিয়ে করবে কালু ভাই, চিকন মেয়েকে দেখতে কিউট লাগে। সিলেট থেকে সামারা, আচ্ছা বিয়ে শাদীর প্ল্যানই বাদ দিয়ে দিচ্ছি আর আপনি সেখানে চিকন আর মোটা নিয়ে আছেন। আসসালামু আলাইকুম রিদ, কেমন আছো? আমি তোমাকে 21 দিন ধরে টিউন করি, আজকে ফার্স্ট SMS করলাম, মেঘলা দিনে ধোয়া উঠা কফিতে চুমুক দিতে দিতে শুনতে ভালোই লাগছে, যে পাখি ঘর বোঝে না ময়না গো, যে কোনো একটা গান প্লে করবেন মেঘমালা। আচ্ছা এটা কি আসলে আপনার নাম মেঘমালা না ডাকনাম? ভালো লাগলো, যাই হোক একটা গানে যাই আমরা, আমরা এখন পৃথ্বী রাজের করা একটা গান শুনবো, বাজে স্বভাব তোমার এই বাজে স্বভাব। খুব জলদি আবার ফিরে আসছি লিসেনার্স, গানটা এনজয় করেন সবাই।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: You're listening to Taka FM 90.4. Midday Feels.
1: Hello, John O'Gon. This is RJ Rhythm back again with Midday Feels. আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। 3:34 দ্বিতীয় ঘন্টারও কিন্তু প্রায় মাঝামাঝি অবস্থানে চলে এসেছি। সময়টা খুব জলদি চলে যাচ্ছে, কিভাবে জানি আসলে বুঝতে পারছি না। যাই হোক, খুবই সুন্দর একটা ওয়েদার কিন্তু বাহিরে, মেঘলা আকাশ চারিদিকে দেখা যাচ্ছে। মোটামুটি আমি চট্টগ্রামের একটু আপডেট পেলাম, চট্টগ্রাম নাকি মোটামুটি একটু একটু একটু ভালোর দিকে আগাচ্ছে এবং হচ্ছে সেখানকার পরিবেশ নাকি, মানে সেখানে নাকি সূর্যেরও মোটামুটি একটা দেখা পাওয়া গেছে, এরকম একটা নিউজ কিন্তু আমি পেয়েছি। যা মানে এটা আমাকে আমার চট্টগ্রামের এক ফ্রেন্ড জানালো আর কি। সো আশা করছি খুব জলদি হয়তোবা চট্টগ্রামবাসীরা আবারও সুস্থতায় ফিরে আসতে পারবে এবং হচ্ছে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবে, সেই দোয়াই করছি। তাছাড়া ঢাকার অবস্থাও কিন্তু ভালো না লিসেনার্স, ঢাকাতেও কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু মোটামুটি পানি ভরে উঠেছে, কোমর সমান পানি, হাঁটু সমান পানি, বুক সমান পানি পর্যন্ত কিন্তু চলে এসেছে ঢাকার অবস্থা। আমি যদি ঢাকার আমাদের গ্রিন রোডের কথা বলি, অর্থাৎ পান্থপথ সিগন্যাল মোটামুটি যারা চিনেন আর কি, তেজগাঁর পরই। সো গ্রিন রোডের যে রাস্তাটা, অর্থাৎ ফার্মগেট থেকে যেটা চলে গেছে হচ্ছে এলিফ্যান্ট রোড বা পুরান ঢাকার দিকে, সো সেই রাস্তাটাও কিন্তু মোটামুটি পানির নিচে। অর্থাৎ সেখানে একটা ইউনিভার্সিটি আছে, এশিয়া প্যাসিফিক, বা আমি যদি বলি ল্যাভিড হসপিটাল, মানে মোটামুটি একটা ব্যস্ত একটা এলাকা কিন্তু হচ্ছে সেই গ্রিন রোড। সেই রাস্তাও কিন্তু মোটামুটি পানির নিচে। যাই হোক, আশা করছি খুব জলদি হয়তো বা এটার থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো। আর এই যে বন্যা চলছে চারিদিকে, বা এই যে আমরা দেখতে পাচ্ছি পানি জমার যে ব্যাপারটা, বা আমাদের যে ভোগান্তিটা হচ্ছে, সো এই টোটাল ভোগান্তিটা কিন্তু মূলত আমাদের নিজেদের জন্যই লিসেনার্স। এটার জন্য এই যে বন্যা হচ্ছে বর্তমানে বাংলাদেশে বা ঢাকা শহরে বা চট্টগ্রামের মতো একটা নগরী এলাকা যে ডুবে গেল, সো এটার জন্য কিন্তু মোটামুটি পুরাটা দায়ী কিন্তু হচ্ছে আমরা নিজেরাই। সো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু অবশ্যই একটু সচেতন থাকতে হবে। ড্রেনের যে অবস্থা বা ড্রেনে বাড়তি ময়লা আবর্জনার জন্যই কিন্তু পানিটা কিন্তু কোনোভাবে নিষ্কাশন হওয়ার কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। আর সেই কারণেই কিন্তু মোটামুটি যে জলাশয়গুলো আছে সেগুলো কিন্তু ভরে উঠছে এবং সেটার পানিই কিন্তু বাইরে চলে আসছে। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে বিন ইউজ করতে হবে, ময়লা আসলে যেখানে সেখানে ফেলা যাবে না, বা এই যে আমরা নদী নালায় বা খাল বিলে যে আমরা ময়লা আবর্জনা ফেলছি এই ব্যাপারটাতে আমাদের একটু কনসার্ন হতে হবে। আশা করছি অবশ্যই সবাই আমার কথা বুঝতে পারছেন এবং সবাই সবার জায়গা থেকে একটু সিনসিয়ার হবেন। অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু মোটামুটি অনেকেই আছে, উমের রেহান আছে দেখা যাচ্ছে, ফায়াদ হোসেন আছেন, তারপর নোমান আছে, যখন আপনার গলা ব্যথা থাকে আপনার ভয়েস আরও বেশি সুন্দর লাগে। তাহলে কি এখন আমার গলা ব্যথাটা থাকাই ভালো নাকি? তাসলিম আক্তার আছে, হাই ভাইয়া, আমি তাসলিম আর রংপুর থেকে, মনে আছে কি নাম্বারে টেক্সট দিতাম, আজ বরের ফোন পেলাম তাই কমেন্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। যারা আমাকে নাম্বারে মেসেজ করছেন সবাইকে রিকোয়েস্ট করবে যে সবাই কষ্ট করে একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন, সেখান থেকে আমার একটু ইজি হয় আর কি। আচ্ছা, উমের রেহান আছে, চুপচাপ সাথেই আছি রিদম ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, আশা করছি চুপচাপ একদম শেষ পর্যন্ত থাকবেন উমের রেহান। নাম্বারেও কিন্তু অনেকে আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে আরও একবার বলবো যে খুব ইজিলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর আমাদের যে অফিসিয়াল পেজ, সেখানে আসলেই কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। সো কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবেন আপনার মজার কোনো ঘটনা থাকলে, আপনার কোনো স্মৃতি থেকে থাকলে আমি অবশ্যই সেটা শোনার জন্য বসে আছি। আপনারা যদি সেগুলো শেয়ার করেন হয়তো আমাদের দুপুরটা আরও বেশি কিন্তু জমে উঠবে। আচ্ছা, নাম্বার থেকে একটু ঘুরে আসি, নাম্বারেও কিন্তু অনেকে যুক্ত আছে। হেই আরজে, কোথায় আপনি নিজেকে এত বেশি ক্রিটিসাইজ করেন কেন স্কিন টোন নিয়ে? যারা আপনার স্কিন নিয়ে ক্রিটিসাইজ করে তাদের কোনো কাজ নেই, জন্য এগুলো নিয়ে পড়ে থাকে। আচ্ছা, এত বেশি কালা কালা করবেন না, শুনতে ভালো লাগে না। নাউন ইজ পারফেক্ট বাট দে আর রিয়েল, স্টপ ক্রিটিসাইজিং ইউর সেলফ। সঞ্জিদা, ওকে সঞ্জিদা, সঞ্জিদা চলে এসেছে এবং সঞ্জিদা আসলে আমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, কারণ সঞ্জিদার কথাগুলো খুবই জোশ থাকে। আচ্ছা সঞ্জিদা, আমি বলি এখানে যে ক্রিটিসাইজের যে ব্যাপারটা বললেন, আসলে ব্যাপারটা টোটালি এমন না। আমি যেটা করি সেটা কিন্তু আমি খুব মানে এনজয়মেন্ট থেকে, বা আমি আমার জায়গা থেকে ভালো লাগা থেকে কিন্তু আমি এভাবে বলি। সো আমি এখানে ক্রিটিসাইজ করি না, এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে মানে আমি আমার এটাকে খুব এনজয় করি আর আমার ভালো লাগে খুব আমার আসলে এই যে আমার স্কিন টোন বা এই যে কালো ওয়ার্ডটা কালো ওয়ার্ডটার সাথে যখন আমি দুষ্টামি করি বা কালো ওয়ার্ডের ওয়ার্ড রিলেটেড যখন আমি আপনাদের সাথে দুষ্টামি করি আড্ডা দিই তখন এই ব্যাপারটা আমি টোটালি এনজয় করি ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে সো আমার মনে হয় না যে এটা নিয়ে আসলে এভাবে বলার কিছু আছে আর এই ব্যাপারটা কখনো কেয়ার করি না কেউ যদি কিছু বলেও থাকে এটা আমার মনে হয় না আসলে কারো কেয়ার মেন থেকে বা আমি আমার জায়গা থেকে ভালো লাগা থেকে কিন্তু আমি এভাবে বলি সো আমি এখানে ক্রিটিসাইজ করি না এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে মানে আমি আমার এটাকে খুব এনজয় করি আর আমার ভালো লাগে খুব আমার আসলে এই যে আমার স্কিন টোন বা এই যে কালো ওয়ার্ডটার সাথে যখন আমি দুষ্টামি করি বা কালো ওয়ার্ডের ওয়ার্ড রিলেটেড যখন আমি আপনাদের সাথে দুষ্টামি করি আড্ডা দিই তখন এই ব্যাপারটা আমি টোটালি এনজয় করি ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে সো আমার মনে হয় না যে এটা নিয়ে আসলে এভাবে বলার কিছু আছে আর এই ব্যাপারটা কখনো কেয়ার করি না কেউ যদি কিছু বলেও থাকে এটা আমার মনে হয় না আসলে কারো কেয়ার করা উচিত কজ আপনি যেটা বললেন যে কেউই পারফেক্ট না

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Hello listeners, welcome back again. একদম শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি আজকের মিড ডে ফিলস অনুষ্ঠানের। লিসেনার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন আমার সাথে, যুক্ত ছিলেন মিড ডে ফিলসের সাথে। সবাইকে একদম শেষ মুহূর্তে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, পুরো সময় জুড়ে যারা আমার সাথে ছিলেন এবং মেসেজ করেছেন। অনেকে অনেক পর্যন্ত, মানে এখন পর্যন্ত অনেকের মেসেজ কিন্তু আমি পড়তেই পারিনি। যাই হোক, আমি অবশ্যই চেষ্টা করব যাওয়ার সময় পড়ে যাওয়ার জন্য। যদিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি, 4:43। আসলে সময়টাকে মানে যদি ধরে রাখা যেত তাহলে হয়তো বা আমরা ধরে রাখতাম সময়টাকে এবং মিড ডে ফিলস নিয়ে হয়তো বা সারাদিন জুড়ে হয়তো বা সবার সাথে আড্ডা দিতাম আর কি। যাই হোক, যাওয়ার আগ মুহূর্তে আপনাদের সাথে একটু গল্প করি। সেটা হচ্ছে, দেখতে দেখতে লিসেনার্স জুলাই মাস কিন্তু চলে এসেছে, আর এই জুলাই মাসকে ঘিরে কিন্তু আমাদের অনেক স্মৃতি। এই জুলাই মাসকে ঘিরে কিন্তু আমাদের এক অনন্য ইতিহাস আছে। এই জুলাই মাসকে ঘিরে কিন্তু বেশ কি বলবো এটাকে, যে একটা ইনসেল লেভেলের একটা ইতিহাস কিন্তু আসলে বাংলাদেশ ক্যারি করছে। সেটা হচ্ছে, এই জুলাই মাসেই কিন্তু প্রথম শিক্ষার্থীরা রাস্তায় নামে এবং হচ্ছে শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ শ্রমজীবী মানুষ বা সর্বস্তরের মানুষ কিন্তু রাস্তায় নেমে আসে এবং তারা যে তাদের কথা বলার অধিকার আদায় করতে হয় কিভাবে সেই বিষয়টা কিন্তু হচ্ছে তারা সবার সামনে নিয়ে আসে এবং সবাই কিন্তু একসাথে কিন্তু সবাই গর্জে ওঠে এবং সবাই এটা বুঝিয়ে দেয় যে মানে সবাই যদি চায় বা যদি জনশক্তি যদি বড় হয় তাহলে যে কোনো কিছু কিন্তু সম্ভব। আর ঠিক জুলাই মাস কিন্তু আরও একবার চলে এলো আমাদের মাঝে, আর এই জুলাই মাসে কিন্তু আমরা অনেক হচ্ছে শিক্ষার্থীদের হারিয়েছি, অনেক সাধারণ মানুষকে হারিয়েছি। তাদের জন্য অবশ্যই অনেক দোয়া রইল, মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক বা তাদেরকে ভালো রাখুক, এই দোয়াই করছি। আর এই জুলাই মাসের এই ইতিহাস, এই জুলাই মাসের এই স্মৃতি সবসময় যাতে সবার মনে গেঁথে থাকে সে আশাই রাখছি। যাই হোক, জুলাই শহীদদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইল। আর আমি যেটা বলছিলাম যে অনেকেই যুক্ত আছে আমার সাথে, আমরা কিছু মেসেজ একটু দেখে যাই কারণ একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে আমাকে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত ছিল রিহান, ছিল সিলেট থেকে আমার সাথে, কিন্তু তাসফিয়া যুক্ত ছিল। তাসফিয়া লিখেছে, চিনতে পেরেছো? হ্যাঁ তাসফিয়া, অবশ্যই চিনতে পেরেছি, চিনতে না পারার কিছুই নেই, চিনতে পেরেছি আমি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রংপুর থেকে কে ছিলেন, রংপুর থেকে নাম নবাব, নবাব, আচ্ছা ঠিক আছে, নবাব ছিল আমার সাথে, ওকে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু ইশরাত আছে, ইশরাত যুক্ত আছে একদম শেষ মুহূর্ত পর্যন্ত। আসসালামু আলাইকুম মিষ্টি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর জিম আছে আমার সাথে দেখা যাচ্ছে, জান্নাতুল হীরা আছে, হিয়া আছে আমার সাথে, তারপর দেখা যাচ্ছে আমার সাথে কে আছে, সাবা আছে, সাবা যুক্ত আছে, ওকে ফাইন। দেন আমরা দেখতে পাচ্ছি আমার সাথে একদম শেষ মুহূর্তে কিন্তু যুক্ত হয়ে গেছে সানিম, তারপর যুক্ত আছে কে আছে, কে আছে, কে আছে, কে আছে, মাম্পি যুক্ত হয়েছে একদম শেষ মুহূর্তে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও আগামীকাল চলে আসবো দুপুর 2 বাজে আপনাদের এই মিড ডে ফিলস অনুষ্ঠানটা নিয়ে, তো আশা করছি অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন। একদম কমেন্ট সেকশনে আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে, কিন্তু কমেন্ট সেকশনে যুক্ত হয়েছে ইস্পিত আলম মুন, অনেক অনেক ধন্যবাদ ইস্পিত আলম মুন যুক্ত হওয়ার জন্য। যেটা বলছিলাম যে এখানেই হয়তো বা বিদায় জানাতে হবে আপনাদেরকে, আমরা খুব সুন্দর একটা গান শুনতে শুনতে আজকের মিড ডে ফিলস থেকে বিদায় নেব। সেটা হচ্ছে

গুলবাহার, ঈশান মজুমদার আর শুভেন্দু দাস করার একটা গান, নাম ছিল তার গুলবাহার। দেখতে ভারী চমৎকার, বেশ সুন্দর একটা গান। সো গান শুনতে শুনতে বিদায় জানাচ্ছি সবাইকে, আবারও আগামীকাল চলে আসবো দুপুর 2টা বাজে মিড ডে ফিল নিয়ে। আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান মিড ডে ফিল আবার যুক্ত হয়ে যাবেন। আর অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই যুক্ত থাকবেন।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুক আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: কি মামা কি চা দেবো, খেজুরের গুড় দিব, খেজুরের গুড়ের চা আছে।
1: আলু পটল ঝিঙা দেখাও পটিকা নাতা খায় লেডি এনি হজম কইরা ফাকা হাড়ি সে
2: মুকুল টেস্ট অফ কাম শাসে কাম শাসে।
3: রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4 বৃষ্টি স্নাত। এই বিকেলবেলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুকুল সি স্টলে। আমি কুল মুকুল আছি আপনাদের সাথে এবং আশা করছি সবাই ভালো আছেন। আর প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আপনাদের সাথেই থাকি। আর আজকে সোমবার 13 জুলাই 2026 এবং 29 আষাঢ় 1433। আমরা আষাঢ়ে কেমন জানি বৃষ্টির কথা কতদিন বলছিলাম যে ঠিকভাবে বৃষ্টি হচ্ছে না, এবং গত সপ্তাহে পত্রিকায় দেখলাম যে গত জুন মাসে বিগত বছরগুলোর তুলনায় 29% বৃষ্টিপাত কম হয়েছে। আজকে আবার পত্রিকার মধ্যে দেখলাম যে জুলাই মাসে 75% বৃষ্টিপাত বেশি হয়ে গেছে, মানে এর ইতিমধ্যেই, মানে গতকালকে যে বৃষ্টিটা হয়েছে গত রাত থেকে অনেকদিন পর এরকম একটা বৃষ্টি দেখলাম। পুরো ঢাকা শহর তার রূপকে দেখিয়ে দিয়েছে, চিনিয়ে দিয়েছে যে কি অবস্থার মধ্যে আমরা আছি। খুব কষ্টে আপনাদের আমাদের সবার জীবনযাপন করতে হয়েছে, এবং যারা অফিসে যেতে হয় এবং যারা স্কুল গোয়িং ছেলে মেয়েরা, তার যাদের পরীক্ষা ছিল, মানে এক ভয়াবহ অবস্থা কালকে কেটেছিল। এক হচ্ছে সকালবেলা আর্জেন্টিনার খেলা, ব্রাজিল সমর্থকরা তো দেখবেই খেলা, আবার আর্জেন্টিনার মানুষও দেখে, এই খেলা নিয়ে হুলুস তোর, তারপর শুরু হয়ে গেল বৃষ্টি, মানে তুলকালাম কালকে একদম একদম ফেসবুক সয়লাব বৃষ্টি আর আর্জেন্টিনার খেলা নিয়ে নানা রকম কথাবার্তা সব কিছু মিলে। যাক, আজকে বৃষ্টিটা একটু কমেছে, 12টার থেকে একটা সময় দেখলাম যে বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম যে আজকে আসতে পারবো কিনা, এমন একটা দ্বিধার মধ্যে ছিলাম যে এত ভয়াবহ বৃষ্টি, আর এর উপর আমাদের গলিতে পুরো পানি, হাঁটু পানি, আমার গ্যারেজের মধ্যে হাঁটু পানি। কোনো ক্রমে ট্যাঙ্কিটাকে রক্ষা গেল, যে ওটা আগেই ইট দিয়ে 2 ফিট একটা গোল একটা সার্কেলের মতো বানিয়ে ঢাকনাটাকে বন্ধ করে রাখা হয়েছে, আমরা বেঁচে গেছি। কিন্তু আশেপাশে সব বাসাতে পানির ট্যাঙ্কির মধ্যে ময়লা পানি ঢুকে গেছে, বৃষ্টি মানে সব বাসার নিস্তালা ডুবে গেছে, মানে ভয়াবহ বৃষ্টি তো রাত থেকে, তাই না? এত বৃষ্টি আর যাওয়ার কোনো পথ নেই, এগুলো নিয়ে অনেক কথা হবে। যাই হোক, ভেবেছিলাম আসতে পারবো না, কিন্তু তারপরও আপনাদের ভালোবাসার টানে আমি জানি যে অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করে থাকে, তা আমার তো মিস করা ঠিক হবে না। খুব কষ্ট করে একদম পানি টানি পাড়িয়ে চলে আসলাম। ওকে, আর আমার সাথে কানেক্টেড হওয়ার দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ফেসবুক, ফেসবুকে যারা ইতিমধ্যে রয়েছেন তারা সার্চে গিয়ে জাস্ট লিখুন আই লাভ ঢাকা FM, আই লাভ ঢাকা FM লিখলেই ঢাকা FM এর অরিজিনাল পেজটা পেয়ে যাবেন আপনারা। সেই পেজে গেলে আমার একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের নিচে কমেন্ট করলেই আমি সেগুলো পড়ে শোনাবো এবং সেগুলো নিয়ে আলোচনা করব। মনে থাকবে তো আই লাভ ঢাকা FM, হ্যাঁ, খুবই সহজ, খুব সুন্দর একটা নাম, আই লাভ ঢাকা FM লিখলেই ঢাকা FM এর অরিজিনাল পেজটা পেয়ে যাবেন। তাছাড়া হোয়াটসঅ্যাপে আমি রয়েছি, হোয়াটসঅ্যাপে আপনারা কমেন্ট করতে পারেন, কোনো খরচ হবে না, শুধু ডেটা থাকলেই হবে, আপনি করবেন। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা মুকুল কিংবা DFM নামে, ঢাকা FM সংক্ষেপে DFM নামে সেভ করে রাখতে পারেন, তাহলে যখন তখন যে কোনো শোতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, খুবই সহজ, 01841904904, 01841904904, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, আর এর মধ্যে হোয়াটসঅ্যাপে কয়েকজন যোগ হয়ে গেছে, এর মধ্যে আমাদের খুবই একনিষ্ঠ লিসেনার, আমরা খুব ভালোবাসি তাকে, সে হচ্ছে অমৃত বোস, কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ বৃষ্টি বিখ্যাত, আচ্ছা কলকাতা তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই না? আচ্ছা, কলকাতা থেকে আমাদের সাথে অমৃত সবসময় জয়েন করে এবং নিয়মিত শ্রোতা ঢাকা FM এর। আমার খুব ভালো লাগে অমৃতের নামটাও পড়তে ভালো লাগে, অমৃত বোস। আচ্ছা অমৃতকে অনেক ধন্যবাদ, শুভ বিকেল আপনাকেও এবং ভালো থাকবেন। আর এর মধ্যে আমার গিট্টু মিয়াকে দেখতে পাচ্ছি, যে গিট্টু মিয়া ওই ব্রাজিলের সাপোর্টার, সে একটু দিকবিদিক হারিয়ে ফেলেছে, একটু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে কদিন ধরে, কেন বুঝতে পারছে না কি করবে। এক হচ্ছে তার দল হেরে গেছে, আবার ওদিক দিয়ে তার চির শত্রু আর্জেন্টিনা জিতে যাচ্ছে, তাই সবকিছু মিলিয়ে সে একটু হতবিহ্বল, মানে কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় সে অবস্থান করছে। যাই হোক, তার SMS-টা দেখি, বিশাল এক চিঠি লিখে পাঠিয়েছে, এত বড় চিঠি, তারপরে একটু পড়ি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? ভালো আছে, আন্টির শরীর ভালো আছে, আলহামদুলিল্লাহ, আম্মা ভালো আছে। তারপর মুকুশ স্টলের সকল সদস্যবৃন্দকে সালাম দিয়েছে, ঘড়ির কাঁটা আর ক্যালেন্ডারের পাতায় দেখতে দেখতে পুরো একটি সপ্তাহ পার হয়ে গেল। যান্ত্রিক ব্যস্ততা কিংবা সময়ের টানে মাঝের এই কয়েকটা দিন চেনা আড্ডা থেকে দূরে থাকা, তবে মনটা কিন্তু সবসময় পড়েছিল সেই চিরচেনা চায়ের কাপের ধোয়া আর প্রিয় মুখগুলোর হাসিতে। অবশেষে আজ 13-7 সব ব্যস্ততা এক পাশে সরিয়ে আবার ফিরে এলাম নিজের চেনা ডেরায়। মুকুল স্টি স্টল এই চত্বরটা যেন শুধু একটা চায়ের দোকান নয়, এটা আমাদের এক টুকরো শান্তির জায়গা, জমানো সুখ দুঃখের গল্প ভাগ করে নেয়ার আপন আঙিনা। এক সপ্তাহের জমানো কত শত কথা, কত অভিজ্ঞতা আর কত গল্প জমে আছে বুকের ভেতর। চায়ের কাপে প্রথম চুমুকটা দেওয়ার সাথে সাথেই যেন সেই এক সপ্তাহের ক্লান্তিগুলো কর্পূরের মতো উড়ে গেল। আজকের এই সুন্দর বিকেলে মুকুল স্টি স্টলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। কাপের পর কাপ চা শেষ হবে, আড্ডা চলবে অবিরাম। যারা এক কদিন মিস করেছেন আর দেরি না করে জলদি চলে আসুন, আজ গল্প হবে প্রাণ খুলে। বাহ, অনেক ভালো গিট্টু চাঙ্গা আছে এবং ভালো গিট্টুর মন মানসিকতা ভালো থাকলে আমারও ভালো লাগে, কেন এই দোকানে কাজ করবে মন মারা হয়ে থাকে। হার জিত খেলায় থাকবে, ব্রাজিল হেরেছে কি হয়েছে, সামনেবার আবার ভালো করবে। হ্যাঁ, আর কোনো সমস্যা নাই বন্ধু, আমরা সবাই একটু খেলার সময় একটু খোঁচাখুচি হয়, কেউ কাউকে একটু নানারকমভাবে কী বলে একটু মজা নেওয়ার জন্য একটু গুতা দুতা দেয় আর কি, এগুলা মনে ধরবেন না বেশি। গান শুনি, আজকে সুন্দর সুন্দর গান শোনার চেষ্টা করব। সবসময় ভালো গান থাকে আমার প্লেলিস্টে, তারপরও আজকে একটু আরও খেয়াল রাখবো আর কি, যেহেতু ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি অনেকে শুনছেন সব কিছু মিলিয়ে। ওকে, গানে যেতে চাই এই মুহূর্তে। এটা কি সিলেটি গান না তো? না, ওই যে বেনি খুলে মুজা মুজা, আমি নামটাও বলতে পারি না, মুজা না মুজা, আচ্ছা হবে একটা। হ্যাঁ,

0: আপনার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। সবার সাথে 90.4।
4: সবার সাথে 90.4, স্টুডিও ঘড়িতে 5:13, আর মুকুল আছি আপনাদের সাথে, আর ফেসবুকে আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছে। আজকে শুরুতেই অহনা ইসলাম আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভ বিকেল ভাইয়া, কেমন আছেন? ভাইয়া ভালো আছি এবং অহনাও ভালো আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়েছে, সবাইকে শুভ বিকেল জানাচ্ছি। আচ্ছা, উম্মে রায়হান আমাদের সাথে, হ্যালো মুকুল ভাই উপস্থিত, শুভ বিকেল, রায়হানকে অনেক শুভেচ্ছা। সামান্তা কেমন আছো? ভালো আছি। অহনা আমাদের সাথে জয়েন করেছিল, তাহিদুল ইসলাম বনশ্রী থেকে শুনছি, বনশ্রী থেকে আমাদের সাথে জয়েন করছে। অহনা ইসলাম লিখেছে যে বাংলাদেশ এমন একটা অদ্ভুত দেশ যেখানে বৃষ্টির সময় রাস্তার উপর বাস আর নৌকা একসাথে চলাফেরা করে। সত্যি যে পরিমাণ বৃষ্টি হয়েছিল কালকে, নৌকা তো চলতেই পারে তাই না? মোটামুটি আমাদের গলিতেই হাঁটু পানি, হ্যাঁ একদম হাঁটুর উপরে পানি। রাতে কালকে সকালে ছিল একদম কোমর পানি দুপুরবেলা, তারপর আস্তে আস্তে পানি কমতে কমতে হাঁটু পানি। আমিও এখনো হাঁটু পানি পার হয়ে আসলাম, তারপর মেইন রাস্তায় এসে দেখি যে পানি নেই, এ হচ্ছে অবস্থা। তবে আমাদের কর্তৃপক্ষের অবশ্যই, সরকার অবশ্যই চিন্তা করবে, কালকে যে বৃষ্টি হয়েছে আমাদের সিটি কর্পোরেশন থেকে শুরু করে একদম সব লেভেলে, আমার মনে হয় যে একদম কি বলে মনোযোগ দেওয়া উচিত। কেননা কালকে যে পরিমাণ দুর্ভোগ মানুষকে পোহাতে হয়েছে, তো এইভাবে তো চলতে পারে না। এবং চট্টগ্রামের অবস্থাও খুবই খারাপ, আরও খারাপ অবস্থা অল্প বৃষ্টি হলেই। এটা আমি পত্রিকাও পড়েছিলাম যে কত হাজার কোটি টাকা বাজেট করা হয়েছিল চট্টগ্রামের এই পয়া নিষ্কাশন সব কিছুর জন্য, কিন্তু সবগুলো বিফলে গেছে। আমাদের ঢাকারও একই অবস্থা, আগে যারা মেয়র ছিলেন তারাও হাজার হাজার কোটি টাকা এখানে বরাদ্দ দিয়েও কোনো ফলপ্রসূ কিছু পায়নি। আমি মনে করব যে এখন এই আমাদের বর্তমান নতুন সরকার, তারা অবশ্যই গবেষণা করে, আমি গতদিনও বলেছিলাম যে নগর পরিকল্পনাবিদ যারা রয়েছে কিংবা যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের নিয়ে একটা টিম গঠন করে আমাদের এই কাজগুলো করতে হবে। কারণ এইভাবে আসলে হয় না, কারণ গলির পানিগুলা, যেমন গলির পানিগুলা তো বের হবে কোথায়, মেইন রাস্তায় যাবে, তারপর মেইন রাস্তা দিয়ে এরা বুড়িগঙ্গা কিংবা যে কোনো নদী তদীতে চলে যাবে আর কি, এরকম। তো এখন ওই গলি দিয়েই তো পানি বের হয় না। এখন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার রয়েছে, যে গলিগুলোর যে ম্যানহোলের ঢাকনাগুলো এগুলো পরিষ্কার করলে প্রায়ই দেখি যে ময়লা টলা উঠে। তবে এখন তো কমিশনারও নেই, কিংবা যারা আগে একটু দেখাশোনা করতো গিয়ে অভিযোগ করা যেত ওরকমও নেই, তা খুব একটা দেখি না পরিষ্কার করতে। তা এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে যে কমিশনার না থাকলেও কারা এই কাজগুলো করবে নিয়মিত, তাদেরকে একটু খুঁজে পাওয়া, এই কাজগুলো করা, এগুলো একটু মনোযোগ দিতে হবে। আর আমাদের সাধারণ মানুষকেও একটু সচেতন হতে হবে। আমি আসার সময় আজকে দেখলাম যে আমাদের বউবাজার বলে আর কি, আমাদের যে মেইন রাস্তাটা, তো এখানে পুরো রাস্তার মধ্যে বিশ্বাস করেন যে ওই পলিথিনের ব্যাগ আর ওই যে প্লাস্টিকের পানির বোতল, নানা রকম ময়লা টয়লা একদম রাস্তা ভরপুর, মানে পানি নেমে গেছে এগুলো বসে আছে। মানে ওই মেহনুল সুরাজের ঢাকনা দিয়ে খুলে দিয়েছে, পানি গিয়েছে আর ওখান থেকে ময়লা টয়লা সবগুলো উঠে রাস্তা ভরে গেছে। তো দেখলাম যে পরিমাণ প্লাস্টিক আর এই বোতলগুলো, আমরা পানি খেয়ে বোতলটা ফেলে দিই নানা রকম ভাবে, তো এগুলো আসলে আমাদের নিজেদেরও সচেতন হতে হবে, খালি সরকারের দোষ দিলে হবে না। আমরা সাধারণ মানুষও যদি সচেতন হই যে একটা নির্দিষ্ট জায়গায় জিনিসগুলো ফেলি, এর জন্য সরকারেরও কিছু দায়িত্ব রয়েছে যে যে কোনো গলি কিংবা কোনো জায়গায় যে এই জিনিসগুলো কই ফেলবো, তাই না? ওই জায়গাটা যদি আমাকে না দেয় আমি তো হুট করে রাস্তার মধ্যেই ফেলে দিই, কিন্তু আমাকে ওই জায়গাটারও ব্যবস্থা করতে হবে। মানে আমাকে সব দিক দিয়ে গাইড করলে না আমি ওই জিনিসগুলো মেনে চলবো, তাই না? এই জিনিসগুলো অবশ্যই করা উচিত, কারণ এইভাবে আসলে এত ইয়ে করে চলা যায় না। যাক, অহনার কথার প্রেক্ষিতে এই কথাগুলো বললাম। অহনা বলেছে ঢাকার রাস্তায় বাস আর নৌকা একসাথে চলাফেরা করে, তা এটা আসলে হাসির কথা নয়, এটা আমাদের একটু লজ্জারই কথা। তা আমাদের অবশ্যই একটু সচেতন হতে হবে এই যে ব্যাপারগুলো নিয়ে, সরকার জনগণ আমরা সবাই মিলে আমরা চেষ্টা করতে হবে এই জিনিসগুলো করার। তবে উদ্যোগটা নিতে হবে সরকারকে, কেন তারা গাইডলাইন দিলে আমরা সেগুলো মেনে চলব। সামান্তা লিখেছে ধন্যবাদ আসার জন্য। সামান্তা, বললামই তো যে গ্যারেজের মধ্যে হাঁটু পানি, একদম ভয়াবহ অবস্থা। আসলে আজকে খুব কষ্ট করে এসেছি এবং আমি যখন 12টার সময় দেখলাম যে আকাশ অন্ধকার করে আবার বৃষ্টি হচ্ছে, আমি ভাবলাম যে আজকে আর যাওয়া সম্ভব না। এমনিতেই গ্যারেজ আমাদের গলিটলি সব সব ভরা, তারপরে যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে আশাটা। তারপর যাক আল্লাহর রহমত, দেখলাম যে বৃষ্টিটা না আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে বৃষ্টিটা কমে গেল, একটু রোদ দেখতে পেলাম। এখন আবার একটু অন্ধকার হয়ে আসছে, রাতেও বৃষ্টি হতে পারে, তা কষ্ট করেই আসছি। সামান্তাকেও ধন্যবাদ, আমার সাথে রয়েছে তাহিদুল ইসলাম তিতুমির, আমাদের সাথে হাজির রয়েছে। সামান্তা কফি খেতে চায়, একটু সামান্তাকে একটু কফি খাও। বেচারা বহু কষ্ট করেছে আর্জেন্টিনাকে জেতানোর জন্য, ফেসবুকে দেখি যে একদম পোস্ট দিতে দিতে একাকার, আর তার ওই যে প্রতিদ্বন্দ্বী সাপোর্টারদের সাথে পেরে ওঠাও তো কঠিন, তাই না? পারাই যাচ্ছে না, ব্রাজিল সমর্থকদের সাথে পারাই যাচ্ছে না কথা বলে, নানা রকম দেখি যে ব্যাকরণ ট্যাকরণ শেখাচ্ছে ফুটবলের। কালকে একজন ফেসবুকে আমার সাথে পুরো ঝগড়ার মতো, সে আমাকে, আমি ভদ্র করে তাকে একটা কথা লিখলাম, সে একটা প্রশ্ন ভুল কথা লিখেছিল, তার প্রেক্ষাপটে আমি একটা কথা লিখলাম, লেখার পর সে আমাকে বলে আমিও ফুটবল খেলেছি, আমাকে কি শিখাইতে আসছেন এরকম। আমি বললাম যে ভাই এরকম বাজেভাবে কথা বলছেন কেন, আমি তো ভদ্র কথা বললাম আর কি। তারপর তাকে ফেসবুক থেকে সরিয়ে দিয়েছি যে এদের সাথে তর্ক করা ঠিক হবে না আর কি। ভালো কথা লিখলাম, সে বলে আমাকে শিখাইতে আসছেন, মানে কেমন লাগে বলেন এরকম। আচ্ছা, এই বলতে বলতেই সামান্তা লিখেছে ব্রাজিল ভক্তরা এত ঝগড়া করে কেন ভাই? এটা আমাদের গিট্টু মিয়া উত্তর দিতে পারবে, গিট্টু যদি মনে সৎসাহস থাকে একটু উত্তর দিয়ে দতো যে ব্রাজিল ভক্তরা কেন এত ঝগড়া করে। ব্রাজিল ভক্তরা আবার বলবে যে আর্জেন্টিনা কেন এত ঝগড়া করে। যাই হোক, বিশ্বকাপের আর অল্প কিছুদিন আছে, এই ঝগড়াঝাটি না থাকলেও মজা লাগে না, ফেসবুকটা দেখতেও ভালো লাগে যে সবাই সবাইকে বিভিন্ন পচানোর চেষ্টা করছে, ট্রল করছে, তো এগুলো আসলে এই খেলাধুলারই একটা অংশ, মজা লাগে এগুলো। হ্যাঁ, এগুলো না থাকলে আবার জীবনটা পানসি হয়ে যেত। আচ্ছা, তারপর আমাদের সাথে জয়েন করেছে আচ্ছা সামান্তা লিখেছে জানি না কতক্ষণ থাকতে পারবো, যাক তার ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি আছে, স্কুলেও ফাঁকি দেয়, স্কুল কলেজ সব জায়গায় ফাঁকি দিয়েছে, এখনো সে আগে থেকেই বলে দিচ্ছে স্যার আমি কিন্তু চলে যেতে পারি হঠাৎ করে, কোনো সমস্যা নেই, হঠাৎ করে চলে যেও, ব্যাগ ট্যাগ দিয়ে দাও, এখনই বাইরে রাখো, হ্যাঁ হঠাৎ করে চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। তাওহিদুল ইসলাম লিখেছে অসহায় মানুষদের জন্য মির্জা গালিব বলেছিলেন, বিশ্বাস করেন আমি যদি আগে জানতাম আমি এতটাই অযোগ্য তাহলে আমি কারো সাথে ভালোবাসা প্রকাশ করতাম না। বাহ, খুব সুন্দর একটা কথা লিখেছে মির্জা গালিবের। তারপর উম্মে রায়হান, কেমন আছো মুকুল ভাই? অনেক ভালো আছি, রায়হানকে ধন্যবাদ। আর আপনারা আমার সাথে ফেসবুকে জয়েন করুন, ফেসবুকে যারা রয়েছেন তাদের সবাইকে বলছি যে খুবই সহজ ঢাকা FM এর পেজটা পাওয়া, সেটা হচ্ছে সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা FM, আই লাভ ঢাকা FM লিখলে আমাদের পেজটা পেয়ে যাবেন, সেখানে আমার একটা চায়ের কাপ আমার পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করলে আমি পড়ে শোনাবো। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আপনি আমি দেখতে পাবো। ওকে, হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট চলে আসছে, একটু পরে এসে পড়ে শোনাবো। আর এর মধ্যে মজার একটা গান শুনি শিরিনের কণ্ঠে, গানের নাম কি? মাতোয়ালি।

0: Taka FM 90.4.
1: Charadeshi.
0: Shabakshathe.
2: শুনছেন ঢাকা এফএম 90.4, মুকুল আছি আপনার সাথে। স্টুডিও ঘড়িতে 5:27, আর হোয়াটসঅ্যাপে আমার সাথে অনেকে জয়েন করেছে। এটা কে, হাই কেমন আছেন, এটা কে, নামটা কি, আমি তো দেখতে পাচ্ছি। সুরুজালিকে অনেক ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আপনি মনে হয় আমাদের সাথে আগে কিছুদিন একবার জয়েন করে, না আমার শোতে আপনি প্রথম জয়েন করেছেন, না অনেক ভালো থাকবেন। রিদমকে সালাম দিয়েছিলেন একটু আগে, এখন আবার আমাকে এসএমএস করছেন, মানে অনেকক্ষণ ধরে আপনি ঢাকা এফএম শুনছেন। আর সুরুজ ভাই, আমার নাম হচ্ছে মুকুল, প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমি থাকি, আর রিদমরা রেগুলার শো করে, আর আমাকে আপনি একদিন পাবেন, আমি ঢাকা ফেমের মেহমান। প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে হবেন, আবারও কথা হবে, আর বিস্তারিত লিখবেন, আপনার মনের ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। সবাই যেমন লেখে, তাহলে কথা বলতেও সুবিধা হয় আর আপনার সম্পর্কেও জানা যায়, তাই না? সুরুজ ভাইকে অনেক ধন্যবাদ। তারপর আমাদের জুয়েল ভাই জয়েন করে ফেলেছে, ওয়ালাইকুম আসসালাম জুয়েল ভাই, শুভ বিকেল, মালয়েশিয়া থেকে আছি ঢাকা ফেমের সাথে, অনেক ধন্যবাদ। আর একটা ছবি পাঠিয়েছেন, আচ্ছা আর্জেন্টিনা কিভাবে জিতলো কার কার সাথে, না আর্জেন্টিনা খালি 3 গোলই দেয় না, অস্ট্রিয়ার সাথে 2 গোল দিয়েছিল আমার সম্ভবত মনে হয় যে গ্রুপ ম্যাচে, নাকি আর্জেন্টিনা, আচ্ছা আলজেরিয়ার সাথে 3 গোল দিয়েছিল, জর্ডানদের 3 গোল দিয়েছিল, কেভার দেখে 3 গোল, মিশরকে 3 গোল এবং সুইজারল্যান্ডকেও 3 গোল। এটা আসলে একটু কাকতালীয় ব্যাপার, 3-3 হয়ে যাচ্ছে। আর ব্রাজিল ভক্তরা আবার বলছে যে দুর্বল দলের সাথে খেলছে, র্যাঙ্কিংয়ে খুব পিছনের সারির দল, নানা রকম কথা আর কি, হতে থাকুক, আরো একটা সপ্তাহ একটু উপভোগ করি এই কথাবার্তা গুলো। আর যখন কাপ পেয়ে যাবে তখন কার সাথে কে কি খেললো এটা তো আর গোনা থাকবে না, তাই না? তখন কাপটাই দেখা যাবে। আচ্ছা আমাদের অবসান ভাই জয়েন করেছে, অবসানের সাথে ঘুরি, আচ্ছা খুব সুন্দর একটা ছবি পাঠিয়েছে। আচ্ছা অবসান ভাই ঢাকা বাংলাদেশের মোটামুটি সবগুলো জেলায় ঘুরে ফেলেছে, তার একটা ইচ্ছা, সে কোনো এক সময় যদি চাকরির একটি ছেড়ে দেয় সে এই ট্যুরিজম নিয়ে কাজ করবে, তা আমারও খুব ভালো লাগলো তার এই কথায়, গতদিন বলেছিল, শেয়ার করেছিল। আচ্ছা আসসালামু আলাইকুম মুকুল ভাই, ইসলাম কেমন আছেন, আপনার মা ও মেয়ে কেমন আছে? মেয়ে ভালো আছে, মেয়ের পরীক্ষা শেষ, প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি, গতকালকে হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে বন্ধ, আজকেও বন্ধ, কাল পরশু হয়তো হবে, ফোন করে স্কুল থেকে জানাবে। আর আম্মাও মাশাআল্লাহ আপনাদের দোয়া আগের চেয়ে কিছুটা ভালো আছে, বয়স হয়ে গেছে তো এই ভালো মন্দ মিলিয়ে, তবে আগের চেয়ে একটু বেটার, হ্যাঁ দোয়া করবেন। গাজীপুর থেকে একটু পর রওনা হব। আচ্ছা আমরা নিজেরা যতদিন সচেতন না হব ততদিন আমাদের এই কষ্ট করতে হবে, সত্যি তাই। একটু আগে আমি বলছিলাম শুধু সরকারের কথা বললে হবে না, তবে সরকার বড় কাজগুলো সরকারকে করতে হবে, গাইডলাইন দিতে হবে, এবং সেই সাথে আমাদেরও একটু মনোযোগী হতে হবে। আমরা ময়লাগুলো, পলিথিনগুলো, তারপরে যে পানি খেয়ে বোতলটা, প্লাস্টিকের বোতলটা ফেলে দিই বিভিন্ন জায়গায়, এই জিনিসগুলো আসলে ঠিক না, হ্যাঁ এই জিনিসগুলোকে একটু যত্ন সহকারে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত। আচ্ছা তারপর আপনার কথা মতো আমি একটা ফেসবুক পেজ খুললাম, দেখি চেষ্টা করে একটু কিছু করা যায় কিনা, না খুবই সুন্দর, আমি আপনাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছি এটার জন্য। ফেসবুক পেজ খুলেছেন আপনি, আমাদের এই যে মুকুল শ্রী স্টল আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনার পেজের লিঙ্ক দিয়ে দিবেন, হ্যাঁ আমরা সবাই আপনার সাথে থাকবো। তারপর আপনি যেটা করবেন, আস্তে আস্তে এই ছোট ছোট করেই কিন্তু মানুষ বড় হয়, তা আপনি যেহেতু ট্যুরিজম আর বিজনেস করতে চান, তাহলে আপনি প্রথমে বাংলাদেশ নিয়ে আমরা ধরি, আপনি সুন্দর করে এক একটা জেলার আস্তে আস্তে একটু একটু করে আপনার পেজের মধ্যে ছোট ছোট করে বর্ণনা দিবেন, মানে একবারে একটা জেলার বর্ণনা তো অনেক বড়। আপনি ধরেন বগুড়ার কথা বললেন, সেখানে মহাস্থানগড় রয়েছে, কি কি ভালো ভালো দর্শনীয় জায়গা রয়েছে, সেগুলো একটু ছোট করে লিখে লিখে একটু ছবি দিয়ে একটা পোস্ট দিলেন, মানুষ ছবি দিলে একটু দেখতে পছন্দ করে, তা মহাস্থানগড়ের ছবি দিলেন আর নিচে একটু হিস্ট্রি লিখে দিলেন মহাস্থানগড়ের, তারপর ষাট গম্বুজ মসজিদের কথা বললেন, আরেক জেলার কথা কোথায় জানি খুলনায় সম্ভবত, না আচ্ছা বাগেরহাটে, তো এরকম ভাবে আপনি প্রতিটা জেলায় যেহেতু ঘুরেছেন যতটুকু আপনার অভিজ্ঞতা, খাবারের ছবি দিলেন, এখন থেকে আপনি যখনই কাজে যাবেন, ধরুন কুমিল্লা গেলেন কোনো একটা হোটেলে খেলেন, আপনি ছোট্ট করে একটু ভিডিও করে ফেলবেন, আপনি খাবারের আগে যে খাবারগুলো খাচ্ছেন, দরকার হয় একটু পয়সা খরচ হলো আপনার পেজের জন্য করবেন, তো আপনি মোবাইলই করবেন, কোনো সমস্যা নেই, আপনি মোবাইলই করবেন, এখন আর এত কোয়ালিটির হিসাব হচ্ছে পরে, যখন আপনি আরো বড় কিছু করে সুন্দর করবেন তখন আপনি কোয়ালিটির হিসাব লোকজন থাকবে আপনার সাথে, আপাতত নিজেই মোবাইল দিয়ে করলেন, আপনি একটু সুন্দর সুন্দর খাবার সাজিয়ে আপনি ছবিগুলো তুললেন, কিংবা দোকানের যেখানে খাবারগুলো সাজানো থাকে যে এখানে এই খাবার আছে একটু ভিডিও করে নিলেন, তাদের পারমিশন নিয়ে পেজে দিলেন যে কুমিল্লা গেলাম এই হোটেলে আছি এখানে এগুলো খাবো, এভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনার পেজটা অনেক সুন্দর হয়ে যাবে। এবং শুভকামনা রইল আপনার, আমি দেখতে পাচ্ছি যে আপনার স্বপ্ন সত্যি হবে, খুব সুন্দর হবে, হ্যাঁ খুবই সুন্দর হবে এটা। তারপর আপনি আস্তে আস্তে মানুষকে সুন্দরবন কিংবা তারপরে কি বলে বান্দরবন পাহাড়ি বিভিন্ন জায়গায় রিসোর্টগুলোর সাথে যোগাযোগ করে তাদের একটা ডাটাবেস তৈরি করে ফেলবেন, আপনি মানুষজন নিয়ে ঘুরতে যাবেন, ওকে। তারপর আস্তে আস্তে দেশের বাইরে আপনি যাবেন আস্তে আস্তে, হ্যাঁ, এরকম করতে করতে ছোট করে স্বপ্ন দেখতে তো দেশ নেই না, দোষ নেই, ছোট করে স্বপ্ন দেখতে দেখতে দেখবেন যে বড় কিছু একটা হয়ে যাবে। আমাদের দিলওয়ালা চলে আসছে আজকে, একটু আগে আগেই দেখতে পাচ্ছি। দিলওয়ালা আসসালামু আলাইকুম। ব্রাজিলের তো আচ্ছা আব্বার অভাব নেই, আর্জেন্টিনা যার সাথে খেলে সেটাই ব্রাজিলের আব্বা হয়ে যায় অটো। একটি গোপন কথা ছিল বলে দেই, আর্জেন্টিনা কিন্তু চ্যাম্পিয়ন হবে 2026 ইনশাল্লাহ। আচ্ছা গোপন কথা আমি ডিরেক্ট পড়ে ফেলছি আর কি দিলওয়ালা। হ্যাঁ, আচ্ছা দেখা যাক, খেলাই বলবে। তবে আর্জেন্টিনার এটা ঠিক যে যেই দলগুলোর সাথে খেলেছে একদম তুলনামূলকভাবে এখন কঠিন এক প্রতিপক্ষ, মানে একদম, সেটা হচ্ছে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা খেলা হবে। এবং ম্যারাডোনা যে খেলা নিয়ে বিতর্ক, 86 বিশ্বকাপে ইংল্যান্ডকে ম্যারাডোনা হারিয়েছিল 2-1 গোলে, তখন কিন্তু ম্যারাডোনা দুইটা গোল করেছিল, একটা গোল ওই যে হ্যান্ড অফ গড বলে, তার পরের গোলটা কিন্তু মাঝমাঠ থেকে কাটিয়ে বিশ্বকাপের ইতিহাসে মানে সবচেয়ে সুন্দর গোলের মধ্যে সেটা আছে আমার মনে হয়, এক নম্বরই মনে হয় গোলটা, যে একদম মাঝমাঠ থেকে 6-7 প্লেয়ারকে কাটিয়ে সে গোলটা দিয়ে দিয়েছিল, মানে আগের যেটা নিয়ে বিতর্ক ছিল সেই বিতর্ক সে ঢেকে দিয়েছিল। তা সেই ইংল্যান্ডের সাথে কিন্তু একটু রাজনৈতিকভাবেও একটা দ্বীপ নিয়ে একটু যুদ্ধ হয়েছিল মনে হয় না সত্যি আর্জেন্টিনার, সেটা নিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ডের একটা দ্বৈরথ রয়েছে। তা আবারও সেই 86 মতোই মনে হচ্ছে, 26-এ এখানে 6-1 দেখা পেলাম যে ইংল্যান্ডের সাথেই খেলা। তা আমার মনে হয় যে এটা একটা জমজমাট খেলা হবে, ইংল্যান্ড আর্জেন্টিনা একটা দ্বৈরথ রয়েছে, তো এখানে খেলাটা ভালো হবে আর কি, ওকে। আর ফ্রান্স তো ভালোই খেলছে, স্পেন আর ফ্রান্সে আমার ধারণা ফ্রান্স জয়লাভ করবে। আর স্পেন ভালো খেলে কিন্তু স্পেনের একটু অভিজ্ঞতার অভাব রয়েছে, দেখবেন যে প্লেয়ারগুলো খুব ইয়াং প্লেয়ারগুলো খেলছে, মানে 21-22 বছর বয়স, 20 বছর বয়স, ছোট ছোট ইয়ামাল তো আরও কম, তো এরকম কম বয়সী প্লেয়াররা খেলছে, মনে হচ্ছে যে একটু ছোটখাটো কোনো দলের মতো, কিন্তু খেলে কিন্তু খুব ভালো, তাই না? তা এটা স্পেনের জন্য একটু মাইনাস পয়েন্ট হচ্ছে যে তাদের অভিজ্ঞতা কম। কিন্তু আগামী ওয়ার্ল্ড কাপ এটা সম্ভবত স্পেন পর্তুগাল আর একটা দেশ, কয়টা দেশ মিলে জানি হবে, তো সেখানে দেখবেন যে স্পেন অনেক ভালো খেলবে, কেননা এই প্লেয়ারগুলো 4 বছর পরে একদম পরিপূর্ণ হয়ে যাবে বয়সের দিক থেকে, খেলার অভিজ্ঞতা সব কিছু মিলে। এই কারণে ফ্রান্সকে আমি একটু এগিয়ে রাখতে চাই স্পেনের সাথে, যে বয়সের কারণে কিংবা অভিজ্ঞতার কারণে ফ্রান্স একটু এগিয়ে আছে। আর শুধু এমবাপ্পেই নয়, নামও তো অলিস, তারপর আরেকজন কি জানি, তিনটা তো একদম পুরা তুলকারাম করে ফেলে একদম ওফেন্সে। তো এগুলোই হচ্ছে ফ্রান্সের জন্য, আমি মনে করি যে স্পেনের সাথে ফ্রান্স জিতে যাবে। তবে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের এটা বলতে পারি না কি হয়, তবে ইংল্যান্ডে একদমই শক্ত প্রতিপক্ষ, মানে আর্জেন্টিনা প্রমাণ করার বিষয়। আর যত ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনাকে বলছে ছোট দলের সাথে খেলেছে, তবে ইংল্যান্ডের সাথে যদি জয়লাভ করে আর্জেন্টিনা, তাহলে কিন্তু আর তাদের মুখ বন্ধ হয়ে যাবে, কিছু করার থাকবে না। তবে আর্জেন্টিনা যদি ইংল্যান্ডের সাথে জয়লাভ করে ফেলে, তাহলে মনস্তাত্ত্বিকভাবে তারা অনেক এগিয়ে থাকবে, তখন ফাইনালটা অনেক কঠিন একটা ফাইনাল খেলা হবে এবং আর্জেন্টিনা এগিয়ে থাকবে। তার কারণটা হচ্ছে যদি তারা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে যায়, তখন কিন্তু তারা মনের দিক থেকে অনেক উপরে থাকবে। ওকে, আমার দাদু আমাকে এসএমএস করেছে, দাদু বলতে হচ্ছে আমাদের জাকারিয়া, সবাইকে সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম দাদু, আমি একটা পেজ খুলেছিলাম প্রায় 7 মাস আগে, আচ্ছা, বিজনেস করার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য, কিন্তু ওইটা এমনিতেই পড়ে আছে। আচ্ছা, আমি কি বুদ্ধি দিব এখন, জানতে হবে যে কি বিজনেস করবেন, সেই জিনিসটা একটু বলেন, ওগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। আর সবাই খালি পেজ খুলে সবাই দেখি রিকোয়েস্ট পাঠায় আমাকে, কিন্তু আসলে তারপর আর কেউ কন্টিনিউ করে না, ধরে রাখতে হবে। এবং আমার পরিচিত অনেকেই অনলাইনে বিজনেস করে, জিনিসগুলো একটু কঠিন, মানে আপনি একদম ধরে রাখতে হবে, পেজে নিয়মিত পোস্ট করতে হবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাতে হবে, ভিডিও দিতে হবে, তারপর যে কাজটা করতে হবে যে কাস্টমার যখন জানতে চাবে যে এটার দাম কত কিংবা কি, এই জিনিসগুলো কিন্তু আপনি তাৎক্ষণিক উত্তর দিতে হবে। হ্যাঁ, মোটামুটি সবসময় ফেসবুকের সাথে কানেক্টেড থাকতে হবে, আপনার জানাতে হবে। আপনি যদি সকালবেলা এটার দাম জানতে চাইলো, আপনি পরদিন তার উত্তর দিলেন, তাহলে আপনার জিনিস প্রোডাক্ট বিক্রি হবে না। এই কারণেই বড় বড় পেজগুলো কিন্তু লোক রাখে, যারা বসে বসে কাস্টমাররা কোনো কিছু কোয়ারিজ থাকলেই তারা তাৎক্ষণিকভাবে উত্তর দিয়ে দেয়, তাই না? তো এইভাবে একটা চিন্তাভাবনা করে উদ্যোক্তা হতে হবে যে কি করবেন, কি বিজনেস করবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমাদের জানাতে পারেন, আমরা সবাই মিলে আপনাকে বুদ্ধি দিব। এবং আমাদের পেজের আমাদের বন্ধুদের মধ্যে কেউ বিজনেস করলে আমরা দরকারে থাকে উৎসাহিত করার জন্য নিজেরাও কিছু প্রোডাক্ট কিনবো, কোনো সমস্যা নেই, কিন্তু নিজের আগে একটা প্ল্যান করে তারপর আগাতে হবে। হ্যাঁ, জাকারিয়া শুভকামনা রইল, নতুন পেজে কি হবে আমাকে অবশ্যই জানাবেন, এই ছোট মাথায় যদি একটু বড় বুদ্ধি দিতে পারি দিয়ে দিব। ওকে, গান শুনি, অনেকদিন পর পারভেজের একটা গান দেখতে পেলাম। আগে অনেক শুনতাম যখন রেডিও শুরুর দিকে এই গানগুলো খুব

মানুষ বদলে যাওয়ার আগে আচরণ বদলায়, কথা বদলায়, সময় দেওয়াটা বদলায়, শুধু আমরা মায়ার কারণে বুঝেও বুঝি না। সত্যি কথা, খুবই গভীর একটা কথা বলেছেন। আরেকবার বলি, মানুষ বদলে যাওয়ার আগে আচরণ বদলায়, আচ্ছা, কথা বদলায়, সময় দেওয়াটা বদলায়, শুধু আমরা মায়ার কারণে বুঝেও বুঝি না। আর যেখানে এরকম হয় সেখান থেকে আস্তে আস্তে একটু কেটে পড়াই ভালো আর কি। হ্যাঁ, কেন সে যদি বদলাতে চায় আপনি কেন তাকে বাধা দিবেন, কেন তার পিস ধরে রাখবেন, এটা ঠিক না। আস্তে আস্তে নিজেরও তো একটা ব্যক্তিত্ব বলে কিছু আছে। এই মায়া ভালোবাসার কারণে আমরা অনেক কিছু পারি না, কিন্তু ঘটনা হচ্ছে যে মানে একতরফা আসলে কোনো কিছু হয় না, এই জিনিসগুলো বুঝতে হবে। তারপর রিমা আমাদের সাথে জয়েন করেছিল, অরিজিৎ সিং একটা গানের কথা বলছে, জাইলমানা জালিমা। আমি তো এই বানানটা ঠিকভাবে না লিখলে, আপনি যেভাবে লিখেছেন আমি সার্চ দিয়ে পারছি না, মানে গানের বানানটা ঠিকভাবে লিখলে আমি গানটা খুঁজে পেতাম হয়তো। আচ্ছা, অরিজিৎ সিং এর কোন একটা গান আপনাকে শোনাবো। তারপর রিমা অনেকগুলো এসএমএস করছে, নুসরাত আমাদের সাথে জয়েন করেছিল, নুসরাতকে শুভেচ্ছা। তারপর শাহাবুদ্দিন উপলের মেয়ে গান শুনতে চাচ্ছে। আহনা ইসলাম লিখেছে, আমার শহর চট্টগ্রাম আজ মোটেও ভালো নেই, শহরের মানুষগুলো বন্যার কারণে অত্যন্ত কষ্টে রয়েছে, তাদের জন্য দোয়া করবেন ভাইয়া। আমরা অবশ্যই দোয়া করি, এবং আমি শুরুতেই বলতে ভুলে গিয়েছিলাম, মানে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার সবকিছু মিলিয়ে, পার্বত্য চট্টগ্রামে সবকিছু মিলিয়ে 50 জনের উপরে মৃত্যুবরণ করেছে পাহাড় ধসে এবং বন্যার কারণে, এবং অনেক শিশুও মৃত্যুবরণ করেছে, খুবই দুঃখজনক। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে বেহেস্ত নসিব করুক। আর এই যে পাহাড়ের যে ধ্বংসস্তূপটা, পাহাড় যে ভেঙে পড়ে, এইখানে আসলে সচেতনতার অনেক ব্যাপার রয়েছে। আমরা পাহাড় আবলতাবলভাবে কেটে ফেলি, এই কারণেও পাহাড়ের সেই আকৃতি থাকে না, এটা একটা কারণ। আবার পাহাড়ের তলদেশে দেখা যায় এমন জায়গায় আমরা বাড়িগুলো তৈরি করি যেখানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, তাই যারা ওইখানে মৃত্যুবরণ করেছে কিংবা যারা বাড়িঘর করেছে তারাও কিন্তু জানে যে পাহাড় এভাবে বৃষ্টি বেশি হলে ধসে পড়তে পারে, তাই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এর জন্য আমাদের যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই, সরকার এবং প্রশাসন যারা রয়েছে চট্টগ্রামে, যারা পাহাড় এগুলো রক্ষণাবেক্ষণ করে, তাদেরকে এই জিনিসগুলো আগে থেকে আসলে খেয়াল করা উচিত যে এখানে বাড়িঘর হবে না। তো সবকিছু আসলে স্ট্রিক্ট না হলে এগুলো একটু বিপজ্জনক ব্যাপার, কেন মানুষ তো অনেক কিছু বুঝতে চায় না, কিংবা জীবন জীবিকার তাগিদে তারা কই থাকবে, ঘর বানিয়ে ফেলে, তাদের জীবনের মায়া থাকে না। কিন্তু সরকারের উচিত যে এই জিনিসগুলোকে একটা কন্ট্রোলে আনা, কারণ এইভাবে পাহাড়ের যে জায়গাগুলো বাড়ি করে এগুলো আসলেই খুব রিস্কি। আর আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে বেহেস্ত নসিব করুক, আমাদের এই দুর্যোগ থেকে আল্লাহ রক্ষা করুক। এবং এবার মনে হয় যে আজকে পত্রিকা দেখলাম যে 10টা জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, মানে শুরু হয়ে গেছে অনেকখানি। তো এবার বন্যা হয় কি না জানি না, হতেও পারে, লক্ষণ কিন্তু ভালো মনে হচ্ছে না। একটা বন্যায় কোটি কোটি টাকা লস হয়ে যায় একটা দেশের, আমাদের শস্য থেকে শুরু করে সব কিছুতে, তাই না, সব কিছুতে। আল্লাহ আমাদের রক্ষা করুক। তারপর আয়না নিসা আমাদের সাথে জয়েন করেছিল, অনেক ধন্যবাদ। সামান্তা, এবারে সরকার প্রেমিক আছে বেশ ভালো। আচ্ছা, এবারে সরকার প্রেমিক আছে বেশ ভালো, আমি কথাটা বুঝতে পারলাম না, যে প্রেমিক আছে বেশ ভালো সরকার প্রেমিক। সামান্তা, একটু বুঝিয়ে বলতে হবে, আপনার কথা বুঝি না মাঝে মাঝে আমি। হ্যাঁ, কি হয় জানি না, মাঝে মাঝে কি লেখেন লেখাও বুঝি না, কথাও দেখি এখন বুঝি না, তো বিপজ্জনক ব্যাপার হয়ে গেছে। আচ্ছা, সাইফুর ভাইয়া কথাই কয় না হারার পর থেকে। আচ্ছা, এটা আমি বুঝতে পেরেছি, সাইফুর কথাই কয় না হারার পর থেকে। সাইফুর একটু কথাবার্তা একটু বেশি বলেন, হ্যাঁ, একটু হোয়াটসঅ্যাপ করেন, ফেসবুকে একটু আসেন, আপনি এইভাবে লুকিয়ে থাকেন কেন? আপনাকে আমরা বকা দিয়েছি, কিছু বলেছি? কিছু তো বলিনি আমরা, আমরা তো সবাই বন্ধুর মতো, তাই না? এখানে ব্রাজিল আর্জেন্টিনা কোনো ব্যাপার না, একটু কেউ একটু খোঁচাখুচি করে আর কি, খেলা নিয়ে আর কয়টা দিন, আর এক সপ্তাহ। শিমনুর কোথায় মুকুল ভাইয়া, শাহাবুদ্দিন জানতে চেয়েছে, শিমনুর কোথায় একটু হাজিরা দেন থাকলে, শিমনুর যে খুঁজছে আপনাকে আরেকজন শাহাবুদ্দিন। তারপর কয় গোল হোক জিতবো আমরাই, আচ্ছা যে কয় গোলই হোক না কেন জিতবো আমরাই, সামান্তার কথা হচ্ছে সেই জিতবে, ওকে কোনো সমস্যা নেই, শুভকামনা রইল। হাবিবের হৃদয়ের কথা গানটা শুনতে চাচ্ছিল একজন, মোহাম্মদ রিয়াদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন মুকুল বদ্দা? বদ্দা ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ রিয়াদকে আমাদের সাথে জয়েন করেছে। তারপর কুতুবুদ্দিন আমাদের সাথে জয়েন করেছিল, কুতুব ভাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। তারপর শাহাবুদ্দিনের SMS, সামান্তা বৃষ্টির ভেতরে বের করে দিচ্ছেন, থাকতে দাও না, থাকতে তো দিতেই যাচ্ছে, আপনি আগেই তো বলেন যে আমি চলে যাব হঠাৎ করে, কোনো কাজ আছে, তাহলে আর কি বলবো। আচ্ছা, অহনা একটু সুন্দর কথা লিখেছে মনে হয়, যে কি লিখেছে, আমার মনে হয় জলাবদ্ধতা কমাতে রাস্তার মোড়ে মোড়ে ডাস্টবিন রাখা উচিত, তাহলে মানুষ ময়লা রাস্তাঘাটে না ফেলে সেখানে ফেলবে, অনেক সময় রাস্তায় যাওয়া আসার পথে খাবারের প্যাকেট বোতল রাস্তায় ফেলতে ইচ্ছে করতো না, কিন্তু নির্দিষ্ট জায়গা না থাকায় বাধ্য হয়ে রাস্তার আশেপাশে ফেলতে হতো। আমি অহনার সাথে একদমই একমত, আমি এই কথাটাই বলছিলাম যে মানে আমাদের সরকার থেকেও

কিছু একটা করার ব্যবস্থা করতে হবে। আগে আগে যদি আপনাকে মার শুরু করি তাহলে তো হবে না, আগে মারের আগে আপনাকে পড়া দিতে হবে, পড়া না পড়লে না মার দিবেন, তাই না? তো আগে ডাস্টবিন টাস্টবিন রেখে একটা সিস্টেম করতে হবে যে এখানে বোতলটা ফেলবেন, এখানে খাবারের পর ময়লাটা ফেলবেন, তারপরে ম্যাচ শুরু করবেন, তাই না? এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত। এর কথা একদম আমি অনার সাথে একমত যে রাস্তা বিভিন্ন জায়গায় আসলে আমি খুঁজেই পাই না যে আমি কোথায় ময়লাটা ফেলবো, তখন হুট করে আমরা রাস্তার মধ্যে ফেলে দিই। আচ্ছা, মেঘ মিলন যদি বাজিয়ে দেন, আচ্ছা সামান্তা বলছিল, আচ্ছা সুন্দর, মেঘ মিলনে খুব সুন্দর একটা গান। আরবি জ্যোতি আমাদের সাথে জয়েন, আরবি জ্যোতি কই সামান্তা লিখেছে, আচ্ছা জ্যোতিকে খুঁজছি, জ্যোতির কাছ থেকে আসলে চট্টগ্রামের খবরটা একটু ভালো জানা যেত, যেহেতু জ্যোতি চট্টগ্রামেই থাকে। তারপর পুরো থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা, কই না সমস্যা তো বলি নাই, পুরো থাকলে তো ভালো, আমি কি বলেছি নাকি পুরো থাকলে সমস্যা? তুমি তো আসার আগেই বলছো যে আজকে চলে যাব। অহনা ইসলাম, আজকে কিন্তু আপনার একটা গান প্লে করার কথা ছিল ভাইয়া, অহনাকে ধন্যবাদ। আচ্ছা, ছয়টার ঘন্টায় আমি টাকা গানটা শুনিয়ে দিব। অহনা নাকি কে জানি আমার টাকা গানটা শুনতে চেয়েছিল আমার কাছে সেদিন। আচ্ছা সামান্তা লিখেছে, ফাঁকিবাজি না বাসায় মেহমান? আচ্ছা না, এটা কি বলতে চাচ্ছে বুঝি না, বাসায় মেহমান না, মেহমান থাকলেও কি আমি শো বন্ধ রাখবো নাকি, মেহমানের জায়গায় মেহমান থাকবে। ওকে, সবার কমেন্টগুলো পড়ে ফেললাম, আর হোয়াটসঅ্যাপে আপনারা কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01841904904, এই নাম্বারে। ওকে, আমি পরের ঘন্টায় আমার টাকা গানটা শোনাবো, আমার লেখা সুর করা এবং আমি গেয়েছি, কিভাবে জানি গানটা লিখে ফেলেছিলাম, আর আমার বড় ভাই প্রথম দুই লাইন লিখেছিল, আমার যে মিউজিক ডিরেক্টর খায়াম ভাই, তারপরের বাকি অংশগুলো আমি লিখেছি এবং সুর করে ফেলেছিলাম। ওকে, আমরা গানে যেতে চাই, এই মুহূর্তে আমরা একটা ইংরেজি গান শুনবো, গানটার নাম হচ্ছে ট্রু লাভ, তো ভালোবাসার গান, হ্যাঁ, এলটন জন গেয়েছে, আর মেয়ে কণ্ঠটাকে আর বুঝতে পারছি না, ধরতে পারছি না, এলটন জনের নামই গানটা লেখা, ইংলিশ গায়ক এলটন জন তো ইংল্যান্ডের, তাই না? হ্যাঁ ইংল্যান্ড, লন্ডন এই আর্টিস্টটা কে?

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুন্দর গান শুনলাম, আর ট্রু লাভ এলটন জন এবং ফিমেল আর্টিস্টটা বুঝতে পারলাম না। ওকে, আর আমার একটা গান শুনতে চেয়েছিল অহনা, আমি 6টার ঘন্টায় শুরুতে বাজাবো। টাকা একটা গানের কথা বলেছিল, আমার একটা গান আছে টাকা, লেখা সুর করা আমার, গিয়েছিলাম আমি, ওই যে শখ করে কিছু গান করেছিলাম অনেক আগে, 22 সালের আগে, সব কিছু আব্বার মৃত্যুর আগে, তারপর আর কিছু করিনি, অবশ্যই শোনাবো। আর এর মধ্যে জাকারিয়া লিখেছে যে ভ্যারাইটিস মানে সব কিছু আর কি, সে যে পেজ খুলতে চায়, একটু বিজনেস করার চিন্তাভাবনা করছে অনলাইনে কিছু, তো সব কিছু মিলিয়ে ব্যবসা করতে গেলে ওইটা হবে না জাকারিয়া, আমি যতটুকু দেখি। মানে আপনি যদি কসমেটিক আইটেম বিক্রি করেন তাহলে সেই আইটেমগুলোর মধ্যে, কেউ ধরেন খাদি পাঞ্জাবি বিক্রি করছে, খাদি শার্ট বিক্রি করলো, তাই না, গ্রামীণ শার্ট পাঞ্জাবি একটা ধারা থাকতে হবে। কেউ শাড়ি বিক্রি করছে পেজের মধ্যে, শাড়ি দিচ্ছে, তাই না, কেউ কোনো সিরাম বিভিন্ন জিনিস মুখে কিংবা বিভিন্ন বিক্রি করছে, তো ওই জিনিসগুলো আপনি একটা ধারা, মানে আপনি সব কিছু হজবহল বিক্রি করলে হবে না, আর আগে সোর্সিং করতে হবে যে আপনি কোত্থেকে জিনিসগুলো এনে বিক্রি করবেন, ওই জিনিসগুলো আগে বুঝে শুনে। আবার অনেকে খাবার আইটেম বিক্রি করে না, অনেকেই দেখবেন যে কালিজিরা মধু মানে যেগুলো শারীরিকভাবে ভালো আমাদের জন্য, অনেকে ভালো ভালো জায়গা থেকে মধু সংগ্রহ করে বিক্রি করে, ফেসবুকে ওগুলোও কিন্তু কাটতি আছে, হ্যাঁ, মানুষজন বিক্রি করছে। আমার পরিচিত এক ভাই আছে, সে মাশরুম বিক্রি করে এবং তার বাড়ির ছাদেই সে মাশরুম করে এবং সে মাশরুমগুলো সে বিক্রি করে খুবই ভালো, এবং সে খুব জনপ্রিয়, মানে মাশরুমের নিয়ে সে বিভিন্ন লেখা দেয় তার পেজের মধ্যে, আমার খুব ভালো লাগে পড়তে, পেজটার নামটা ভুলে গেলাম, তা ওই মাশরুম বিক্রি করে। তো এরকমভাবে আপনি যেটা খুশি আপনি কি করতে চান, আপনি যদি দেশি মুরগি সংগ্রহ করার কোনো জায়গা থাকে, দেশি মুরগি একদম কেটে একদম প্যাকেটজাত করে বরফ করে একদম, তারপর আপনি সুন্দরভাবে যদি রেডি মানুষের বাসায় পৌঁছাতে পারেন, সেটাও হতে পারে যে আপনি কোত্থেকে কি আনবেন। অনেকে দেখছি যে ফেসবুকের মধ্যে একদম দিয়েছিল যে পাহাড়ি মোরগ, পাহাড়ি মোরগের নাম সবসময় শুনতাম, যেগুলো বড় বড় হয়, এগুলো অনেক দামি, সেই পাহাড়ি মোরগ সে বিক্রি করে, তো এরকম আনকমন। অনেকে আবার মাছ বিক্রি করে একদম কেটে পরিষ্কার করে পাঠিয়ে দেয়, তাই না, তো সব কিছু মিলেই এটা হয় আর কি। তো এই কারণে জিনিসটা হচ্ছে যে আগে বুঝতে হবে যে আপনি পেজে কি করতে চান, মানে কোন আইটেম বিক্রি করবেন। 14টা আইটেম নিয়ে ব্যবসা করলে ব্যবসা হবে না। ওকে, আমি আর কথা বলাতে চাই না, কারণ একটা সুন্দর গান অপেক্ষা করছে, কারণ আমি পরের ঘন্টায় আসবো, টাইম চেক গানটা কেটে যাবে না হলে। আরভো ভাইরাসের একটা গান শুনবো, হারিয়ে যাও, গানটা শুনে এসে পরের ঘন্টায় প্রথম গান শোনাবো কথা বলে, টাকা গানটা, হ্যাঁ, এই যে আমার টাকা গানটা আপনারা শুনতে চেয়েছেন, মজার গান, ভালো লাগবে। ওকে, হারিয়ে যাও বাই আরভো ভাইরাস।

শুনছেন ঢাকা এফএম 90.4 স্টুডিও হইতে সন্ধ্যা ছয়টা, সবাইকে নতুন একটা ঘন্টায় স্বাগত জানাচ্ছি। একটা ঘন্টা পার করে গেলাম আপনাদের সাথে কথা বলতে বলতে, আর ঘন্টার শুরুতেই একটা তথ্য শেয়ার করি। সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আম্বার আইটি সংক্রান্ত একটা দারুণ তথ্য আপনাদের জানিয়ে দিলাম। আম্বার আইটির সাথেই থাকুন, ঢাকা এফএম এর সাথেই থাকুন। ওকে, এর মধ্যে আমাদের সাথে জয়েন করেছিল আমাদের গিট্টু মিয়া, কি বলতে চায় সাইফুর ভাইয়া, মনে আছে কি আপনার ফুর্তিতে ছিলেন? আচ্ছা, ফুর্তিতে ছিলাম তখন পারভেজের গান প্লে হতো, পারভেজের গান অনেক প্লে হতো, তখন থেকেই পারভেজের প্রায় সবগুলো গান ভালো লাগে। শুকরিয়া ভাইজান পারভেজের গান দেওয়ার জন্য, আচ্ছা অনেক ধন্যবাদ। পারভেজের গানগুলো অনেক সুন্দর সুন্দর গান ছিল, তখন অনেক বাজাতাম। ভাবনা আমাদের সাথে জয়েন করেছে, কেমন আছো মুকুল? বাসার সবাই ভালো আছে তো? আর আন্টির শরীরটা ভালো আছে? ওকে, তোমার গানটা কি প্লে করে ফেলেছো? না ভাবনা, ভাগ্য ভালো যে আপনি আসছেন, এখন বাজাবো। ওকে, আচ্ছা আন্টি শরীরটা একটু ভালো আছে, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমরা ভালো আছি, গতদিন বৃষ্টির কারণে নামতেই পারিনি, গ্যারেজের মধ্যে হাঁটু পানি, রাস্তার সামনে পানি, একদম খুব বিপদে পড়ে গিয়েছিলাম। খানা পিনা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, কোনো তরকারি কিচ্ছু ছিল না, মনে হচ্ছিল কালকে বাজার করতে যাবে এমন একটা ভাবনা ছিল, কিন্তু সেই মুহূর্তে বৃষ্টি চলে আসলো যে আমরা ব্রাজিল মানে আর্জেন্টিনার খেলাটা শেষ হওয়ার পর বাজার যাবে আর কি, সবজি নিয়ে আসবে, সবজি ছিল না। তারপর যাই হোক, আমাদের তো ওই বৃষ্টি হলে খিচুড়ি খেতে ভালো লাগে, খিচুড়ি ডিম টিম দিয়ে চালিয়ে দিলাম। তা আজকেও বৃষ্টি, তা আমি যাওয়ার সময় তরকারি টরকারি যা পারি সম্ভবত যাওয়ার পথে ওগুলো নিয়ে যাবো। আম্মা বলেছে আমাকে যেই তরকারি পাবি সেটাই নিয়ে আসবি আর কি, মানে কোনো বাজ বিচার নেই, ওই যে ওইটা আনিস এটা আনিস এগুলো কিছু না, যেহেতু তরকারি একটা হলেই হয়, আর মেয়েদের তো একটা গুণ রয়েছে, মানে আমি কোনো টেনশন নাই, যেটা ইচ্ছা নিয়ে যাব, তারা দেখবেন যে মিলিয়ে কোনটা দিয়ে কি রান্না করবে ঠিকই ঠিক করে ফেলে, একদম কঠিন ম্যানেজমেন্ট তাদের, আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো। আচ্ছা ভাবনাকে অনেক ধন্যবাদ। আজকে কি আমি তোমার গানটা মিস করলাম? সাইফুর কই, ভালো আছে সে? সাইফুর, এই যে আমাদের ভাবনা তোমাকে খুঁজেছে, হ্যাঁ কত পছন্দ করে সাইফুর, খালি ব্রাজিলের পরাজয়ের পর থেকে লুকিয়ে থাকে আমাদের কাছ থেকে। আচ্ছা, আর ভাবনা গানটা বাজাবো একটু পরেই, গানটা নিয়েও দুইটা লাইন বলবো। এর মধ্যে অবসান ভাই লিখেছে, আমরা অনেকেই অনেক কিছু করতে চাই, আমাদের আগে নিজেকে জানতে হবে আমি কি ভালো পারি, আমি কোনটা করতে পারবো, কোন জিনিস কোথায় ভালো চলবে তা আগে জানতে হবে, সঠিক ডিসিশন নিতে হবে নিজেকে। আমাদের অনেকেরই অনেক প্রতিভা আছে কিন্তু সঠিক ডিসিশন বা সঠিক গাইডলাইন না থাকায় ঝরে পড়ে যায়। মুকুল ভাইকে শুনতে শুনতে চলে আসলাম উত্তরায়, অনেক ধন্যবাদ। যাক, আর অবসান ভাই সুন্দর কথা বলেছেন, আমরা আসলে অনেকেই অনেকের অনেক প্রতিভা রয়েছে কিন্তু কিভাবে কি করবে এই জিনিসগুলো বুঝে উঠতে পারে না, দেখে এগোতে পারে না। ওকে, একটু গাইডলাইন দরকার সব কিছুর জন্য। আর জাকারিয়াকে বলছি যে ওই যে গ্যাজেট বিক্রি করবেন, আবার কসমেটিক্স বিক্রি করবেন, এত কিছু বিক্রি করতে গেলে ওই পেজ চলবে না। হ্যাঁ, আমি দেখেছি পেজগুলো, আমি অনেক সময় অনেক কিছু কিনি, আমার বাসায় রূপকথাও জিনিস কিনে, আমার ওয়াইফও কিনে, তো দেখলাম যে ওই স্পেশালিস্ট পেজ থাকে, মানে ও এই জিনিসটাই বিক্রি করে, এরকম 14 রকমের আইটেম নিয়ে বসলে কিন্তু বিক্রি টিক্রি ভালো হবে না। ওকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর আমাদের সাথে এটা কে সাইফুল লিখেছে, আমার গিট্টু মিয়া আর কি, ভাইজান একটা জিনিস মাথায় রাখতে হবে, স্পেনকে আমরা সাপোর্ট করি না কিন্তু সে স্পেন ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে কথা। আচ্ছা সাইফুল, আমি খেলাধুলার ব্যাপারে ইসরায়েল ফিলিস্তিন কে কার পক্ষে বলেছে, কে পাকিস্তান কে ইন্ডিয়া, এগুলো আমি আনতে চাই না একদমই, আর এগুলো নিয়ে কথা বলতে চাই না, মানে খেলা খেলা দেখেন আপনি, আর রাজনীতির জায়গায় আলাদা থাকুক। এখন আপনি আমেরিকা ইরানে আক্রমণ করছে, তাহলে আপনি আমেরিকার খেলাই দেখেন না টিভির মধ্যে, আমেরিকা খেলা দেখতে মানুষ যাচ্ছে কেন? টিভিতেই দেখবেন না, খেলা সব বন্ধ, তাই না? আমেরিকা এরকম যুদ্ধ করছে এরকম, তো এগুলো আসলে ধরে লাভ নেই, পৃথিবী চলে একরকম, খেলার জায়গায় খেলা থাকবে, এর মধ্যে পলিটিক্স থাকবে, অনেক কিছু থাকবে। আপনি একদম সাধারণ মানুষ, আমাদের তো করণীয় কিছু নেই, কে কার পক্ষে গেছে, আমি কি সাপোর্ট করলেই কি না করলেই কি, তাই না? তো এই কারণে আমি এই জিনিসগুলো আর কি একমত নই, আমি ইসরায়েল ফিলিস্তিন পাকিস্তান ইন্ডিয়া এইসব জিনিস আপনি
মিলিয়ে ফেলবেন না খেলার সাথে। ওকে, অন্য কথা বলতে পারেন, ফিফা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, এটা আপনি না এটা সবাই বলি, আমিও স্বীকার করি যে অনেক বিতর্ক হচ্ছে, কারণ একটা ওয়ার্ল্ড ক্লাস একটা টুর্নামেন্ট, এখানে বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট এটা, মানে বিশ্বকাপ ফুটবল আসলে মানে ফুটবল তো এমনিই জনপ্রিয়, তারপর অলিম্পিকের চেয়ে উপরে বিশ্বকাপ ফুটবল, তাই এখানে আসলে একটু ফিফা যদি কোনো পক্ষপাতিত্ব করে কিংবা কোনো রেফারির ভুল সিদ্ধান্ত, এগুলো তো অবশ্যই মেনে নেওয়া যায় না, এগুলো আরও নিখুঁত হতে হবে, তাই না, এই কাজটা করতে হবে। ওকে, আমরা কোনো রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই না। তারপর ফাহাদ বাদশাহ আমাদের সাথে জয়েন করেছিল, আপনি কেন হাসেন, হাসির ছবি পাঠিয়েছেন, আমি তো হাসির কথা কিছু বলিনি। ওকে, আর যেটা বলতে চাই, এই মুহূর্তে আমি যে গানটা শোনাবো, আমার গানটার নাম হচ্ছে টাকা, এটা আমার যে কম্পোজার ছিল গানটা, মিউজিক ডিরেক্টর খায়েম ভাই, আমার খুব প্রিয় মানুষ, আমার সবগুলো গানই সেই করেছিল। তা খায়েম ভাই এটার প্রথম দু তিন লাইন লেখার পর বললো যে এটা কমপ্লিট করো, তারপর আমি দুজনকে লিখতে দিয়েছিলাম যে লেখার জন্য, তো দুজন লিখেছিল, আমার পছন্দ হয়নি, মানে আমার ভালো লাগে নাই, আমি বলেছিলাম যে এরকম টাকা আছে কিন্তু শান্তি নেই, এই জিনিসগুলো নিয়ে একটু গান লিখতে চাই আর কি। অনেকেই দেখি যে টাকা আছে কিন্তু নানা রকম সমস্যার মধ্যে রয়েছে, কিন্তু আসলে টাকা না থাকলেও অশান্তি আছে, দুইটাই বিপদ, তো এইগুলো নিয়ে একটা গান লিখতে চেয়েছিলাম। তারপর যাই হোক, তাদের দুজন লিখে পাঠালো, আমার ভালো লাগলো না, তারপর আমি একদিন সন্ধ্যাবেলা বসলাম যে না একটা গান লিখবই, তারপর আমার মনের ভাবনা মাধুরী মিলিয়ে একটা গান লিখে ফেললাম, গুনগুন করে সুর করে ফেললাম, তারপর খায়েম ভাইয়ের কাছে গেলাম, সুর করে ফেললো। আচ্ছা, আর এখানে দুঃখজনক হচ্ছে যে আমার এই গানটাতে গিটার বাজিয়েছিল বাংলাদেশের বিখ্যাত গিটারিস্ট সেলিম হায়দার ভাই, উনি গত বছর মৃত্যুবরণ করেছেন, আমার খুব পছন্দের কাছের মানুষ ছিল, তো খুব খারাপ লাগে তার জন্য, তার মৃত্যুতে গিয়েছিলাম আমি, ওইটা নিয়েও কথা বলেছিলাম, ওইটা আর একটা আরও বড় হিস্ট্রি পরে বলবো, তার জানাজা এবং তার দাফন করার জন্য আজিমপুরে গিয়েছিলাম, এটারও একটা গল্প আছে, এটা কোনো এক সময় সুযোগ পেলে আবার বলবো নি। সেলিম হায়দার ভাই আমার এই গিটারটা বাজিয়েছিল আমার এই গানের মধ্যে। ওকে, তো গানটা শুনি, একটু ফানি গান আর কি, আর আমি তো শিল্পী না, একটু মাফ করে দিন, সুর টুর অনেক সময় একটু বেশুর হয়ে গেছে, তো গাওয়ার চেষ্টা করেছি আর কি, গানের নাম হচ্ছে টাকা। ওকে, শুনে ফিরে আসছি, একটু জানাবেন যে কেমন লাগবে, এটা কথাগুলো মন দিয়ে শুনেন, ভালো লাগবে।

ধরে, দাদা বলেছিল টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। টাকা মারাত্মক জিনিস।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।
4: শুনছেন ঢাকা FM 90.4। টাকা আছে শান্তি নাই, এটা একটু কঠিন কথা আর কি। টাকা না থাকলেও বিপদ, অনেকে বলে আর কি যে টাকা থাকলে এক দোষ আর টাকা না থাকলে হচ্ছে 100 দোষ। জীবনে চলতে গেলে, ফিরতে গেলে আসলে টাকা লাগে, কেন আর এখন জীবনযাত্রার কি বলে মানে এত এক্সপেন্সিভ হয়ে গেছে সব কিছু। আপনি দেখেন যে একটা সন্তানকে আপনি স্কুলে পড়াবেন, এবং আমি দেখি তো যে আমার বন্ধু বান্ধবের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, এত খরচ, মানে এটা আসলে একটা সাধারণ মানুষের পক্ষে যোগান দেওয়া খুব কঠিন। এবং আপনি দেখবেন যে বাংলা মিডিয়ামও লেখাপড়ার অনেক খরচ বেড়ে গেছে। কারণটা হচ্ছে যে খালি বাংলা মিডিয়াম আপনি মনে করলেন যে স্কুলের বেতন কম, কিংবা সরকারি জায়গায় পড়লেন, আপনার ওই যে তাকে কোচিংয়ে নিতে পড়াতে হবে, কিংবা একটা শিক্ষক রাখতে হবে, আগে কম টাকায় শিক্ষকরা পড়াতো, এখন একটা শিক্ষক রাখতে গেলেও একটা অনেক টাকার ব্যাপার, এই একটা ইস্যু থাকে। তারপর আবার দেখা যায় যে যাতায়াত ভাড়া কিন্তু প্রচুর চলে যায়। আমরা কিন্তু আগে বাসার কাছে একটা স্কুলে পড়তাম, হেঁটে চলে যেতাম, তাই না? এখন দেখবেন যে অনেকেরই, বেশিরভাগ মানুষেরই স্কুল বাসা এক জায়গায়, স্কুল এক জায়গায়, তো যাতায়াত করতেই দেখা যায় যে মাসে অনেক হাজার টাকা চলে যায় যাতায়াত ভাড়া। তো এই কারণে টাকা পয়সা তো লাগবেই, আপনার বিদ্যুৎ বিল, পানির বিল কিভাবে দিবেন টাকা ছাড়া? তো টাকা কিছু কামাতে হবে আর কি। হ্যাঁ, আর সাইফুরের মতো যারা রয়েছে, বিয়ে শাদী করবে, অবশ্যই একটু ইনকাম টিনকাম করতে হবে সব কিছু করে, কেন ইনকাম না থাকলে বিয়ে করলে খুব বিপদে পড়ে যেতে হয়। কেন ওই যে আবার মিষ্টি নিয়ে যেতে হয়, 1 কেজি মিষ্টি নিয়ে তো যাওয়া যাবে না, হ্যাঁ মিনিমাম 3 কেজি মিষ্টি নিয়ে যেতে হবে বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে। এই নানা রকম যন্ত্রণা আছে রে ভাই, এই কারণে টাকার আসলে অনেক কিছু দরকার। ওকে, ফেসবুকের মধ্যে অহনা ইসলাম, ধন্যবাদ ভাইয়া গানটি বাজানোর জন্য, গানটা খুবই সুন্দর হয়েছে। পাশের বাসার ভাবি এসি কিনার টাকা পেলো কই? আচ্ছা এটা বললাম আর কি, গানের মধ্যে বলেছিলাম, এই লিখতে লিখতে যা মাথায় আসলো এটা বললাম আর কি। ভাইয়ের পকেট থেকে আস্তে আস্তে জমিয়েছিল হয়তো। ওকে, তারপর কথা মনে আছে আবার, হ্যাঁ অহনা সুন্দর করে লিখেছে, সোহেল মাসুদ লিখেছে গানের কথা চমৎকার, ধন্যবাদ সোহেল ভাই। আমি গীতিকার নই, সুরকার নই, কিভাবে মানে শখ করি, মানে আগে কনফিডেন্সটা অনেক বেশি ছিল যে লিখতে হবে, যে একটা গান লিখি, একটা সুর করি, একটু গাওয়ার চেষ্টা করি, দেখি হয় কিনা। সবাই গাইতে পারে, আমি গায়ক না হলে কি হয়েছে, একটু গাই না? তো এরকম করে করে 12টা গান করে ফেলছিলাম। রিচি রহমান লিখেছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? সবাই কেমন আছে? ভালো আছে। গিট্টু মিয়া, আমাকে এক কাপ চা দাও। সাইফুর, এই যে রিচি আপু চলে আসছে, রিচিকে চা দাও, এক কাপ চা দাও, আর পরোটা দাও, আচ্ছা পেঁয়াজও দাও, সামান্তা একটু পেঁয়াজও দাও। আজ মুকুল ভাই আমার বিল দেবে, ওকে কোনো সমস্যা নাই, আমার মন একটু চাঙ্গা আছে আর কি, ওই যে আর্জেন্টিনা জিতেছে তো, আমি তো আর্জেন্টিনা সাপোর্টার বলে দিয়েছি, আর বিল দেওয়া লাগবে না আপনার, খান আপনি, সামান্তাও আর্জেন্টিনা সাপোর্টার, হ্যাঁ ওই বিল চাইতে পারে হচ্ছে। আপনি কি আর্জেন্টিনা সাপোর্টার হলে বিপদে পড়বেন, ওই গিট্টু মিয়া জোর করে দাম টাম রাখবে আর কি। সুরাইয়া আমাদের সাথে জয়েন করেছিল, সুরাইয়াকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। তারপর এনজি শাহাবু শাহাবুদ্দিন, অহনা ইসলাম লিখেছে, ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিল, এবার মেসি ইংল্যান্ডের বিপক্ষে ফু দিয়ে গোল করে দলকে জিতাবে। আচ্ছা এটা দেখা যাবে, খেলা হোক আগে, খেলা তো রাতে একটায় না, আচ্ছা দেখা যাবে, রাত 3টায় হলে খুব বিপজ্জনক হয়ে যায়। যদিও আমি সেদিন 2টা খেলাই দেখেছি, দেখে কালকে সারাদিন অস্থির লেগেছে, মানে হাত পা জ্বলা, মানে না ঘুমালে কি, সারা রাত না ঘুমালে তো বিপদ। তারপর সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, এরকম নানা রকম ঝামেলা, এ ফোন করছে, এ বলছে আবার তরকারি নেই, এ বলে ডিম নেই, এ বলে রাস্তায় যাবে কেমনে হাঁটু পানি, এই নানা রকম যন্ত্রণার মধ্যে কালকে দিনটা কেটেছে। আচ্ছা তারপর অহনা ইসলাম লিখেছে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রীকে অনেক সম্মান করেন, তিনি যেখানে যান তার স্ত্রী জোবেদা রহমানকে সাথে নিয়ে যান। সামান্থা হয়তো প্রেমিক সরকার বলতে সেটাই বোঝাতে চেয়েছে, ওকে, এটা তো ভালো। আর সবসময় আগেও সব দেশেই মানে ফার্স্ট লেডি উপাধি দিত না আগে প্রেসিডেন্টদের ওয়াইফদের, আর থাকে সবসময়। দেখবেন যে ট্রাম্পও যখন যায় তার স্ত্রী পাশে থাকে অনেক ইয়াতে, আবার রাষ্ট্রীয় অনেক মিটিংয়ে হয়তো তারা থাকে না, তারা যান একসাথে, এটা কোনো কিছু না, আপনার স্ত্রী আপনার সাথেই থাকবে এবং এটা আরও ভালো সুন্দর লাগে দেখতে। নিশাত তাসনিম আমাদের সাথে জয়েন করেছিল। মুকুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো? ভয়েসটা আচ্ছা, একটু কান লাল হয়ে গেছে, একটু প্রশংসা করছে আর কি। নিশাত বলছে যে আমার ভয়েসটা তার ভালো লাগে আর কি। তাই আমি তো ভয়েস টয়েস এগুলো কিছু জানি না, এগুলো আল্লাহ দেয় আর কি। আল্লাহ যেমন আমার মাথায় চুল দেয় নাই, গলায় কথা বলতে দিয়েছে, একটু কথা বলতে পারি, কথা বলি আর কি, এ করেই খাই তো, এই আর কি, একটু ভয়েস দিই বিভিন্ন জায়গায়, কমার্শিয়াল বিজ্ঞাপন টিজ্ঞাপন এই আর কি। তো এইখানে আমি জানি না কিছু, কান লাল হয়ে গেছে, প্রশংসা করেছে তো। যাক, নিশাত আমার জন্য দোয়া করবেন। শাহাবুদ্দিন আমাদের সাথে জয়েন করেছিল, রাফসান, তারপর মোহাম্মদ রিহাদ, তোমায় দেখেছিলাম ওই শ্রাবণ বেলায় জানালার ধারে আছো বসে, হয়তো বৃষ্টি আসার প্রতীক্ষায়, না জানি অমন করে কি যেন ভাবছিলে আনমনে, আমি চাতক পাখির ন্যায় চেয়েছিলাম তোমার ওই ভাবুক মুখের পানে, এই প্রত্যাশায় সখী একটি বার দেখা দাও আমায়, হোক না সে মনের ভুলে অথবা নিদারুণ অবহেলায়, আমি হাজারো কদম হয়ে ফুটে রব তোমার প্রতিটি শ্রাবণ বেলায়। বাপ রে বাপ, খুব সুন্দর হয়েছে রিয়াদ, খুবই ভালো লাগলো। আমাদের সামান্তা কই, সামান্তা একটু প্রশংসা করতে পারলো কবিতাটা যদি শুনত। তারপর মেঘমিলনে গানটি শুনতে চাই, নিশাত তাসনিমও শুনতে চেয়েছে, সামান্তাও শুনতে চেয়েছে। তা মেঘমিলনে গানটা শোনাবো কখন? একটা গানের পর, হ্যাঁ একটা গানের পরে মেঘমিলন গানটা শোনাবো। সাইফুল ভাই মনে হয় ডিপ্রেশনে চলে গেছে, আমাদের জাকারিয়া লিখেছে, সাইফুল ভাইকে বলো আমরা কি কাউকে বকা দিয়েছি। আচ্ছা, বকা তো দেয়নি। আচ্ছা, সমুদ্র প্রিয় আমার, সামান্তার সমুদ্র প্রিয়। সমৃদ্ধি তাবাসুম আমাদের সাথে জয়েন করেছিল, নুসরা, অনেকের এসএমএস দেখতে পাচ্ছি। তারপর লামিয়া জান্নাত, আসসালামু আলাইকুম ভাই, ওয়া আলাইকুম সালাম, আমি যুক্ত হয়ে গেছি রংপুর থেকে, আপনার শো শুনবো পুরো সময় জুড়ে, অনেক ধন্যবাদ লামিয়া, ভালো থাকবেন। আর প্রতি সোমবার বিকেল 5টা থেকে আমি থাকি আর কি আপনাদের সাথে, ওকে। ফেসবুকে অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম, সব পড়ে দিলাম, আর হোয়াটসঅ্যাপ তো ভরে গেছে অনেক কমেন্ট, এগুলো একটু পরে আমি শুনবো। তারপরে মেঘমিলন শোনাবো, কিন্তু তার আগে এই গানটা আমি আসলে কাটতে ফেলে দিতে চাই না, কারণ কবিতার গান আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে গানটা। আর সামান্তা একবার বলেছিল যে আমরা সবাই যদি গানটা মুখস্থ করে গাইতাম একসাথে, তাই না? খুবই সহজ একটা গান।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।
4: শুনছেন ঢাকা FM, আর ঢাকা FM তো শুনছেন, কি আর বলি। 6:24 ঘড়িতে, ঘন্টাও সময় দৌড়াচ্ছে। আর জ্যোতি কই গেল? জ্যোতিকে আজকে খুঁজে পাচ্ছি না, সামান্তাও খুঁজলো, জ্যোতি কই গেল? আচ্ছা জ্যোতি যদি আসে একটু আলো জ্বালাবেন। জ্যোতি রিচি, আসসালাম আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছে? নেন্সির একটা গান শুনতে চায়। আচ্ছা, এটা এখন তো অনেকগুলো গান দেখতে পাচ্ছি প্লে লিস্টে, সুন্দর সুন্দর, সুযোগ পেলে নেন্সির একটা গান পরের ঘন্টায় শুনিয়ে দিব। ওকে, নেন্সি ভালো গায় না, মেয়েটা ভালো গায়। আচ্ছা রিচিকে অনেক ধন্যবাদ, তার ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় রয়েছে। তারপরে এটাকে AR আইমান আমাদের সাথে জয়েন করেছিল। মুকুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আইমান চট্টগ্রাম থেকে। অনেক ধন্যবাদ আইমান। আর আপনি মনে হয় যে আজকে প্রথম আমাদের সাথে জয়েন করলেন, তাই না? যেহেতু আগে আপনার কোনো কমেন্ট টমেন্ট কিছু দেখতে পাচ্ছি না হোয়াটসঅ্যাপে। আর আমার নাম তো মুকুল, আপনি জানেন যে প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন। আমি আপনাদের মেহমান, সপ্তাহে একদিন থাকি, আশা করি আমার সাথেই থাকবেন। আচ্ছা, আর এদিক দিয়ে আমাদের গিট্টু মিয়া চাটা বানানো বাদ দিয়ে কখন কি করেছে আর্জেন্টিনাকে, নানা রকম ওই যে চোর বলছে কি কি বলছে, মানে যা তা, মানে মাথা বিগড়ে গেলে যেটা হয় আর কি, একদম সামান্তা একে কি ধরে কি কোথায় কি পাগলা গারদে আটকা দেওয়া যায় কিনা, দেখো তো এত পাগল হয়ে গেছে মনে হচ্ছে, কেমন জানি কথাবার্তার কোনো আগামাথা কিছুই বুঝে উঠতে পারছি না। ওই যে জাকারিয়া বলেছে না, ডিপ্রেশনে চলে গেছে। এত মানুষ ডিপ্রেশনে গেলে কি হবে ভাই? খেলাধুলা তো খেলাধুলার মতো রাখেন না, এটা নিয়ে এত ডিপ্রেশনে যাওয়ার কি আছে? আচ্ছা ওকে, নানা রকম কথা বলছে, সাহিত্য উপন্যাস রচনা করে ফেলেছে খেলা নিয়ে। জাকারিয়া লিখেছে, দেখি কোন জায়গায় মনস্থির করতে পারি, তারপর কিছু একটা করবো ইনশাল্লাহ, দোয়া করিও। কালকে তোমার ইউটিউব চ্যানেলে গিয়ে টুইন ওয়ান নামে একটা প্রোগ্রাম ছিল, ওইটার 39 এপিসোডটা দেখেছিলাম, আর তোমার ওই টাকা গানটাও জোশ হয়েছে। আচ্ছা জেনে খুব খুশি হলাম, টুইন ওয়ানটাও খুব সুন্দর একটা শো ছিল, তাই না? আমি আর শাহরিয়ার ভাই করতাম, তো শাহরিয়ার ভাই ডাক্তার পেশায়, তো এখন ব্যস্ত হয়ে গেছে, এই কারণে আর এটা করি না। আগে আমরা দুজন মিলে রেকর্ড করতাম আর কি, কোনো এক সময় যদি আবার সুযোগ হয়। খুবই ব্যস্ত ভাই, শুক্রবার খালি ছুটি পায়, সেদিন আবার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, এই কারণে আর এটা করা হয় না। আচ্ছা দিলওয়ালা আমাদের সাথে জয়েন করেছে, ঘরের মিস্ত্রি, সাথে আজকে কচু দিয়ে ছোট চিংড়ি দিয়ে ভাত খেয়েছি। আচ্ছা কচু দিয়ে ছোট চিংড়ি, চমৎকার। আমার তো আমার কচু আইটেম সব ভালো লাগে আমার। ওই যে বলে না যে কচু খাও, দাও আমাকে কচু দাও, যে বললে কচু, কচুর লতি, তারপরে যে কচুর ডাটাটা সিদ্ধ করে যে না, কচুর শাক, তারপর কচুর মাটির নিচে যে অংশটা থাকে ওটা দিয়ে ভালো লাগে। আচ্ছা যাই হোক, খেয়েছি, আহ কি মজা, বারবার খেতে মন চাইছে। বাজার থেকে কিনেছিলাম, জীবনের প্রথম কিনেছি, লজ্জা লাগছে, এখন থেকে মাঝে মধ্যে কিনবো, খেতেও লজ্জা নেই। আচ্ছা কচু খাবেন, লজ্জার কি আছে? বুঝতে পারলাম না তো, এটা তো খাবার, সবাই খাচ্ছে তো আপনি। হ্যাঁ মানে নামটা কচু, কোনো সমস্যা নাই। ভাবনা লিখেছে, জাস্ট লাভলি সং, বা থ্যাংক ইউ ভাবনা, আমার তো অনেক অনেক ভালো লাগলো তোমার গানটা, ধন্যবাদ মুকুল তোমাকে, আমাদের সবাইকে তোমার গানটা শোনানোর জন্য অনেক ধন্যবাদ, খুশি হলাম জেনে। আমি কোনো গায়ক নই, শখ করে এই 12 গান করেছিলাম, সেদিন একটা গান শুনিয়েছিলাম, আজকে একটা গান শুনালাম, গানটার নাম ছিল টাকা। যাক ভাবনার ভালো লেগেছে, আমারও ভালো লাগলো। আসসালামু আলাইকুম, আমিনুল আমাদেরকে জয়েন করেছে আমাদের সাথে আজকে প্রথম, কেমন আছেন ভাই? ভালো আছি। আর আমিনুল আপনি আমাদের সাথে জয়েন করবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, আমি থাকি, আমার নাম হচ্ছে মুকুল। ইয়াসিন সিলেট থেকে আমাদের সাথে জয়েন করেছিল, ইয়াসিনকে অনেক শুভেচ্ছা। তারপর কুলসুম, আরে কুলসুম না, গতদিনও আমি ভুলটা করেছি, কুসুম, কুসুম মানে ডিমের কুসুম যেটা, কুসুম ফ্রম সিলেট থেকে, নানা ভাই আমি আছি, ভালো নি ভাইয়া, একবার নানা ভাই ডাকতেছে আবার বলতেছে ভাইয়া, নানা ভাই ডাকেন না, এটা ভালো লাগে তো শুনতে। আচ্ছা নানা ভাই ভালো আছে, কুলসুম, আরে কুলসুম না কুসুম, আর চোখে খালি দেখি যে কুলসুম না কুসুম, কুসুম। আচ্ছা কুসুম, সবার আগে জাগবো কুসুম বাগি, কি জানি ছোটবেলা ছড়া পড়েছিলাম তো মনে হচ্ছে না। ওকে কুসুমকে অনেক ধন্যবাদ। তারপর অবসান ভাই লিখেছে, অনেক সুন্দর আপনার গানটা, কথাগুলো সত্য লিখেছি ভাই, লিখতে পেরেছি আর কি না। আচ্ছা যাক, জেনে খুশি হলাম। আপনার গানটা শুনে মনে হলো কষ্টের মধ্যে একটা সুখ আছে যা ওই অনেক টাকার মধ্যে নেই। আচ্ছা, আমি যে সেক্টরে জব করি এখানে অনেক অপশন আছে কিন্তু এগুলো আমার পছন্দ না। আমি কষ্ট করে চলি, তারপরও রাতে শান্তিতে ঘুমাই। এখন বাসার দিকে যাচ্ছি, কাল সকালে হবিগঞ্জ যাব শুনছি। অনেক ধন্যবাদ অবসান ভাই। আর বৃষ্টি হচ্ছে, সাবধানে যাবেন হবিগঞ্জে যাবেন। আর যেটা হলো যে আসলে একটু ভালো থেকে মানে সৎ থেকে কষ্টের মধ্যেও সুখ রয়েছে, এটা অনেকে বুঝতে চায় না। আর দেখবেন যে আপনি অসৎ পয়সা দেখা যায় যে অনেক আসে, আবার কোন দিক দিয়ে যায় চলে যায়, এরকম দেখবেন যে টাকা থাকে না কিংবা অন্য দিক থেকে একটা অশান্তি থাকে। তবে অসৎ উপায় না, সৎভাবে চেষ্টা করে আপনি বেশি টাকা কামালেও কিন্তু কোনো সমস্যা নেই। মানে এমন যে আপনাকে অসৎভাবে টাকা কামাতে হবে তা না, আপনি সৎভাবে আপনি বড় বিজনেসম্যান হয়ে যান না। এখানে তো ইসলামও মানা করেনি কিংবা মানুষও মানা করেনি, তাই না? কত বাংলাদেশে তো আছে না, এত দেশ ঠিক তো না, অনেক মানুষই রয়েছে যারা সৎ পথে, অনেক প্রতিষ্ঠান রয়েছে, নাম বলা বলছি না রেডিওতে, যারা ভালোভাবে ব্যবসা করে বড় হয়েছে, অনেক বিশাল প্রতিষ্ঠান করেছে। ওকে, আপনার প্রতি শুভকামনা রইল অবসান। আনজামিউর শুনছি রংপুর থেকে, মুকুল ভাই অনেক ধন্যবাদ আনজামিউরকে। তারপর গিট্টু মিয়া লিখেছে, ভাবনাকে শুভেচ্ছা জানিয়েছে, অনেকদিন পর আপনাকে পেয়ে খুশি হলাম, একটু বসেন, আপনার জন্য দেড় কাপ চা বানিয়েছি। আচ্ছা, এক কাপের জায়গায় দেড় কাপ চা দিচ্ছে আর কি ভাবনাকে, ভালোবেসে, শুক্রিয়া আপু। নেন্সির গানও আমারও ভালো লাগে, অনেক ধন্যবাদ। ওকে, ও রিচিকে চা দিচ্ছে, ভাবনাকেও চা দাও। আর গিট্টু, এইসব আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে এরকম গালাগালি করা যাবে না, আমি কিন্তু এসএমএসগুলো পড়িনি, এভাবে গালাগালি করলে ঠিক না। আচ্ছা, তারপর আমি আপনাকে নানা ভাই ডাকবো, আপনি আমাকে নাতনি বলে ডাকবেন, কোনো সমস্যা নাই। নাতনি কি খবর, নাতনি কোন ক্লাসে পড়ে একটু জানতে চাই, আমার নাতি কোন ক্লাসে পড়ে, আর নানা ভাই ভালো আছি? হ্যাঁ, আচ্ছা, গানে যেতে চাই, আমাদের সামান্তা পালিয়েছে, বুঝতেই পারছি কোথা নাই, ওই সে বলেছিল হঠাৎ করে চলে যাবো আমি আর কি, মানে ওই যে কিছু আবেগী কথাবার্তা বলে না, হঠাৎ করে যখন আমি চলে যাবো তখন বুঝতে পারবো যে আমি কেমন ছিলাম, আমাকে তোমরা মিস করো না, এরকম আর কি। ভালো, যাই হোক, গান শুনতে চাই। আরো দুজন শুনতে চেয়েছিল মেঘ মিলনে, তানজিব সরোয়ার এবং সোমা, এটা কি ডুয়েট গান নাকি মনে করতে পারছি না, খালি তানজিবের না ভয় শুনতাম। আচ্ছা দেখি,

0: আছেন তো ফিলে, মাগার কত জন্য আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।
1: একটা ডিম খেয়ে ফেললাম, ওই যে নাস্তার একটু ক্ষুধা লেগে গেছে কথা বলতে বলতে। তো একটা আম্মা সবসময় একটা ডিম সিদ্ধ দিয়ে দেয় আমার ব্যাগের মধ্যে, বলা যায় একটা ডিম খেয়ে ফেলবে। আর এগুলো সুবিধা হচ্ছে যে অন এয়ারে তো ধরেন খাওয়া নিষেধ, প্রোগ্রাম কখন আবার গিয়ে আবার ভাজি টাজি দিয়ে খাবো, এ কারণে একটু শুকনা শশা ডিম রুটি কলা এগুলো থাকলে টুকটাক করে খেয়ে ফেলা যায়। ওকে, অহনা ফেসবুকে লিখেছে, ক্রিকেটে বাংলাদেশের বিশ্বকাপ জয় আর ফুটবলে ব্রাজিলের হেক্সা জয়ের অপেক্ষা করতে করতে আমার মাথার সব চুল সাদা হয়ে যাবে। আচ্ছা গিট্টু, শুনেছো তো অহনা কি লিখেছে? আচ্ছা, তবে ক্রিকেটে বাংলাদেশ আসলে বুঝি না, মানে আমি হতাশ হয়ে গেছি যে এবার জিম্বাবুয়ের ট্যুরটা ঘটনা হয় যে দেশে আসলে বাঘের মতো সবাইকে হারিয়ে দেয়, কিন্তু বিদেশে গেলে জানি বাংলাদেশ কেমন হয়ে যায়। এদিকটা একটু মনোযোগ দিতে হবে আর কি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এবং খেলোয়াড়দের সবাইকে, যে কাহিনীটা কি, মানে এগুলো একটু গবেষণা করতে হবে। দেশে একদম ধরেন পাকিস্তানকে হারিয়ে দিল ইচ্ছামতো, নিউজিল্যান্ড মানে কেউ কিছু না, কিন্তু দেশের বাইরে গেলে জানি কেমন ওলট পালট হয়ে যায়। বিশ্বকাপের কারণে আপনারা অনেকে হয়তো জিম্বাবুয়ের সাথে তারা কি করেছে খবরটা পাননি আর কি, অনেকে দেখেছে যারা খেলা পছন্দ করে তারা অবশ্যই জানে। আচ্ছা যাই হোক, আর আফ্রিদা ওয়াসিমা আমাদের সাথে জয়েন করেছিল। আফ্রিদা ওয়াসিমা ভাইয়া কেমন আছো? ভাইয়া ভালো আছি, আর আপনি কেমন আছেন? আমি আশা করি যে আপনিও ভালো আছেন। ওকে, সামান্তা লিখেছে টাকা গানটা অনেক সুন্দর হয়েছে। বাহ, সামান্তা তো এখনো বেঁচে আছে, বেঁচে তো থাকবে এই দীর্ঘদিন, মানে ও আছে আর কি, আমি তো ভেবেছিলাম যে পালিয়ে গেছে আর কি। স্কুল পালানো মেয়ে তো, স্কুল পালিয়ে যে বান্ধবীর বাসা বসে থাকে, অনেক ঘটনা আছে। আজকে পালানোর কথা ছিল তার, কিন্তু সে এখনো পালায় নেই, কারণটা কি বুঝতে পারলাম না। শুরুতেই বলছে যে আজকে আমি একটু চলে যেতে পারি হঠাৎ করে, প্রায় শোয়ের মাঝখান দিয়ে এসে বলে যে আমি চলে যেতে পারি হঠাৎ করে। আচ্ছা, টাকা গানটা অনেক সুন্দর হয়েছে জেনে খুশি হলাম। দিলওয়ালা লিখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা একে অপরকে উপহার দাও, এতে ভালোবাসা বাড়ে। চমৎকার, খুব সুন্দর একটা কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি, আমি এটাও পড়েছিলাম কোন একটা ইয়াতে, আমাদের নবীজির কথাটা খুব সুন্দর, মানে তোমরা একে অপরকে উপহার দাও, এতে ভালোবাসা বাড়ে। এবং সত্যি তাই, আপনি আর উপহারের কোনো মূল্য নেই, মানে আপনার যে অনেক দামি কিছু দিতে হবে না, ছোট একটা কিছু আপনি উপহার দিতে পারেন। শুধু উপহার নয়, আপনি এই যে আমাদের বাসার পাশের বিল্ডিংয়ে যে আন্টি থাকে, উনি দেখি কিছু খাবার রান্না করলে বাটি দিয়ে আমাদের বাসায় পাঠিয়ে দেয়, আম্মাকে দেয়। আবার আম্মা কিছু রান্না করলে ওদের দেয়, ছোটখাটো জিনিস। ধরেন কেউ একজন শুটকি ভর্তা খেতে পছন্দ করে, অনেকে আছে না, শুটকি ভর্তা করছে, তখন আন্টি বলছে যে এরকম গন্ধ বেরোয়েছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, তখন তাকে আবার তার বাসায় পাঠিয়ে দিল। অনেকে আবার শুটকি খেতে পছন্দ করে না, তাই না? আমার এক বন্ধু আছে, সে বাসায় নিষেধ করে দিয়েছে যে আমি বাসায় থাকলে শুটকি রান্না হবে না, মানে আমি বাইরে গেলে তোমরা শুটকি খাবো আর কি, এরকম একটা অবস্থা। আমি ঘর থেকে বেরোবো, তারপর শুটকি রান্না করবো আর কি, একদম কড়া ইনস্ট্রাকশন, বুঝছেন? শুটকি সহ্যই করতে হয় না গন্ধ। তো সে একদম বলেছে আমি ঘরে থাকলে যাতে শুটকি রান্না না হয়, ঘরের যে বলে না আর কি, গুরুজন যে ঝাড়ি মারে আর কি, সে বলেছে আর কি। তখন তার বউ হয়তো, সে বাইরে গেলে শুটকি রান্না করে খায় কিনা যায় না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার কিন্তু প্রচণ্ড মজা লাগে, শুটকি ভর্তা ভাজি সবই ভালো লাগে, শুটকি রান্নাটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, তারপর সামান্তা লিখেছে চা বানানোর খবর নাই, ব্রাজিল ফ্যান। আচ্ছা, ঠিকই বলেছে, একদম বিরক্তিকর, দোকান চলবো কিভাবে খবর নাই, পেটের মধ্যে ভাত নাই, সে খালি আছে ব্রাজিল নিয়ে, ব্রাজিল নিয়ে, তাই না? সামান্তার ঠিকই বলেছে। উম্মে রায়হান, মুকুল ভাইয়া একটা গানের অনুরোধ রাখছি, বাজাতে চেষ্টা রাখবেন। আচ্ছা, অনুরোধও রাখছেন আবার বাজাতে চেষ্টা রাখবেন, বাজাতে চেষ্টা করবেন বললে ভালো হয়। আচ্ছা, আমি তোমাকে বলে দিব। আচ্ছা,

আচ্ছা ধরতে পেরেছি, আমি খুঁজে বের করবো দেখি। আমি তোমাকে বলে দেব। আচ্ছা পরের ঘন্টা বাজাতে হবে, এই ঘন্টা তো আবার আজানের বিরতিতে যাব। আচ্ছা রেজওয়ান ইসলাম শান্ত আমাদের ভদ্র ছেলেটা চলে আসছে। ক্যান ইউ প্লে ফিল দ্য ম্যাজিক ইন দ্য ইয়ার বাই ম্যাজিক সিস্টেম? আচ্ছা আমি তো ইংরেজি গান সম্পর্কে খুব কম জানি, আচ্ছা আমি একটু খুঁজে বের করতে হবে আর কি যে আমি এটা আসি কিনা। হ্যাঁ ফিল দ্য ম্যাজিক না, আচ্ছা ইন দ্য ইয়ার বাই ম্যাজিক সিস্টেম, আচ্ছা থাকার কথা না মনে হয়, আচ্ছা তারপর দেখবো। আর রিজওয়ান শান্তকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর সামান্তা লিখেছে আমি আছি, সামান্তা খুশি হলাম আমি থাকার জন্য, ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা ছিল। তারপর আচ্ছা অনেকে অনেক কথা লিখেছে হোয়াটসঅ্যাপও, অনেক কমেন্ট, কোন দিকে যাবো বুঝতে পারছি না। দিক কয়টা? চারটা না, একদিক মানে সামনের দিক, পিছন দিক, ডান দিক, বা দিক, চারটা। আবার কোনাইচ্ছা দিক আছে না, কোনাইচ্ছা ওই যে সামনে পিছিয়ে মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে একটা চলে যাবে কোনাইচ্ছা, কোনাইচ্ছা দেখতে হতো আছে। কোন দিকে যাই আমি বলতে বোঝাতে চাচ্ছি যে হোয়াটসঅ্যাপে যাবো নাকি ফেসবুকে যাবো নাকি গানে যাবো নাকি কি করবো বুঝতে পারছি না আর কি। যাই হোক কারণ কথা কম, নেন্সির একটা গান শুনতে চেয়েছিল, কে জানি কে শুনতে চেয়েছিল, আচ্ছা যেই শুনতে চাক আমি শুনতে চেয়েছি, ঝাল খেতে ইচ্ছে করছে ভীষণ। হ্যাঁ গিট্টু সামান্তা দেখো তো একটু ঝাল টাল পেঁয়াজু দাও তো আমাকে, পেঁয়াজু দাও ঝাল করে, পেঁয়াজু একটু পেঁয়াজ মরিচ কেটে পেঁয়াজুর মাখনির মধ্যে মরিচ দিয়ে দাও বেশি করে। মাঝে মাঝে এমন হয় কেন আপনাদের, কেমন হয় এমন তো মাঝে মাঝে আমার প্রচণ্ড ঝাল খেতে ইচ্ছে করে, আমার মিষ্টির প্রতি কোনো আকর্ষণ নেই, খালি ঝাল খেতে ইচ্ছে করে। হ্যাঁ গান শুনি, কি সুন্দর গান।

0: বাংলাদেশের একটি প্রতিনিধি দল কাতারের বর্তমান আমির, রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে দোহা সফর করবেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নিজেদের কর্তৃত্ব দাবি করায় মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ বৃদ্ধি পেয়েছে। ইরান আজ বাহরাইন, কুয়েত, ওমান ও জর্ডানে হামলার দাবি করেছে। ইরানের দক্ষিণ উপকূলে ওয়াশিংটনের পুনরায় বোমাবর্ষণের জবাবে মার্কিন সামরিক ঘাঁটিতে এই হামলার কথা জানিয়েছে তেহরান। এই উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, এই সংঘাত ভয়াবহ পরিণতি ডেকে আনবে। চলতি গ্রীষ্মকালীন তৃতীয় দফা অব্যাহত তাপপ্রবাহে বিপর্যস্ত পশ্চিম ইউরোপ। বিধ্বংসী এই তাপপ্রবাহের কারণে ভয়াবহ দাবানল সৃষ্টি এবং তাপজনিত কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি হচ্ছে। ফ্রান্সে আজ প্যারিসের কাছে একটি ঐতিহাসিক বনে দাবানল ছড়িয়ে পড়ে। স্পেনের আলমেরিয়ায় প্রলয়ংকারী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৩তে পৌঁছেছে এবং এখনও ১০ জন নিখোঁজ রয়েছে। এই চরম ভাবাপন্ন আবহাওয়ায় জার্মানিতে ফসলের ক্ষতি ছাড়াও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হ্রাস এবং গুরুত্বপূর্ণ নৌপথে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রতিবেশী দেশ ইতালিতে চলতি সপ্তাহে ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ডের সম্ভাবনা রয়েছে। ব্যাংককের জনপ্রিয় একটি পানশালায় গত মধ্যরাতে অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নি নির্বাপন কর্মীরা আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ার পরেও এই ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথমে সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মোকাবেলা করবে। আগামীকাল যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় ম্যাচটি শুরু হবে। বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। হকি। ওমানের রাজধানী মাস্কাটে জুনিয়র AHF কাপ নারী হকিতে বাংলাদেশ দল তাদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত দশটায় খেলা শুরু হবে। এর আগে গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে 6-0 গোলে হংকং চায়নাকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা 11টা থেকে আগামী 24 ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী বরিশাল সফরে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী। গৌর নদীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান। জনগণ পাশে থাকলে কোনো বাধাই দেশ পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করতে পারবে না। ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মতবিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি। নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা অব্যাহত রাখতে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দাঁড়িয়েছে 200 মেগাওয়াটে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। হরমুজ প্রণালীর ওপর ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ের নিয়ন্ত্রণ দাবি। মধ্যপ্রাচ্যে

0: উত্তেজনা বৃদ্ধি, সংঘাতের পরিণতি হবে ভয়াবহ, সতর্কতা জাতিসংঘে। এবং ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু আগামীকাল রাতে, প্রথমটিতে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। খবর শেষ হলো।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ। বাদলা।

0: র্যাপিড ফায়ার করবো আমরা একটু দুজনকে নিয়ে করতে চাই। প্রথমে রাফি ভাইয়ের কাছে যেতে চাই, সেটা হচ্ছে খুব দ্রুত যাবো আমরা। র্যাপিড ফায়ারটা হচ্ছে এরকম, পাহাড় নাকি সমুদ্র?
1: পাহাড়।
0: সূর্যোদয় নাকি সূর্যাস্ত?
1: সূর্যোদয়।
0: দেশ ভ্রমণ নাকি বিদেশ ভ্রমণ?
1: দেশ ভ্রমণ।
0: বাজেট ট্রিপ নাকি বিলাসবহুল ট্রিপ?
1: বাজেট ট্রিপ।
0: ক্যামেরা নাকি ড্রোন?
1: ড্রোন।
0: এক কথায় ভ্রমণ বলতে কি বোঝান?
1: ভ্রমণ আমার কাছে অভিজ্ঞতা, ভ্রমণ আমার কাছে ভালো লাগা, এটা আমার ভেতর থেকে আসে, এটা আসলে আমি বোঝাতে পারবো না। আমার মনে হয় যে আমি এক সপ্তাহের মধ্যে যদি একটা ট্যুর প্ল্যান না করি, আমি হয়তো আমার হয়তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এটা আমি এক্সপ্লেইন করতে পারবো না।
0: ক্রিয়েটিভ গড অ্যানসার। এমন একটি জায়গার নাম বলুন যেখানে বারবার যেতে চান।
1: আমি বান্দরবান
0: বারবার যেতে চান?
1: বারবার যেতে চাই।
0: আমার
1: মনে হচ্ছে আমি শেষ করতে পারবো না পুরো বান্দরবান ভাই। আমি বান্দরবান মনে হয় এখন পর্যন্ত সবই ঘুরে ফেলছি, কিন্তু আমার
0: একটু একটু হাইপেই দিই। This is the only one place, যদি বাংলাদেশের কথা বলতে হয়, আই ওয়ান্ট টু গো ওয়ান্স এগেইন, আমার বারবার যেতে ইচ্ছা হয় এখানে। এমন একটি খাবারের নাম বলুন যা শুধু ভ্রমণের জন্য হলেও একবার খেতে চান।
1: মানে
0: এমন একটি খাবারের নাম বলুন যা শুধু ভ্রমণের জন্য হলেও একবার খেতে যেতে চান।
1: মানে যেই খাবারটা আমি আবার রিপিট
0: খেতে, আবার খেতে চাই। হ্যাঁ, ওখানে ভ্রমণের জন্য হলো ওখানে
1: টাঙ্গুয়ার হাওড়ে একটা, ওরা একটা ফিশ টাঙ্গুয়ার হাওড়ে আর কি, ওদের হাওড় থেকে ধরা কিছু ফিশ হচ্ছে গিয়ে কুক করে দেয় আপনাকে,
0: সেটা সি ফিশ।
1: সি ফিশ না, হাওড়ের
0: ফিশ,
1: হাওড়ের মাছ,
0: একদম ফ্রাই
1: ফ্রাই করে না তরকারি, মানে রান্না করে
2: সবভাবেই খেতে
1: ভালো লাগে। হাওড়ের ফিশটা ওরা হচ্ছে গাল করে আপনাকে, সেটা খেতে আমি আবার যাব।
0: থ্যাংক ইউ সো মাচ রাফি ভাই, আমি একেবারে জিসাপুর কাছে চলে যাবো এখন র্যাপিড ফায়ারে। পাহাড় নাকি সমুদ্র?
2: সমুদ্র।
0: মিলে গেল তো?
2: মিলে
1: সরি, পাহাড় ও সমুদ্র, এই কারণে আমি দুটোটা ঘুরি।
0: সূর্যোদয় নাকি সূর্যাস্ত?
2: সূর্যোদয়।
0: দেশ ভ্রমণ নাকি বিদেশ ভ্রমণ?
2: দেশ।
0: এটা কি দেশের জন্য বলছেন না হচ্ছে বিদেশে তো অনেক সুন্দর জায়গা আছে?
2: অনেক সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর জায়গা আছে। ইনফ্যাক্ট আমার ড্রিম ডেস্টিনেশনও কিন্তু দেশের বাইরে,
0: সুইজারল্যান্ড। ইউ টোল্ড মি
2: ইউরোপ, ফুল
0: ইউরোপ, ফুল ইউরোপ। ওকে,
2: বাট দেশে আসলে যে শান্তিটা আছে আসলে ওটা আসলে অন্য কথা।
0: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
3: দ্য ট্রাভেল শো, লেটস গো দ্য রিদম অফ জার্নি।
0: হাজারটা মানুষের ভিড়ে যখন হারিয়ে যাই, কখনো নিজেকে চুপ করে বসে থেকে হয়তো কোনো জায়গায় ভাবি, ঘুরতে পারলে হয়তো মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। পৃথিবীর কোন মানুষ আছে, কোন মানুষ নেই, আসলে আছে না নেই, যারা আসলে ঘুরতে ভালোবাসেন না? আমার মনে হয় সেই মানুষটা স্বাধীন হয়, সেই মানুষটা নিজেদের মতো করে নিজেদের জায়গাটা প্রমাণ করতে ভালোবাসে। আর সেটা যখন হয় প্রিয় মানুষ সাথে থেকে, তাহলে কথাই নেই। ইয়েস, প্রিয় মানুষ সাথে থাকলে আসলে ঘোরাঘুরি, ভালো লাগার জায়গাটা কতটা আনন্দের সাপোর্টিভ হয় সেটার উদাহরণ আজকে ঢাকা এফএম দিয়ে যাবে। আমি আজকে বিশেষ দুজন মানুষকে আমাদের এই হট সিটে এবং ঢাকা এফএম এর স্টুডিওতে আমন্ত্রণ করেছি। আমি একেবারে এক্সপ্লেনেশন শুরুতে পরে করব, তার আগে আমি একেবারে পরিচয় দিয়ে দিচ্ছি। রাফি এবং হচ্ছে জিসা আপুকে ওয়েলকাম ঢাকা এফএম, লেটস গো উইথ আর জিহাসিব শোতে।
1: ধন্যবাদ ভাই আমাদেরকে ঢাকার জন্য।
0: অ্যান্ড আপুকে অলরেডি ইন্ট্রোডিউস করা হয়েছে, আগের শোতে ছিলেন, চমৎকার কথা বলেছেন এবং অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন, সেটা নিয়ে আমরা আরও বেশি কথা বলবো। শুরুর জায়গাটা বলছিলাম, ঢাকা এফএম ফর দ্য ফার্স্ট টাইম কোনো কাপল, যে মানুষগুলো আসলে ট্রাভেলিং নিয়ে প্রচুর কথা বলেন, অনেক অনেক কাজ করেন, ক্যামেরার পিছনে থেকে কাজ করেন, আসলে ক্যামেরার সামনে সবাই আসতে অনেকেই মনে করেন নিজেকে একটু প্রমোট করি, সবাই দেখুক জানুক, কিন্তু এই মানুষ দুজন তাদের জায়গাটাকে সবসময় প্রকাশ করেছেন বিহাইন্ড দ্য সিনে রেখে, দেখিয়েছেন দেশকে, দেখিয়েছেন, প্রমোট করেছেন বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা। এই গল্পগুলো আগের পর্বে আমরা শুনেছি জাস্ট মিনিটের যে বিশেষ মানুষ, যার ভয়েস আবার সবসময় মানুষ শুনেছেন, যে জেসি আপুর কাছ থেকে আজকে ওনারই হাজব্যান্ড আমাদের এই শোতে আমন্ত্রিত হয়েছেন। শুরুতেই জানতে চাইবো একেবারে রাফি ভাইয়ের কাছ থেকে, কেমন লাগছে কিংবা আপনি আপুর সাথে কাজ করে এতদিন ধরে এই পুরো জার্নিটা ছোট করে জানতে চাই।
1: ভাইয়া আসলে ওর ব্যাপারে বলতে গেলে খুবই ক্রিয়েটিভ, সেই ছোটবেলা থেকে আমি যখন থেকে ওকে চিনি, মানে আমরা সেম স্কুলে পড়তাম, তখন থেকে একটা ফ্রেন্ডশিপ ছিল। তো পরে তো আমাদের পারিবারিকভাবেই বিয়ে হয়ে গেল,
0: মাশাআল্লাহ।
1: তো ও অনেক ক্রিয়েটিভ, সো ওর সাথে কাজ করতে করতে আমার তো আসলে আমি প্রথম থেকে আমাদের এটা প্যাশন ছিল, আমরা অনেক ঘুরতাম।
0: মানে জিসা আপু ক্রিয়েটিভ বলে আপনি ওনাকে ভালোবেসেছেন?
1: ব্যাপারটা এরকমও না,
0: এরকমও বলা যেতে পারে, হোয়াই নট।
1: ওর ক্রিয়েটিভিটি আমার অনেক ভালো লাগে, মানে
0: মেয়েটা আপনাকে অ্যাট্রাক্ট করেছে।
1: এক একজন মানুষ এক একটা জিনিস চায়, যে আমার ওয়াইফ একটা ভালো শেফ হবে, আমার ভালো রান্না বাড়া করে খাওয়াবে, ও মানে এক একজন মানুষ এক একটা ইচ্ছা।
0: অল অর্ডার পেয়ে গেছেন?
1: তবে আমার হ্যাঁ ভাই, আমার আমি ছোট আমি তো আলহামদুলিল্লাহ বলি, কারণ আমার হচ্ছে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি পুরো পৃথিবীটা ঘুরে দেখবো। এটা একা করব না সাথে কাউকে নিয়ে করব, সেটা কখনো প্ল্যান হিসাবে ছোটবেলায়
0: করতে পারিনি। আমি বলেছিলাম যে ইউ আর লাকি।
1: হ্যাঁ, তো আবার আমি পরে চিন্তা করলাম যে ওর সাথে আমার সবকিছুই ভালো মিলতেছে, সবকিছুই সিঙ্ক করতেছে। তো আমরা দেশ বিদেশ ঘুরতেছি আলহামদুলিল্লাহ, আপনাদের সাপোর্টে হোক বা দোয়াই হোক। তো এখন ভালো লাগছে, খুবই ভালো লাগছে, আমি ওর পাশে বসে কথা বলতে পারছি, আমার এটা খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ।
0: ভিডিওতে কখনো আসা হয়নি, ফার্স্ট টাইম এভাবে এসেছি।
1: আমি কখনো কথা বলি নাই,
0: এটা বলেছিল। কিন্তু আপনি ব্যাক সাইডে থেকে যেভাবে কমিউনিকেশনের পার্ট সবকিছু সাপোর্ট করা, এটা আসলে অনেক বড় প্রাপ্তি। এটা আমি আমি আমি শব্দটা উনার বলবো না, আপনাদের নিজেদেরই আসলে জায়গাটা তো নিজেরাই তৈরি করেছেন।
1: আমি আসলে একটা জব করতেছি পাশাপাশি, ওর ওকে এই এটার পেছনে সময় দিচ্ছি, মানে সব মিলে আমার জন্য অনেক সময় অনেক ফ্রাস্ট্রেটিং হয়ে যায় যে এত কিছু একসাথে ম্যানেজ করাটা কিভাবে সম্ভব। বাট করতেছি, মানে এটা ভালো লাগা থেকে প্যাশন থেকে এটা কন্টিনিউ করে যাচ্ছি।
0: জিসাপুর কাছে জানতে চাচ্ছি যে এই সাপোর্টটা আপনাকে, মানে আগের শোতে বলেছিলাম প্রশ্নটা, এখন ছোট করে কিউট আনবো এটার সাথেই, এই সাপোর্টটা আপনাকে কতটা উৎসাহ দিচ্ছে?
2: আসলে এই সাপোর্টটা ছাড়া আসলে এখানে আসাটাই পসিবল ছিল না আমার জন্য। কারণ শুরু থেকে আপনি হয়তো দেখতে পাবেন, একটা ভিডিও যখন আপনি করতে চাচ্ছেন আপনার একজন ক্যামেরাম্যানের সাপোর্ট লাগছে, রিসার্চ করার জন্য হয়তো আপনি রিসার্চটা নিজেই করে ফেলতেছেন, কিন্তু ওই তো কমিউনিকেশন হ্যান্ডেল, দেন হচ্ছে অডিয়েন্সের ফিডব্যাকটা নেওয়া, অ্যান্ড ফিডব্যাক নিয়ে সেই অডিয়েন্সের ফিডব্যাকটা হচ্ছে আপনার ব্র্যান্ডকে জানানো, এভরিথিং ইজ হিউজ প্রসেস। মানুষ তো জাস্ট একটা ভিডিও দেখে, একটা কমেন্ট করে, দে আর থিঙ্কিং ওকে ডান, বাট আমাদের এটার পিছনে রিসার্চ করতে হয়, প্ল্যান করতে হয়, স্ক্রিপ্টিং করতে হয়, শুটিং করতে হয়, এডিট করতে হয়, পোস্ট করতে হয়, অ্যান্ড পোস্টের মধ্যে যেসব কমেন্টগুলো আসে, লাইক এটা তো একটা চলমান প্রসেস, আমি একটা পোস্ট দিয়ে দিয়েছি, এটা তো দুই বছর পরেও মানুষ কমেন্ট করবে, প্রতিনিয়ত এই কমেন্টগুলো ট্র্যাক করা, ফিডব্যাকগুলো নোট ডাউন করা, অ্যান্ড সেগুলো হচ্ছে ব্র্যান্ডকে আবার জানানো। অ্যান্ড আমরা আবার আরেকটা কাজ করি, আমাদের আলাদা একটা টিম আছে যেখানে হচ্ছে কি ওই আমরা যে ফিডব্যাকটা দিয়েছি, ইট ক্যান বি আ রেস্টুরেন্ট, ইট ক্যান বি আ রিসোর্ট, এনিথিং, বা ইট ক্যান বি এনি ব্র্যান্ড, সো ওইটা কি তারা আসলেই কি ওটা ফলো আপে রাখছে কিনা, কাজ করতেছে কিনা ওটা নিয়ে আমরা একটু ওটা আর কি ট্র্যাক করার ট্রাই করি। সো এটা না অনেক বড় একটা প্রসেস, আমার পক্ষে আসলে একা অনেকটা অনেকটা মানে টাফ হয়ে যেত আসলে। আসলে ওনা থাকলে এটা আসলে পসিবলই ছিল না, ও আছে বলে আমরা একটা প্ল্যান করে ফেলতে পারি, লাইক আমি এখন এখানে বসে আছি, আধা ঘন্টা পরে আমি ঢাকায় থাকবো কিনা আমি জানি না, আমার যেতে যেতে আমার মনে হলো আমি এখন ঢাকায় থাকবো না, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি, আপনি এক ঘন্টা পরে আমাদেরকে ফোন দিয়ে দেখবেন আমরা কক্সবাজারের কোনো ফ্লাইট নিয়ে চলে গেছে। সো হুটহাট এই যে আমি করতে পারছি, এই এই সাপোর্টটা না থাকলে আসলে পসিবল না। আমার পাশে যদি এমন একজন হতো যাকে আমি বলবো ভালো লাগতেছে না চলো একটু ঘুরে আসি, অ্যান্ড সে বলবে পসিবল না, ব্যস্ততা আসলে এখনো আছে, অনেক জবাবদিহিতা থাকে, অ্যান্ড অফিস করলে তো ভাই আপনি একটা ব্র্যান্ডের কাছে জবাবদিহিতা, আমার প্রতিনিয়ত 10টা ব্র্যান্ডের কাছে জবাবদিহিতা প্রতিদিন, সো এটা আরো টাফ। বাট যদি পাশের মানুষের যদি সাপোর্টিভ না থাকে, এই যে এই সিচুয়েশনে এতগুলো ব্র্যান্ডের কাজ পড়ে আছে, এই সিচুয়েশনে আমরা যাব, যদি আমার পাশের মানুষটা যদি এরকম করতো তাহলে কিন্তু আমি আসলে একটা গুন্ডির মধ্যে আটকে থাকতাম, বের হয়ে আসতে পারতাম না। আমার পাশের মানুষটা সাপোর্টিভ বলে বলবো ওকে জিসা আমাকে 5 মিনিট টাইম দাও, আমি ল্যাপটপ মাইক সবকিছু একটু গুছাই, এরপর চলো পরের ফ্লাইটটা ধরে। তো কতটা সাপোর্ট আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কেউ নজর দিবেন না প্লিজ, বাট কতটা সাপোর্ট আমি পাচ্ছি আই গেস বুঝে গেছো।
0: পরের ফ্লাইট ধরার আগে আবারও বলছি যে যেখান থেকে দেখছেন শুনছেন আপনারা, কিন্তু ঢাকা ফেমের এই নিয়মিত আয়োজন সবসময় আপনারা আসলে উৎসাহ দিচ্ছেন বলে আজকে এটা হচ্ছে। আপনারা কিন্তু আমাদেরকে শুনছেন একইভাবে কিন্তু দেখতেও পাচ্ছেন, আমাদের ফেসবুকে ঠিকানা হচ্ছে facebook.com/ilovethakafm, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904, অর্থাৎ রিদম অফ ইউর জার্নি ট্রাভেলিং। এটা আসলে অন্যরকম একটা পেশেন্স, অন্যরকম একটা ভালো লাগা। শুরুর শব্দে একটা কথা বলেছিলাম যে আসলে ক্রিয়েটিভ বিষয়গুলো আসলে অদ্ভুত রকম ভালো লাগা আপনাকে দিবে, যতক্ষণ পর্যন্তটা সেটা আপনাকে ফিল করাবে, আপনি সেটাকে এনজয় করবেন। জাস্ট এ মিনিট ক্রিয়েট না হলে আজকে ওনারা এই মুহূর্তে এখানে হয়তো থাকতো না। এটা ক্রিয়েট হয়েছে বিকজ অফ দ্যাম, তারা চিন্তা করেছে, ভেবেছে আসলে ট্রাভেলিং নিয়ে কিছু করা যেতে পারে। এই ট্রাভেলিংয়ের জায়গাটা যে আসলে কতটা ইন্সপায়ার্ড হতে পারে, এটা যে দেশের, এটা যে ব্যক্তি মানুষ হিসেবে যে নিজেদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে, তারই উদাহরণ কিন্তু ওনারা করে দিয়েছেন। আমি সেই গল্পে ফিরব এবং সেই গল্প জানার আগে বলছিলাম যে আপনারা ট্রাভেলিং করতে করতে কিন্তু সবার একটা নজরে চলে এসেছেন এবং সবাই খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েশন করছেন, আপনারা একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি।
1: মোটামুটি বিভিন্ন ক্যাটাগরিতে 14 জনকে ওরা সিলেক্ট করেছিল, তো তার মধ্যে আমরা রাইজিং কন্টেন্ট ক্রিয়েটর, রাইজিং ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নমিনেশন পেয়েছিলাম। আমাদের সাথে আরো 4-5 জন কম্পিটিটর ছিল, তো একটা ভোটিং সিস্টেম ছিল, তো সেই ভোটিং সিস্টেমে উইনার হয়ে দেন জাজরাও আমাদের কন্টেন্টগুলো পছন্দ করে আমাদেরকে একটা রাইজিং ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অ্যাওয়ার্ড দিয়েছিল। তো অ্যাওয়ার্ডটা আমরা আগারগাঁও থেকেই কালেক্ট করি, সেখানে ফিলিপাইন্সের যে অ্যাম্বাসেডর আছেন বাংলাদেশে তার হাত থেকে জিসা হচ্ছে গিয়ে অ্যাওয়ার্ডটা নেয়। তো এটা একটা অ্যাচিভমেন্ট বলা যায় আমাদের জন্য। আমরা আসলে, ও একটা পোস্টও করেছিল খুব ইমোশনাল, আমার পরে দেখে আমার খুব ভালো লেগেছে যে আসলে এক মানে এই বাংলাদেশে প্রথম মনে হয় এরকম হইলো যে কোনো ফেস নাই, কোনো সেলিব্রিটি ফেস না। আসলে আমাদের তেমন কোনো সেলিব্রিটি ফেস নাই, আমাদেরকে কেউ চিনবেও না, কিন্তু তাকে তার জাস্ট ট্যালেন্ট বা তার কাজের জন্য তাকে হচ্ছে একটা পুরস্কৃত করা হলো, এটা আসলে খুব ভালো লাগা ছিল।
0: যে স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে বিষয়টা, যে কোনো অর্জন আসলে আমাদেরকে নেক্সট লেভেলে নিয়ে যায়, ইন্সপায়ার করে, এইটা পাওয়ার পর আপনার কাছ থেকে আশেপাশের মানুষের সাড়া কিংবা এটা আসলে কত টাকা, কতটা আপনাকে উৎসাহ দিয়েছে?
2: আচ্ছা, আশেপাশের মানুষ বলতে আপনার এই আপনার ভিডিওর মাধ্যমে যারা জানছে তাদেরকে বাদ দিয়ে, আসলে আশেপাশের মানুষ বলতে আমি আমার প্যারেন্টসকে যেও বলি নাই যে আব্বু আম্মু আই হ্যাভ এ পেজ, আমি কাজ করতেছি। আমি লিটারালি কাউকে বলি নাই, আমি আমার মতো কাজ করেছি, পোস্ট করা স্টার্ট করেছি, অ্যান্ড অটোমেটিকলি আমার আশেপাশের মানুষজন আমাকে চেনা শুরু করেছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার অডিয়েন্সটা এত সাপোর্টিভ, একদম শুরু থেকে আমাকে খুব সাপোর্ট করে গেছে। অ্যান্ড আমি যেটা ইদানিং দেখি, নেগেটিভ কমেন্টস অনেক বেশি আসে সব জায়গায়, বাট আমার নেগেটিভের থেকে আমার হচ্ছে পজিটিভ কমেন্টস আলহামদুলিল্লাহ অনেক বেশি। মানুষজন প্রোডাক্টিভ কমেন্ট করে যে আপু আপনি এটা নিয়ে ভিডিও বানাইছেন, তাহলে এটার পাশে এটা নিয়ে কথা বললে ভালো হতো, আপু নেক্সট টাইম কিন্তু আপনি এখানে আসলে এই জায়গাটা ঘুরে যাবেন। আমি এরকম অনেক পজিটিভ কমেন্টস পাই, অ্যান্ড যখন আমি এই প্রাইজটা পেয়েছি তখন হচ্ছে আমি জাস্ট একটা পোস্ট করেছি, বিকজ আমি জাস্ট ভার্সিটি থেকে একটা বেসিক কাপড় পরে চলে গেছি, আমি অ্যাওয়ার্ড শোতে যাচ্ছি, একটু গুছিয়ে যাব, সেজে গুজে যাব। আসলে আই ওয়াজ থিংকিং যে আমার আশেপাশে যারা আছে নমিনেশনে তারা তো অনেক বড় বড় সেলিব্রিটিস, তাদের অডিয়েন্স মানে তাদের অডিয়েন্সটা আসলে এটা ভোটিং এর মাধ্যমে হয়েছে, তাদের অডিয়েন্স সাপোর্ট আর আমার অডিয়েন্স সাপোর্ট হয়তো বা সেম হবে না, আমি হয়তো প্রাইজ পাবো না, হয়তো কি আমি আসলে প্রাইজই পাবো না, এমনই একটা মেন্টালিটি থেকে আমি গিয়েছিলাম। বাট যখন আমার নামটা বললো আই ওয়াজ সারপ্রাইজ কিভাবে। তো হ্যাঁ, এই পুরোটাই আসলে আমার অডিয়েন্সের জন্যই পসিবল হয়েছে, আমি মন থেকে তাদের প্রতি অনেক থ্যাঙ্কফুল।
0: থ্যাংক ইউ। যে কোনো অর্জন, যে কোনো ভালো লাগার পিছনে আসলে অনেক গল্প থাকে। আমরা বলি যে কোনো কাজের পিছনে যখন আমি খুব ভালো মন্তব্য করি আমরা এটাকে বলি ঘটনমূলক সমালোচনা। ঘটনমূলক সমালোচনা আসলে অনেকভাবে আমাদের কাজের ধরন, আমাদের উৎসাহ অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। এই শব্দের সাথে এক করে আমি রাফি ভাইয়ের কাছে জানতে চাই, যখন আপনি দেখেন যে সাপোজ যে কাজগুলো করছেন সেগুলো অনেকেই হচ্ছে সমালোচনা করছেন, সাপোজ আপনি আপনার ওয়াইফ কাজ করছে, এই জিনিসগুলো আপনাকে কিভাবে আপনি ডিল করেন যে নেগেটিভ কমেন্টস হতে পারে, দুই একজন করেছে, এটা আপনি কোনোভাবে কি ওনার সাথে শেয়ার করেন কিংবা আপনাদের মধ্যে কোনো কমপ্লেক্সিটি তৈরি হয় কিংবা হাউ ডু ইউ ফিল?
1: আচ্ছা, আসলে আমি সবসময় ওর পেজের কমেন্টগুলো রিপ্লাই করা, কাজগুলো সবসময় আমারই করা, তো ও জানতেও পারে না যে কখনো কোন কমেন্ট আসছিল। কিছু কিছু নেগেটিভ কমেন্টস আসে, কিছু কিছু খারাপ মেন্টালিটির লোকজন আছে যারা খুব বাজে বাজে কমেন্ট করেন যেটা আমার কন্টেন্টের সাথে রেলেভেন্টও না, এই কথাটা হয়তো এখানে না বললেও হতো যে এই কন্টেন্টের সাথে কোনোভাবে এই কথাটা যায় না। আমি অনেক সময় সেগুলো হাইড করে ফেলি ওর কাছ থেকে, ও এটা ও এখন জানতে পারলো আজকে, এর আগে কখনো জানে না যে আমি এটা এই কাজটা করি,
0: কারণ আমি চাই না। কিন্তু আপনি কিন্তু ওই জিনিসগুলো নেগেটিভিটি মানুষ অনেক মাঝে হাইড করে।
1: জি ভাই, আমি চাই না যে ও সেই জিনিসগুলো জেনে ডিমোটিভেটেড হোক, বা আমি চাই না যে এটা ওর চোখে পড়ুক, ও একটু কষ্ট পাবে যে আচ্ছা এই কথাটা আমাকে বললো বা এই খারাপ কথাটা আমাকে বললো। আমি সবসময় এটা হাইড করে দেওয়ার চেষ্টা করি। কিছু কিছু কমেন্টস আছে নেগেটিভ, বাট সেগুলো আমাদের জন্য আসলে লার্নিং দেয়। বিভিন্ন আমরা কিছু মিস্টেকস করে ফেলি, আমরা আসলে অনেক কাজ করতে যাই ভাই, আসলে একটা আমরা তো মানুষ, আমাদের তো ভুল হবেই। সো আমরা আসলে অনেক এরর্স করি, অনেক মিস্টেকস করি, অনেক দেখা যায় একটা কথা বলতে গেলে অনেক সময় ভুল কথাও চলে আসে। তো সেই জায়গাগুলো থেকে যখন কেউ কমেন্ট করে সেগুলো আমি ওর সাথে শেয়ার করি, তো সেগুলো আমরা দুজন মিলে সলভ করার ট্রাই করি, যাতে আমাদের পরের ভিডিওতে সেই প্রবলেমটা না হয়। সো এভাবে আসলে ডিল করা হচ্ছে। আর কিছু মানুষ আছে, যেমন ধরেন আমার তো একটা টোন আছে, আমি একটা টোনে কথা বলি, আমার হয়তো একটু টোনটা একটু অনেক ভারী, ও টোনটা একটু পাতলা, ও একটু সফটলি কথা বলে, কারো আবার সেই টোন নিয়েও সমস্যা। তো সে অনেকে কমেন্ট করতেছে যে আপনি আপনার এভাবে ন্যাকামি করে কথা বলতেছেন কেন। আসলে ও ন্যাকামি করে না, এটাই ওর ন্যাচারাল টোন। সো সেই কমেন্টগুলো আবার আমি, ও জানে সেই কমেন্টগুলো আমি একটু সফটলি হ্যান্ডেল করি, যে না ভাই আসলে আমার টোনটা এরকম,
2: আমি যখন বিয়ের পরে ফার্স্ট আমার ইনলসে যাই, তখন হচ্ছে আশেপাশের মানুষজন আমার শাশুড়িকে এসে বলছে এরকম ন্যাকামি করে কথা বলা কেন, এন্ড শি ইজ লাইক কি বললাম, ও এত সুইট করে কথা বলো, এত বাচ্চা, মানে ওর কথাটা এত বাচ্চামি থাকে, এত আল্লাহ দিয়ে একটা মেয়ে, এটা কিভাবে বললা। সো নট অনলি হিম, ওর পুরো ফ্যামিলি আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টিভ, অনেক সাপোর্টিভ। আমার মা বাবা, ওর মা বাবা, মানে আসলে উই আর ব্লেসড। আমরা আসলে আমাদের বাসায় যাই হচ্ছে এজ এ হোটেলে যাচ্ছি, হুট করে ঢুকতেছি, হুট করে বের হয়ে যাচ্ছি, কয়েকদিনের জন্য আনরিচেবল হয়ে যাচ্ছে। মানুষ তো একদিনের কন্টেন্ট দেখে, একদিনের কন্টেন্টের পিছনে আমাদের তিন দিন ঘুরতে হয়, পাঁচ দিনের এডিট লাগে, সো ওগুলো আসলে দেখে না। সো আমরা সারাক্ষণই দৌড়াদৌড়ির মধ্যে আছি, বাট আলহামদুলিল্লাহ উই আর এনজয়িং দ্য প্রসেস, উই আর এনজয়িং দ্য হোল
0: প্রসেস। যেটা বলছিলাম যে আসলে এনজয় করা না গেলে, আসলে কোনো বিষয় যখন ভিতর থেকে আসলে ফিল না করা পর্যন্ত আসলে কোনো কিছুটাকে, কোনো কিছুই আপনি ওন করতে পারবেন না। যেটা অলরেডি রাফি এবং জিসাবও করছেন, কন্টিনিউ করছেন, এবং আমরা দোয়া করি, আমরা চাই তারা অনেক দূর যান, যেহেতু ট্রাভেল নিয়ে কাজ করেন, সেটা আমাদের সাথে রিলেটেড। এবং এই বিষয়গুলো আসলে কতটা একটা দেশকে প্রমোট করছে, একটা দেশের কালচার, এবং একইভাবে ট্রাভেলিং যে আসলে খুব ইম্পর্ট্যান্ট আমাদের রিল্যাক্সেশন, এবং একইভাবে মানুষ যখন তার নিজস্ব জায়গা কখনো হারিয়ে যায়। কিছু কিছু সাইকিস্ট আছেন যে ওনারা আসলে অলওয়েজ সাজেস্ট করেন, মনোবিজ্ঞানী যারা আছেন, বলেন যে আপনি খুব বেশি ডিপ্রেশনে আছেন, ইউ হ্যাভ টু ভিজিট, মানে সেটা সমুদ্র হতে পারে, সেটা পাহাড় হতে পারে, হোয়াটএভার ইট ইজ, এটা আসলে মানুষকে থিঙ্কিং লেভেল চেঞ্জ করে দেয়। সেই চেঞ্জ করার ভিতরেই আসবো, তার আগে বলছি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাই আমাদের সাথে যুক্ত হয়ে আছেন, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakkafm, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। আমরা আজকে আছি একেবারে জাস্টিনে, মানে জাস্ট মিনিটে আছি, তবে জাস্ট মিনিটের মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা অনেকটা সময় পাড়ি দিচ্ছি, একেবারে কথা বলছি যে বিশেষ মানুষরা ক্যামেরার পিছনে কাজ করতেন, আজকে আমাদের ঢাকা এফএম এর আমাদের সাথে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, জানাচ্ছেন তাদের পিছনের সেই অভিজ্ঞতা গল্প। রাহিমের কাছে জানতে চাচ্ছি, এই যে এতদিন ধরে কাজ করছেন, আই গেস এই আপনার অনেক লাকি যে এমন একজন মানুষ আপনি পেয়েছেন। শুরুতেই বলেছিলেন যে অনেক সাপোর্টিভ এবং অলরাউন্ডার, যেটা খুব আসলে ইটস ভেরি টাফ সবার জন্য। সো এই পুরো প্রসেসটাকে আপনি এনজয় করছেন, রাইট? সো এই যে জাস্টিন, জাস্ট এ মিনিট, এই জিনিসটাকে নেক্সট কোথায় নিয়ে যেতে চান, মানে কোন জায়গায় দেখতে চান?
1: আমাদের আসলে আমাদের মেইন, আমরা এখন অনেক ছোট, আমরা জাস্ট আন্ডারগ্রাড কমপ্লিট করলাম। সো আমাদের চেষ্টা আছে যে আমরা পুরো পৃথিবী নিয়ে একটা ভিডিও করব, লাইক ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশ নিয়ে একটা করে ভিডিও করব, প্রত্যেকটা দেশের বিভিন্ন শহর নিয়ে একটা করে ভিডিও করব। সো আমাদের আপাতত টার্গেট এটাই যে এখন যে প্রসেসে আমরা আছি সেই প্রসেসে আমরা থাকব, আমাদের মানুষ নেগেটিভ কমেন্ট করুক, আমরা তাতেও থামবো না, আমাদেরকে পজিটিভ করলে, আমরা পজিটিভ কমেন্ট করলে আমরা খুব উৎসাহিত হব। আপাতত আমাদের ডেস্টিনেশনটা যদি বলেন, যে আল্লাহ যদি সুস্থ রাখেন, আল্লাহ যদি সামর্থ্য দেন, আমরা পুরো পৃথিবীটা ঘুরে পুরো পৃথিবীটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চাই।
0: এটা খুব ভালো বিষয়, এটা এটা এটা আসলে আমরাও দোয়া করি, এই জায়গাটা আসলে অনেক বেশি রিদম এবং অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি লেগে থাকার একটা বিষয়, এটা ভেরি টাফ। যে বিষয়টা মাথায় আসলো কিছুক্ষণ আগেই, যে খুব মজার কোনো গল্প হয় না, যে যখন আপনারা অনেক জায়গায় ট্রাভেল করেন, অনেক ফানি কিছু হয়ে গেল কিন্তু সেটা চাইলেও প্রকাশ করতে পারছেন না, মানে অনেক ডিফিকাল্ট কিছু অনেক সময় হয়ে যায়, এমন কোনো মজার গল্প আছে?
1: মজার গল্প আছে, অনেক মজার গল্প আছে। এখন মাথায় যেটা আসতেছে এমন একটা বলি, যে আমরা বান্দরবনের একটা চিম্বুক পাহাড় নামে একটা জায়গা আছে, অনেকে ছিলেন, তো চিম্বুক পাহাড়ে একটা থাকার ব্যবস্থা আছে, এখানে একটা রিসর্ট টাইপের আছে, চিম্বুক পাহাড়ের উপরে একটা রিসর্ট আছে, চিম্বুক হিল রিসর্ট নাম। তো সেখানে ছিলাম দুই দিন, তো একদিন রাতে ঘুমাচ্ছি না আর কি, আমরা তখন রাত হয়তো 12টা বা 1টা বাজে, তো আমরা তখন হয়তো কোনো কিছু নিয়ে আড্ডা দিচ্ছিলাম, আরও সাথে ফ্রেন্ডরা ছিল, আমরা দুজন বাদে আমাদের সাথে আমাদের টিম মেম্বাররা থাকে, মাঝে মধ্যে অনেককে নিয়ে যাই সাথে, ফ্রেন্ডসরা থাকে, তারও সবাই মিলে আড্ডা দিচ্ছি, কথাবার্তা বলতেছি, তখন হঠাৎ করে একটা সাউন্ড, লাইক খুব উইয়ার্ড একটা সাউন্ড আসতেছে একটু পর পর, তো আমরা তো সবাই
2: বিকট শব্দ দেখে
1: আর্তনাদ করতেছে, কান্না করতেছে, হ্যাঁ হ্যাঁ কেউ কান্না করতেছে, কিছুক্ষণ জোরে জোরে কান্না করতেছে, আর কান্নার আওয়াজটা খুব স্বাভাবিক না, মানুষের কান্না না।
2: এখানে না আমি অ্যাম্বুলেন্সটা নিয়ে আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে চিম্বুক পাহাড়, এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা মানে সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় আছে এমন একটা পাহাড়, সেই পাহাড়ের আশেপাশে কিছু নেই, জাস্ট আপনি যত দূর চোখ যাবে গ্রিনারি অ্যান্ড গ্রিনারি, আর কিছু নেই আশেপাশে, ওরকম লোকালয়ও নেই খুব একটা, নিচে একটা আছে বাট তাও ভালোই দূরে। অ্যান্ড ওখানে হচ্ছে সড়ক অধিদপ্তরের মোস্ট প্রবলি ইফ আম নট রং তাদের একটা বাংলো বাড়ি আছে চার পাঁচ তালার মতো, ওখানে কেউ থাকে না, মানে জাস্ট যখন যখন অফিসাররা বা কেউ ভিজিটে যায় তখন হয়তো ওটা ক্লিন করে ওদের একটা পার্ট
1: লিজ নিয়ে কেউ একটা রিসর্ট করছে, আমরা সেই রিসর্টেই ছিলাম।
2: হ্যাঁ, এন্ড ওখানে বিরাট একটা বট গাছ আছে,
0: মানে
2: আই থিঙ্ক মানে আমি অতটা বুঝি না বাট আই থিঙ্ক ওটা কয়েকশো বছর পুরনো হবে। তো আমরা সারাদিন না এগুলো নিয়ে কথা বলছিলাম যে এখানে তো একটা হরর মুভি করে ফেলা যায়, রাতে বেলায় এগুলো নিয়ে আড্ডা দিতে দিতেই আমরা এই আওয়াজটা শুনেছি। অ্যান্ড কিভাবে আমি সেটা আর একটু বলি, লাইক আমরা যখন যে যার রুমে চলে গেছি, আমাদের আড্ডা দেওয়া অলমোস্ট শেষ, কয়েকজন রুমে চলে গেছে, কয়েকজন আড্ডা দিচ্ছে, এমন একটা সিচুয়েশন, অ্যান্ড তখন আওয়াজটা হচ্ছে, সবাই ভয়ে দৌড় দিয়ে আমার রুমে চলে আসছে,
1: অন্যান্য রুমে যারা ছিল সবাই চলে আসছে, আপনি কি শুনতেছেন ভাই, আপনি শুনতেছেন, আপনি শুনতেছেন,
2: তখন অফ হয়ে গেছে আওয়াজটা,
1: আমরা আবার বসে আছি যে আবার কখন হয় আওয়াজ,
2: আমরা আবার বলতেছি কি যে না আমরা তো কোনো আওয়াজ শুনি, আমরা কিন্তু শুনছি, আমরা একটু ভয়ও পেয়েছি, বাট যাতে অপোজিটের মানুষগুলো ভয় না পায়, না আমরা তো শুনিনি, বলে ও আচ্ছা তাহলে মনে হয় ভুল শুনেছি, তো ওরা কিছুক্ষণ ওয়েট করে আবার বের হয়ে গেছে, এন্ড বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আবার ওই আওয়াজ শুরু, এবার আসছে আপু, এবারও বলেন শুনেন নাই, আমরা বললাম হ্যাঁ শুনেছি, এরপর আমরা ওই মাঝরাতে বের হয়ে গেছে ওই পাহাড়ের উপরে, কিসের আওয়াজ এটা বের করতে হবে, যখন আমরা বের হয়ে গেছি কিচ্ছু পাচ্ছি না, আওয়াজ নেই,
1: দুইটা তিনটা ভেজে গেছে, মানে ঘটনা একটা থেকে শুরু হবে, তো আমরা এই এই একবার আওয়াজ হচ্ছে আবার হচ্ছে না, আবার কিছুক্ষণ বসে আছি যে আচ্ছা আবার হয় কিনা, আবার ওরা চলে গেল, আবার আওয়াজটা হলো, আবার ফেরত
0: এটা কন্টিনিউ প্রসেস, মানে
1: কন্টিনিউ প্রসেস, এটা দুই এক দুই ঘন্টা হয়ে গেছে, তিনটা বাজে, তখন
2: হচ্ছে গিয়ে ফোনের লাইট ধরে খুঁজতেছে আচ্ছা আছেটা কি, কিছু পাইনি, চলে আসছি সিঁড়িতে, সেই যেই দোতলায় উঠলাম আমরা আছি
1: আবার আছি,
2: এন্ড আমরা কোনোভাবে ওই দিন রাতে ঘুমালাম, সকালে না সামহাও আমরা আবার কাজে বিজি হয়ে যাই, তো
0: ওই কারণে
2: আর কথা বলা হয় না, তো রাতেবেলা যখন আবার আমরা ঘুমোতে গেলাম সেম থিং, অ্যান্ড এবার আমরা সিভিয়ার ভয় পেয়েছি, সবাই এক রুমে বদ্ধ হয়েছিলাম যে সকালবেলা হলেই চলে যাব, আর এখানে থাকা যাবে না, এখানে আর কোনোভাবে থাকা যাবে না। এরপর যখন আমরা নিচে এসে ওখানে স্টাফ একজনকে ডেকেই তুলছি ভয়, অ্যান্ড দেন উনি বলল এটা নাকি লক্ষ্মী পেঁচা বা কোনো একটা বড় প্রজাতির পেঁচা আছে বান্দরবনের ওই এরিয়াতে, সো ওই পেঁচার আওয়াজ এত বিকট অ্যান্ড এত জোরে, অ্যান্ড সাউন্ডটা শুনতে না কিছুটা হচ্ছে লাইক কারো কান্নার আওয়াজের মতো, অ্যান্ড আপনারা যারা শুনছেন বা ভাই আপনিও যদি ইউটিউবে সার্চ করেন পেঁচার ডাক দিয়ে বা সামথিং কিছু, সো আপনি শুনতে পাবেন ইউটিউবে এক্সিস্ট করে ওদের আওয়াজটা, আসলেই খুব ভয় ছিল,
1: অনেকটা ঢেক তুলে তুলে কান্না করে আছে না যে এমন করে করে কান্না করে যে, তো সেরকম একটা সাউন্ড হয় ওদের,
0: মানে সুপ্র শ্রোতা
1: একটা মজার ঘটনা, পরে জানতে পারার পরে সবাই তো রাতের বেলায় যে এটা কি হলো,
2: এটা কি হলো, শুধু শুধু রাতের ঘুমটা
1: নষ্ট হলো দুই দিন,
0: এটা আসলে আমি বলছিল সুপ্রশ্রোতা, মানে ঢাকা এফএম এর এই ট্রাভেল শোতে আজকে অনেক কিছু প্রথম হয়ে গেছে। আমি প্রথম এই শব্দটা কেন বলছি, মানে এই দুজন মানুষ ক্যামেরার পিছনে ছিলেন ফর দ্য ফার্স্ট টাইম এসেছেন, এবং এই কথা বলার সাথে মাত্র যে এই ঘরের গল্পটা শুনলাম আমি, আর যে রনি এবং হচ্ছে আর যে সাফি ভাইয়ের কথা মনে হচ্ছিল, আমাদের ঢাকা এফএম কিন্তু হরর একটা প্রোগ্রাম হয় অমানিশা, অমানিশাও আজকে এখানে এক হয়ে গেছে, ট্রাভেল শো আসলে শুধু এক জায়গায় অবদ্ধ নেই, আসলে অনেক দূর ছড়িয়ে গেছে, এটা ভালো লাগার, মানে কোনো কিছু বিষয় থাকে না যে কিছু জিনিস আপনাকে হঠাৎ করে কোনো একটা বিষয়ে ট্রাভেল করছেন, কোনো জায়গায় গিয়েছেন, একটা ছোট গল্প আপনাকে হিট করছে, জায়গাটাকে মেমোরাইজ করার জন্য
1: মনে থাকে। হ্যাঁ, অনেক অনেক এরকম আরো অনেক মেমোরিজ আছে ভাই আমাদের, যে লাইক অনেক জায়গায় যে অনেক ছোট ছোট ঘটনাগুলো ঘটে, অনেক ছোট ছোট মজার ঘটনা, আপনি যেটা বললেন মজার ঘটনা ঘটে, কিছু অ্যাক্সিডেন্টস ঘটে, যেমন আমরা কিছু দুর্ঘটনায় পড়ি, তারপর আমাদের হচ্ছে গিয়ে কিছু ভালো মোমেন্টস ঘটে, যে ওইখানে থাকা অবস্থায় একটা ভালো কোনো নিউজ পাইলাম, বা যাওয়ার পরে একটা খুব ভালো একটা জিনিস আমরা এক্সপেক্ট করে গেছি,
2: যে প্লেসটা লাকি হয়ে গেল,
1: মানে আমরা এক্সপেক্ট করে গেছি যে আমরা ওই জায়গায় গেলে একটা স্পেসিফিক কিছু জায়গায় কিছু জিনিস থাকে, যে শুধু একটা নির্দিষ্ট টাইমেই থাকে, আমরা যে ওই ওয়েদারটা পেয়ে গেলাম বা ওই ওয়েদারটা দেখে ফেললাম, এরকম অনেক ভালো মোমেন্টস আছে আমাদের মনে আছে।
0: এর সাথে অ্যাড করবে একটা চমৎকার বিষয়, আমার হঠাৎ করে অল অফ এ সাডেন মনে হলো, যদি আমরা কোনো স্ক্রিপ্টেড কিন্তু করছি না, ন্যাচারালি করছি, সর্বপ্রথম যে ভিডিওটা কিংবা যেই কন্টেন্টটা, যেহেতু আপনি পার্টটা দেখছেন, যখন ভাইরাল হলো কিংবা অনেক মানুষ দেখেছেন, এটার আনন্দ এবং ওর সাথে যখন শেয়ার করছিলেন, এটা বিষয়টা কেমন ছিল?
1: এটা আমাদের প্রথম ভিডিও যদি ভাইরাল বলা হয়, গত বছরের আগের বছর মানে 2024 সালে যে টাঙ্গুয়ার হাওরে আমরা হচ্ছে গিয়ে একটা ভিডিও করেছিলাম টাঙ্গুয়ার হাওরটা নিয়ে, হ্যাঁ, তো সেই ভিডিওটা আমাদের প্রথম, মানে প্রথম না, এর আগে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, বাট মানে ট্রাভেল এই ধরনের ডেডিকেটেড ট্রাভেল ভিডিওর মধ্যে ওইটাই হচ্ছে গিয়ে
2: ওইটাই আমাদের প্রথম ট্রাভেল ভিডিওস মানে ভিডিও ছিল, এন্ড ওইটা আলহামদুলিল্লাহ অনেক রিচ আছে। এর আগেও আমার বেশ কিছু ট্রাভেল ভিডিও মানে ভিডিওস আছে যেগুলো ভাইরাল হয়েছে, বিকজ আমি আই গেস আমার থার্ড অর ফোর্থ ভিডিওটা যেটা আমি পোস্ট করেছি ওইটাই হচ্ছে একদিনে 1 মিলিয়ন চলে যায়। সো ওখান থেকে এতটা ভিউস আসে, এন্ড ওই দিন আমি একদিন আমি 18টা হচ্ছে কাজ পাই, 18টা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আমি পাই, 2টা মান্থলি ডিল ক্র্যাক করি মানে ওই একদিনে, এন্ড ওই দিনের পর থেকে আসলে আমার কাজের জন্য পিছনে ফিরে তাকাতে হয় না, প্রতিদিনই আসছে, এন্ড আমি হয়তো সময় স্বল্পতা বা সিং করছে না দেখে আমি রিজেক্ট করতেছি বা মিলছে না, বাট আলহামদুলিল্লাহ আসছে। বাট আমাদের প্রথম যদি ট্রাভেল ভিডিও হয় সেটা ছিল টাঙ্গুয়ার হাওর নিয়ে, এন্ড প্রথম যদি ট্রাভেলার ভাইরাল ভিডিও বলা হয় সেটাও ছিল ওইটা।
1: আমরা বলতে আমরা তো সন্ধ্যার দিকে হয়তো কন্টেন্ট আপলোড করি, করে আমরা একটু পরপরই চেক করি যে আসলে কে কি কমেন্ট আসতেছে, কে কি কি বলছে, তো হয়তো রাত পর্যন্ত আমরা এরকম করি, বা রাতে ঘুমানোর টাইম হয়ে গেলে, বা ও হয়তো ব্যস্ত থাকে ওর কাজ নিয়ে, নেক্সট প্রজেক্ট কোনটা আপলোড করবে সেটা নিয়েও ব্যস্ত আছে, আমি হচ্ছে গিয়ে কমেন্টগুলো দেখতেছি, বা আমি হচ্ছে গিয়ে এগুলা বা অন্য কোনো ব্র্যান্ড থেকে নক করলো, অন্য কেউ নক করলো তার সাথে কথা বলছি, পার্সোনাল কাজও থাকে অনেক, তো সেগুলো করছি, তো মাঝে মাঝে এগুলো করতেছি, তো হঠাৎ করে যখন দেখলাম যে রাতের মধ্যে ওইটা আবার খুব দ্রুতই হচ্ছে গিয়ে ভাইরাল হয়ে গেছিল, যেমন এখন রাইট নাও ওইটা রিচ মেবি 7 মিলিয়নে আছে,
0: তো
1: ওইটা তখন প্রথম রাতেই মানে সন্ধ্যা থেকে রাতের মধ্যেই 1 মিলিয়ন হয়ে গেছিল, তো আমি ওকে বললাম যে দেখো 1 মিলিয়ন হয়ে গেছে, ও খুব খুশি ছিল, মানে
0: এটা আসলে এক্সপেক্টেড ছিল না। কোনগুলো ছিল
1: ইতিবাচক বলতে, তখন টাঙ্গুয়ার হাওরের সিজনটা একদম শুরুর দিকে, মানে 24 সালের কথা বলছি, তো তখন হচ্ছে একদম পিক টাইম বলতে, তখন টাঙ্গুয়ার হাওর নিয়ে অত মানুষ কথা বলা শুরু করেনি, তখন যা শুরুর দিকটা বলছে অনেকেই কথাবার্তা বলছে, বাট আমরা মনে হয় যে একদম শুরুর টাইমটা ধরতে পারছি, তো এটা এত মানে আর ওর প্রেজেন্টেশন তো খুবই সুন্দর, তো ও এমন ভাবে প্রেজেন্ট করছে মানুষ দেখে বলতেছে যে এটা বাংলাদেশে নাকি কিভাবে সম্ভব,
0: শুরুতে আমি দাদাকে দেখেছি, এটা সুন্দর, খুব চমৎকার করে বলেছেন, সেই জন্যই প্রশ্নটা আমার মাথায়।
2: আমার ওই ভিডিও টার্গেটেড অডিয়েন্স ছিল যারা কমফোর্ট জোনে থেকে টাঙ্গুয়ার হাওরটা ভিজিট করতে চান, তারা যে কমফোর্টেবল ওয়েতে কতটা লিমিটেড বাজেটে এটা করা পসিবল, এন্ড সবাই তো টাঙ্গুয়ার হাওরের বোট নিয়ে ভিডিওস করে, তো আমার মানে আমার প্রেজেন্টেশনটা ছিল টাঙ্গুয়ার হাওরে গেলে এক্সপিরিয়েন্সটা কি হবে, ভিউটা কি হবে, ইনফ্যাক্ট আমি তখন কয়েকটা হিডেন জায়গা এক্সপ্লোর করেছিলাম, যেরকম ওখানে হচ্ছে একটা বর্ডার আছে ইন্ডিয়া বাংলাদেশ, যেখানে মেঘালয়ের পানিগুলো ঢোকে, ওই বর্ডারটা নিয়ে ওইটা, হ্যাঁ লালঘাট বর্ডার, ওখানে হচ্ছে প্রচুর লাল পাথর ছড়ানো থাকে যেগুলো এখন ম্যাক্সিমাম চুরি হয়ে গেছে, পরেরবার যে আমি পাইনি, সো এই জায়গাগুলো নিয়ে আমি কখনো কাউকে কাজ করতে দেখিনি, এগুলো আমরা লোকালদের থেকে ইনফরমেশন বের করে এক্সপ্লোর করেছি, দেন ওখানে একটা বাজার আছে যেখানে হচ্ছে ইন্ডিয়া থেকে ডিরেক্ট ওরা প্রোডাক্টস নিয়ে আসে, অ্যান্ড অলমোস্ট ইন্ডিয়ান প্রাইসেই বা একটু বেশিতে পাওয়া যায়, যেটা ঢাকা থেকে কিনতে গেলে আপনার 500 টাকা লাগবে, কিন্তু ইন্ডিয়াতে প্রাইস 200 টাকা, ওইটা আপনি ওখানে 250 টাকা পেয়ে যাবেন, মানে অলমোস্ট 500 আর 250 হাফ প্রাইসে,
0: মানে এটা বর্ডার ক্লোজ হওয়ার কারণে বিষয়টা মনে হয়?
2: হ্যাঁ, বর্ডার ক্লোজ হওয়ার জন্য হয়তোবা এটা ট্যাক্স বাকি দেওয়া হচ্ছে বা কিছু, আসলে এটা আমি বলতে পারছি না,
1: বাট প্রমোট করা ঠিক হবে না, এটা আমার মনে হয়
2: প্রমোট করছি না, বাট ওটা হচ্ছে আমি নিজে এক্সপ্লোর করেছি, ওটা আমি মানুষের কাছে প্রেজেন্ট করেছিলাম। সো এই যে আন্ডাররেটেড জিনিসগুলো যে আমি প্রেজেন্ট করতে পারি, ওইটার মাধ্যমে হচ্ছে অডিয়েন্সও জানতে পেরেছে, আবার হচ্ছে ওই ভিডিওটা তাদের জন্য হেল্পফুলও ছিল।
0: এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যখন মানুষ কোন রিলিভেন্ট ইনফরমেটিভ কোন কিছু দেখে, এটা দেখে কোনো না কোনো ভাবে না এটা ভ্যালু অ্যাড করে।
1: জি, মানুষ এগুলো নিয়ে কমেন্টও করছিল, আমাদেরকে বলছিল যে আসলে এই ইনফরমেশন গুলো আমাদের জানা ছিল না, আপনারা দিলেন, থ্যাংক ইউ। এই টাইপের
0: বাংলাদেশে এখন যেটা দেখা যায়, যত বেশি আপনি নেগেটিভিটি ছড়াবেন সেটার ভাইরাল তত বেশি হবে, সেটা তত নেগেটিভ ভাবে মানুষ অ্যাক্সেপ্ট করবে। যেমন এখন ওয়ার্ল্ড কাপ চলছে, দেখেন যে যত নেগেটিভ বিষয়গুলো হিট করছে, মানে দিন শেষে কিন্তু এটা আসলে এক্সিস্ট করে না। আপনি এক বছর দশ বছর পরে দেখা গেল যে এটা কোন একটা গ্রহণযোগ্যতা আছে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট।
2: আমার লাইক আমার পুরো জার্নিতে আমি এখন পর্যন্ত নেগেটিভ ওয়েতে কাউকে অ্যাপ্রোচ করিনি, নেগেটিভ কোনো লাইক ইনফরমেশনও পাস করিনি বা কাউকে মিসগাইডও করিনি। অ্যান্ড এই কারণে আমি কোনো একটা কথা বললে, আমাকে আমার ফেস নাই, আমার নাম নাই, আমাকে কিন্তু কেউ চিনতেছে না, বাট এরপরও আমার কথার একটা ভ্যালু আছে।
0: এক্স্যাক্টলি,
2: আমি যদি বলি যে আপনারা একটু এই জায়গাটা একটু ট্রাই করে দেখে আসেন, মানুষেরা ট্রাই করতে যাবে, কারণ ওই তো জানে যে আমি কাউকে মিসগাইড করতেছি না। হতে পারে যাচ্ছে আমি একটা খাবার তো বলতেছি অনেক মজা, একটু আগে যেটা বলছিলাম যে অনেক আন্ডাররেটেড খাবার আছে, সো এটাকে অনেক মজা, এখন আপনি ভাই মিষ্টি পছন্দ করেন না, তো আপনার কাছে অতটা মজা নাই লাগে
0: না।
2: সো এক একজনের পার্সপেক্টিভ কিন্তু এক এক রকম।
0: এক্স্যাক্টলি,
2: সো আমি কাউকে মিসগাইড করি না, জাস্ট সামটাইমস হয় যে আমার পার্সপেক্টিভ অন্য কারোর সাথে ম্যাচ করে না,
1: একটা জায়গা ভালো লাগলো আমার, সেই জায়গাটা আপনার ভালো নাই লাগতে পারে। আমার আমার আসলে ইতিহাস পছন্দ, আমি জমিদার বাড়ি গুলোতে গেলে আমার খুব ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে এই জায়গাটাতে এই মানুষটা ছিল, ওরা এখানে থেকে বিচার করছে, শাসন করছে,
0: কারো কাছে মনে হবে পুরাতন ইটবালু জিনিস আমার ভালো লাগে,
1: কেন আমি এখানে আসবো, মানে অনেকে মনে করবে যে আমি এই জায়গাটাতে কেন আসবো, আমাকে আপনি এই ভিডিও কেন বানাইলেন, কিন্তু আসলে আমার তো আমার কাছে সেটার ভ্যালু আছে, আমি সেটা ভালো লাগে জিনিসটা। এরকম অনেকের পাহাড় পছন্দ, অনেকের সমুদ্র পছন্দ, এক এক মানুষের এক এক পছন্দ, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই ঘুরবেন, সমস্যা নাই।
2: আমি অপশন দিয়ে ভিডিও করতেছি, আমি অপশন দিয়ে দিচ্ছি, আপনি ওয়ান ডে ট্যুর চাচ্ছেন তাহলে আমি ওয়ান ডে ট্যুর দিচ্ছি, আপনি কালচারাল বা হেরিটেজ সাইট চাচ্ছেন আমি ওটা নিয়ে কথা বলছি, আপনি পাহাড়ের মধ্যে বসে সমুদ্র দেখতে চাচ্ছেন আমি সেটা সেটারও অপশন দিচ্ছি, আমি অপশন দিচ্ছি মানুষকে, সো দ্যাট প্রতিটা মানুষ সাথে কিছু না কিছু পিক করতে পারে যে কার কোনটা প্রয়োজন। আর যদি আপনার যদি এখান থেকে কিছু পিক করার নাই থাকে, তাও আপনি দেখে তো অ্যাটলিস্ট এক্সপ্লোর করতে পারবেন যে আচ্ছা ঠিক আছে এখানে এত কিছু আছে। সো আমার পার্সপেক্টিভ ছিল এটা, অ্যান্ড আমি এভাবে কাজ করে যাচ্ছি, কিছু মানুষের ভালো লাগছে, কিছু মানুষের ভালো লাগছে না, যাদের ভালো লাগছে না আমি আপনাদের জন্য কাজ করব, নতুন কিছু করব।
0: জি সাপোজ এই কথার সাথে আমি একটা কথা খুব চমৎকার করে মনে হচ্ছে রিলেট করতে পারি, প্রত্যেকটা মানুষের ভালো লাগা ডিফারেন্ট। যেমন আমার গোলাপফুল ভালো লাগে, দাদার গোলাপফুল ভালো নাও লাগতে পারে, আমার এখন খেলা ভালো লাগে, দাদার ক্ষেত্রে বা ক্রিকেট খেলা ভালো লাগবে, কিংবা ফুটবল নাও ভালো নাও লাগতে পারে, ইট ডাজন্ট মিন আমি কাউকে ফোর্স করতে পারবো না। ওই অডিয়েন্স ভালো লাগার জায়গাটা ওদের ডিফারেন্ট হতে পারে, আমাদের এই শুট মানে কথাবার্তা অনেকের ভালো নাও লাগতে পারে, ইট ডাজন্ট মিন যে আমরা তো ডেফিনেটলি আমরা জানি, আমরা ইথিক্যালি হয়তো চিন্তা করতে যদি আমাদের ইথিক্স বলছে দিস দ্য গুড ওয়ান, উই ক্যান ডু ইট, অ্যান্ড আমরা ওই অডিয়েন্স অফ পিপল যারা আছে তারা আসলে হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড বুঝে গেছে, এখান থেকে কিছু জানলে দেখলে তাদের ভালো লাগবে, তাদের কিছু ইনফরমেটিভ ইনফরমেশন পাবে যেটা তাদের হয়তো কোনো না কোনো ভাবে কাজে লাগতে পারে। রিসেন্ট যদি আমি রিয়েল এক্সাম্পল দিই, দাদার সাথে শেয়ার করেছিলাম আমরা নেপাল নিয়ে শো করেছি, শ্রীলঙ্কা নিয়ে শো করেছিলাম, এ পর্যন্ত চারজন মানুষ আমাকে ওভার দ্য ফোনে ডিরেক্ট কল দিয়েছে, দে পিপল ডাজন্ট নো মি হু আই এম, বাট দে নো যে আমরা এখন একটা শো করছি, বলছে ভাইয়া আমি আপনার প্রোগ্রামটা দেখেছি, আমি নেপাল যেতে চাই, আপনি আমাকে একটু গাইড করেন। আমি তাকে শোটা এক্সপ্লেন করেছি, আমি আই মিন অফিস রাইট নাও, আমি আপনার অফিসের পর আপনার কল দিব, এবং ট্রাস্ট মি উনি ঘুরে আসার পর উনি ফেসবুক পোস্টে আমার নাম উল্লেখ করেছেন যে ট্রাভেল শো, লেটস গো ট্রাভেল শো এমন একটা শো দেখেছি, ভাই অনেক ফ্রেন্ডলি আমার সাথে সাজেশনটা দিয়েছেন, আমি সেটা করে এসেছি। একই বিষয় হয়েছে ঈদের সময় শ্রীলঙ্কাতে এক ভদ্রলোক গিয়েছেন, যদি উনি আমার পরিচিত, এবং উনি হচ্ছে যে একইভাবে পুরো আমি আগে প্রথমত আপনি ভিডিওটা দেখেন যে হচ্ছে 40 মিনিটস, দেখার পর আপনি আমাকে বলেন যে আসলে কোন কোন বিষয় জানতে চান, সে দিন শেষে এটা প্রাপ্তি, সেটা কোয়ান্টিটি কম হোক বাট সেটা কোয়ালিটিপূর্ণ, দিস ইজ দ্য পয়েন্ট। সামান্য মনে আমরা অনেক অনেক কথা বলছি, আমার ভালো লাগছে আসলে এত এত বিষয় নিয়ে আসলে কথা বলে মনে হয় যে আরো অনেক কিছু বলতে চাই, রয়ে যায় হয়তো শেষ হওয়ার মনে হলো আর এই কথাটা তো বলা দরকার ছিল। আমরা ঝটপট একটা বিষয় করতে চাই, যেটা যেটা সর্বপ্রথম হচ্ছে হয়তো আমরা করছি, র্যাপিড ফায়ার করবো আমরা একটু দুজনকে নিয়ে করতে চাই, প্রথমে রাফি ভাইয়ের কাছে যেতে চাই, সেটা হচ্ছে খুব দ্রুত যাবো আমরা, র্যাপিড ফায়ারটা হচ্ছে এরকম, পাহাড় নাকি সমুদ্র?
1: পাহাড়।
0: সূর্যোদয় নাকি সূর্যাস্ত?
1: সূর্যোদয়।
0: দেশ ভ্রমণ নাকি বিদেশ ভ্রমণ?
1: দেশ ভ্রমণ।
0: বাজেট ট্রিপ নাকি বিলাস বহুল ট্রিপ?
1: বাজেট ট্রিপ।
0: ক্যামেরা নাকি ড্রোন?
1: ড্রোন।
0: এক কথায় ভ্রমণ বলতে কি বোঝেন?
1: ভ্রমণ আমার কাছে অভিজ্ঞতা, ভ্রমণ আমার কাছে ভালো লাগা, এটা আমার ভেতর থেকে আসে, এটা আসলে আমি বোঝাতে পারবো না। আমার মনে হয় যে আমি এক সপ্তাহের মধ্যে যদি একটা ট্যুর প্ল্যান না করি আমি হয়তো আমার হয়তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এটা আমি এক্সপ্লেইন করতে পারবো না।
0: ক্রিয়েটিভ গড ড্যান্সার। এমন একটি জায়গার নাম বলুন যেখানে বারবার যেতে চান।
1: আমি বান্দরবান।
0: বারবার যেতে চান?
1: বারবার যেতে চাই।
0: আমার
1: মনে হচ্ছে আমি শেষ করতে পারবো না পুরো বান্দরবান ভাই। আমি আমি বান্দরবান মনে হয় এখন পর্যন্ত সবই ঘুরে ফেলছি, কিন্তু আমার
0: একটু একটু হাইপেই দিই। This is the only one place, যদি বাংলাদেশের কথা বলতে হয় আই ওয়ান্ট টু গো ওয়ান্স আগেইন, মানে আমার বারবার যেতে ইচ্ছা হয় এখানে। এমন একটি খাবারের নাম বলুন যা শুধু ভ্রমণের জন্য হলেও একবার খেতে চান।
1: মানে
0: এমন একটি খাবারের নাম বলুন যা শুধু ভ্রমণের জন্য হলেও একবার খেতে যেতে চান।
1: মানে যেই খাবারটা আমি আবার রিপিট
0: খেতে আবার খেতে চাই, ওখানে ভ্রমণের জন্য হলো ওখানে
1: টাঙ্গুয়ার হাওড়ে একটা, ওরা একটা ফিশ টাঙ্গুয়ার হাওড়ে আর কি, ওদের হাওড় থেকে ধরা কিছু ফিশ হচ্ছে গিয়ে কুক করে দেয় আপনাকে,
0: সেটা সি ফিশ।
1: সি ফিশ না, হাওড়ের
0: হাওড়ের হাওড়ের ফিশ,
1: হাওড়ের মাছ
0: একদম ফ্রাই
1: ফ্রাই করে না তরকারি
2: মানে রান্না করে সবভাবেই খেতে ভালো লাগে।
1: হাওড়ের ফিশটা ওরা হচ্ছে গাল করে আপনাকে, সেটা খেতে আমি আবার যাব।
0: থ্যাংক ইউ সো মাচ আশিস ভাই। আমি একেবারে জিসাপুর কাছে চলে যাবো এখন র্যাপিড ফায়ারে। পাহাড় নাকি সমুদ্র?
2: সমুদ্র।
0: মিলে গেল তো? সূর্যোদয় নাকি সূর্যাস্ত?
2: সূর্যোদয়।
0: দেশ ভ্রমণ নাকি বিদেশ ভ্রমণ?
2: দেশ।
0: এটা কি দেশের জন্য বলছেন না হচ্ছে বিদেশে তো অনেক সুন্দর জায়গা আছে?
2: অনেক সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর জায়গা আছে। ইনফ্যাক্ট আমার ড্রিম ডেস্টিনেশনও কিন্তু দেশের বাইরে,
0: সুইজারল্যান্ড। ইউ টোল্ড মি
2: ইউরোপ,
0: ফুল ইউরোপ, ফুল ইউরোপ। ওকে,
2: বাট দেশে আসলে যে শান্তিটা আছে আসলে ওটা আসলে অন্য কথা। আপনি একটু আগে বলছিলেন যে প্রত্যেকটা জায়গার একটা আলাদা স্মেল আছে।
0: এক্স্যাক্টলি।
2: সো বাংলাদেশের যে স্মেলটা আছে, আমি যখনই বাইরে যাই এয়ারপোর্টে নামার পরে যে বুক ভরে যে নিঃশ্বাস নিতে পারি, ওইটা আমার খুব ভালো লাগে।
0: বাহ, চমৎকার। এই অ্যান্সারটাই শুনতে চেয়েছিলাম, আমার ভিতরে জমে আছে, তোর এটা শেষ করবো এটাই বলতাম। আচ্ছা, বাজেট ট্রিপ নাকি বিলাসবহুল ট্রিপ?
2: অপশনে নাই, মিডল ওয়ান, কমফোর্টেবল বাট বাজেট ফ্রেন্ডলি, যেটা লাক্সারিয়াসও না আবার একদম
0: একদম
2: বাজেটেও না।
0: ওকে, ক্যামেরা নাকি ড্রোন?
2: ক্যামেরা। হিজ এ ড্রোন পারসন,
0: আই
2: ড্রোন রাইডার।
0: ভ্রমণ বলতে কি বোঝান? ট্রাভেলিং।
2: শান্তি।
0: শান্তি। ওয়াও, চমৎকার ওয়ান লাইন অ্যানসার। এমন একটি জায়গার নাম বলুন যেখানে বারবার যেতে চান।
2: আসলে অনেকগুলো আছে, দেশের মধ্যে বলবো নাকি বাইরে?
0: দেশের বাইরে। ফাইন।
2: দেশের বাইরে বললে মুস্তাং।
0: ও,
2: নেপাল।
0: গ্রেট, নেপাল। ইয়া, আই অলরেডি ভিজিটেড देयर। এমন একটি খাবারের নাম বলুন যা শুধু ভ্রমণের জন্য হলো আবার খেতে যেতে চান।
2: টাঙ্গাইলের চমচম।
0: থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, যে চমৎকার করে আসলে র্যাপিড ফায়ার অ্যান্সারটা দিয়েছেন ঝটপট। আমি জানি যে ট্রাভেল রিলেটেডই তাই অ্যাড করেছি, আমার মনে হয় না ম্যাক্সিমাম র্যাপিড ফায়ারগুলো হয় কি মানে ব্যক্তিগত প্রশ্ন, এটা সেটা হয় একটু খোঁচা দেওয়া হয়, বাট আমার মনে হলো না এটা আমরা খোঁচা দেওয়ার জন্য, এটা ট্রাভেল রিলেটেডই হোক।
1: এই
0: জন্য আমি একটু সময় নিয়ে এটাকে তৈরি করেছি যেন ঝটপট অ্যান্সার দেওয়া যায়। সুপ্রিয় শ্রোতা, আপনারা অনেক অনেক এনজয় করেছেন এবং করছেন, আমি জানি আপনাদের ভালো লাগছে। আজকে আমরা নতুনত্বের বাসর শেষ নেই, সেটা যদি হয় ঘটনমূলক, সেটা যদি হয় চমৎকার করে কোনো জানার এবং হচ্ছে কিছু জিনিস লার্নিংয়ের, সেটা আমাদের জন্য আসলে ভালো লাগার, আমাদের জন্য প্রাপ্তির। আর এই পর্যন্তই শেষ করবো, তার আগে একেবারে শেষ দুটা লাইন শেষ করতে, জাস্ট এ মিনিট শেষ করতে চাই রাহি ভাইয়ের কাছ থেকে কিছু বলার আছে কিনা লাস্ট মুহূর্তে।
1: আপনারা ঘুরবেন, প্রচুর ঘুরবেন, ঘুরতে ভালোবাসবেন, ঘুরলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, তবে খেয়াল রাখবেন পরিবেশ নোংরা করবেন না, কোনো প্লাস্টিক হোক বা যে কোনো ময়লা কোথাও ফেলবেন না। আসলে এই এই আমাদের যে আশেপাশে যা আছে এগুলাই আমাদের লাইফ, লাইফ আসলে অনেক টাকা আর্ন করতেছি, অনেক সম্মান পাচ্ছি, এগুলো আসলে কিছুই না। আপনি যত এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছেন, যত ঘুরতেছেন, এটাই আসলে আপনার আসলে অ্যাচিভমেন্ট। কতগুলো অ্যাওয়ার্ড পাইলাম, এই শোতে আসতে পারলাম, এটা আমার কাছে অ্যাচিভমেন্ট না। আমি যদি এই টাইমটা আরও কোথাও কোথাও ঘুরতে পারতাম আমার কাছে সেটা বেশি ভালো লাগতো। তো পরিবেশ নোংরা করবেন না, প্রচুর ঘুরবেন।
2: আসলে আমার কাছে ট্রাভেল মানেই শান্তি, অনেকের কাছে এটা নাও হতে পারে, কিন্তু আমি একটা ছোট্ট বিষয় বলতে চাই, আপনারা যে যেখান থেকে যে কারণেই ট্রাভেল করেন না কেন, অ্যাটলিস্ট বছরে একটা ট্যুর রাখবেন যেই ট্যুরে আপনি ফোন ইউজ করবেন না, বিকজ যখন আপনি ফোনের বাইরে আসবেন তখন আপনি ওখানের নেচারটাকে ফিল করতে পারবেন। অ্যান্ড আমরা ট্রাই করি এটা বছর অ্যাটলিস্ট দুইটা ট্যুর এরকম থাকবে যেখানে ফোন থাকবে না। অ্যান্ড আমি এটা চাই আপনারাও একবার হলে ট্রাই করুন। অ্যান্ড আম শিওর আপনারা আমাকে পরবর্তীতে থ্যাংক ইউ বলবেনই, ভিতর থেকে আসবে।
0: থ্যাংক ইউ সো মাচ, আমরাও থ্যাংক ইউ বলতে চাই যে আমরা একটা চমৎকার বিষয় শেয়ার করেছেন। প্রত্যেকটা শোর শেষে একটা কথা বলি এবং মাঝেই আমি বলি, যে কোনো জায়গাতে যান না কেন সেটাকে সুরক্ষা করবেন। এবং যেটা রাফিয়ে বলেছিলেন যে ট্রাভেলিং শুধুমাত্র আমি ঘুরবো আমার মতো করে ওই জায়গাটাকে আসলে ইয়ে করে ফেলবো, সেটা কিন্তু না, আমার অবশ্যই সেই জায়গার প্রতি একটা দায়িত্ব থাকবে, সেটা দেশ হোক দেশের বাইর হোক, সেটা অন্য দেশে অবশ্য করা যায় না, বাংলাদেশে যতটা করা যায়, সেই বিষয়গুলো মাথায় রাখবেন। কারণ আমি সুন্দর থাকলে আমার পরিবেশ সুন্দর থাকাটা আরও বেশি ইম্পর্টেন্ট। কারণ পরিবেশ, আমার আশেপাশে মানুষ সুন্দর থাকলে আমরা অটোমেটিক, আমরা দেশ সব কিছু মিলিয়ে অনেক দূর এগিয়ে যাব, অনেক ভালো দূর যাব। শেষ করছি, দেখা হবে একেবারে সোমবার নেক্সট একটা এক্সাইটমেন্ট শো নিয়ে, একেবারে ঠিক ঠিক সময়ে সোমবার রাত 9টায়। সে পর্যন্ত ভালো থাকুন, রিদম অফ ইউর জার্নি, টেক কেয়ার।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: 全タカ FM
1: 90.4。 Hello。
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছে
5: কই?
4: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
4: পাবেন
5: কি
4: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 92.4

0: পাহাড়ে আহারে আহারে
1: আহা পাহাড়ে যাবো কে কইছে রে
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে রে
3: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আয় মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: টাইম চেক, এখন সময় রাত তিনটা।
1: সবার সাথে 90.4।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: সাত মিঠাইয়া বন্ধের সাথে মিলতেও দিল না।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
4: ঢাকা FM 90.4
1: সারা দেশে
4: সবার সাথে।